0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 23 বৈশাখ, 17 জিলকাদ, 6 মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কম্পিটেন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন প্রধানমন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্যসেবা কোন সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার বললেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবায়দা রহমান। সরকার একটি মিডিয়া কমিশন গঠনের লক্ষ্যে কাজ করছে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের কয়েকটি প্রদেশে রাশিয়ার হামলায় 26 জনের মৃত্যু। এবং আইসিসির সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ অষ্টম স্থানে উঠে আসলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে তিনি সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কিনা তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তার কাছে 17টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার 38টি রিপোর্ট পেশকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে 2021-22 অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ করেন। প্রেস সচিব আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেই আলোচিত বালিশকাণ্ডের দুর্নীতির প্রতিবেদন রিপোর্টে স্থান পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার রাস্তাগুলো দ্রুত মেরামত করে সেগুলো যান চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিশেষ করে যেসব সড়ক অবহেলিত ও দীর্ঘদিন ধরে দুরবস্থায় আছে সেগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 1 বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা পর্বের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে মন্ত্রণালয়ের সকল দুর্নীতির তদন্ত করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি যাতে না হয় সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন ছিল গতকাল। এ উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী মোট 8টি কার্য অধিবেশনে পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মত বিনিময় করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন ছিল মঙ্গলবার। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ কে এম শামসুল ইসলাম সহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান অংশ নেন। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ কে এম শামসুল ইসলাম। এ সময় তিনি বলেন, আগামীতে সিভিল প্রশাসনের সাথে দেশের প্রয়োজনে এক হয়ে কাজ করবে সামরিক বাহিনী।
3: আমরা আশা করি তাদের যে সহায়তা তারা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবাই আশা করে, সেই বাহিনীর দিকে আমরা ইনশাল্লাহ আমাদের অবশ্য লক্ষ্যে পৌঁছতে পারব। আমাদের সেনাবাহিনী যেভাবে তাদেরকে সহায়তা দিয়েছে সেটা আসলে যুগান্তকারী এবং তারা আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক কাজের উপরে প্রচন্ড সন্তুষ্ট।
2: এছাড়াও দিনব্যাপী মোট আটটি কার্য অধিবেশনে পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দৃঢ়ভাবে জানিয়েছেন, বাংলাদেশে জ্বালানি তেলে কোনো ধরনের ঘাটতি নেই এবং ভবিষ্যতেও এমন সংকটের কোনো সম্ভাবনা নেই।
4: তাদেরকে বলেছি অতি দ্রুত আমাদের যে সোলার প্ল্যান আছে 5,000 মেগাওয়াট মিনিমাম করার জন্য 5 বছরে, সেটা ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে এবং জেলার প্রত্যেকটা অফিসে রুফটপে এটা লাগানোর জন্য বলা হয়েছে। এবং লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল, যেহেতু এটা মেশিন সেই সময়টাতে দুটো মেশিন নষ্ট হয়ে গেছিল, সেগুলো আমার মনে হয় কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোন রেডশেডিং কোথাও নাই, যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি।
2: এছাড়াও ভারতের বিধানসভা নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে একই থাকবে।
5: ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের ফরেন, বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।
2: কার্যসূচি অনুযায়ী বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসকেরা। গত রোববার 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে 3 মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। তিনি গতকাল সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে বোরো ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ইউএনএইচসিআর এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রাইসেনের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় সালাউদ্দিন আহমেদ রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর কে আরো জোরালো ভূমিকা পালন করার অনুরোধ জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি আফজল হোসেন। প্রধানমন্ত্রী সহধর্মিনী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবায়দুর রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে উল্লেখ করে ডাক্তার জুবায়দুর রহমান বলেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যাতে কোন নাগরিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।
7: বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলি অতিরিক্ত চাপের মুখে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত, অসমভাবে বঞ্চিত, মানসম্মত সেবায় প্রবেশাধিকার প্রতিদিন লাখো মানুষের কাছে এক অসম লড়াই। আমাদের লক্ষ্য আর কোনোদিন করাইল, ভাষানটেক, সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান।
6: সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবায়দুর রহমানের উপস্থিতি জনগণের মধ্যে আশার আলো সৃষ্টি করবে।
8: সকলের জন্য সুস্বাস্থ্য, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চ্যালেঞ্জ। আর এই 17 আসনের নাগরিকবৃন্দ, আপনারা কিন্তু ভাগ্যবান। এটাই কিন্তু রাজনৈতিক সফলতা জনাব তারেক রহমান সাহেবের, যে আজকে ঢাকার 17 আসনের বাসানটেকের একজন আমাদের বোন এখানে এসে কি সাবলীল ছন্দে এক্সাম্পল বক্তব্য রেখেছে এবং বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণীর সাথে হাতে হাত ধরে কথা বলেছেন। এই যে এক্সচেঞ্জ অফ ভিউজ, এই যে এক্সাম্পল অফ হিউমিলিটি, এটাই আমাদেরকে রাজনৈতিক নতুন মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জনাব তারেক রহমান শিক্ষা দিচ্ছেন।
6: মতবিনিময় সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের সময়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে দ্রুত একটা গুণগত পরিবর্তন আসবে।
9: চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে অনুসরণ করে তা করা যায় তাও আমরা উল্লেখ করেছি। এবং আমাদের আজকের প্রধান অতিথি মেধাবী ডাক্তার হওয়ার কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত মত বিনিময় করার তার সুযোগ থাকার কারণে আমরা আশাবাদী যে বাংলাদেশে আমাদের এই আমলে একটা দ্রুত গুণগত পরিবর্তন আসবে, চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা।
6: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম শিল্পকে শক্তিশালী করতে সরকার একটি গ্রহণযোগ্য মিডিয়া কমিশন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমিতে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, সংবাদপত্রের প্রচার সংখ্যা নির্ধারণে একটি ডিজিটাল পরিমাপ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 300 বেশি শিশু মারা গেছে। হামের টিকা নিয়ে দায়িত্বরতদের কারো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে চিহ্নিত করা হবে, সেই সাথে দায়ীদের শাস্তি প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
10: হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী, 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যার লক্ষ্যমাত্রা 90%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে।
6: 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে নিহত 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, 5ই মে শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া 6ই মে নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন নিহত হয়। সাতক্ষীরায় শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার অনুযায়ী জেলার বিভিন্ন বাগানে গোপাল ভোগ, গোবিন্দ ভোগ ও বোম্বাই জাতের আম পাড়ার কার্যক্রম শুরু হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরা থেকে গোবিন্দ ভোগ, হিমসাগর, ল্যাংড়া এবং আম্রপালি আম ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করা হবে। বিস্তারিত শুনুন আমাদের সাতক্ষীরার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
11: সাতক্ষীরায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। উৎপাদন ভালো হয়, খুশি আম চাষীরা।
12: এখন আমাদের মিনিমাম এখানে 8-10 বিঘা আম গাছ আছে। এখানে মিনিমাম বছরে এলো খরচ টরচ বাদ থেকে দিয়ে 10-12 লাখ টাকার মতো এখান থেকে আমরা উপকৃত হই।
11: সাতক্ষীরার আম দেশের বাজার ছাড়িয়ে ইউরোপের বাজারে প্রবেশ করেছে। অন্যান্যবারের মতো এবারও বাছাই করা 100 মেট্রিক টন আম বিদেশে পাঠানো হবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন।
13: বাংলাদেশের মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে সাতক্ষীরার আম বাংলাদেশের মধ্যে সবার প্রথমে আসে। আমরা প্রতি বছর এই আমটা বিদেশে রপ্তানি হয়ে থাকে। আমাদের ইউরোপের মার্কেট, আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সেই দেশগুলোতে কিন্তু এই সাতক্ষীরার আমটা রপ্তানি হয়ে থাকে। গত বছর আমরা চীনেও কিন্তু সাতক্ষীরার আম পৌঁছিয়ে দিয়েছি।
11: এ জেলার আমের বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।
14: আমরা ধরি তাহলে 400-500 কোটি টাকা এখানে বিক্রি হবে, তারপর যেয়ে গেলে এটা 600 কোটি টাকা দাঁড়িয়ে যাবে।
11: আম ক্যালেন্ডার অনুযায়ী 5ই মে মঙ্গলবার গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরায়। পরবর্তী ধাপে 15ই মে সংগ্রহ করা হবে হিমসাগর, 27ই মে ল্যাংড়া ও 5ই জুন সংগ্রহ করা হবে আম্রপালি আম। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে পাল্টাপাল্টি প্রস্তাব কার্যকরের কয়েকদিন আগেই ইউক্রেন জুড়ে রুশ হামলায় 26 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জার্মানির নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে চলতি সপ্তাহান্তে উদযাপনকে সামনে রেখে মস্কো ও কিয়েভ উভয়ই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করার মধ্যেই এই আক্রমণ চালানো হল। রাশিয়া জানিয়েছে তারা 8 ও 9 তারিখে যুদ্ধ স্থগিত রাখবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কিয়েভের মধ্যাঞ্চলে ব্যাপক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে। অন্যদিকে ইউক্রেন আজ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে রাশিয়ার যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আটকে পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার করে দেওয়ার মার্কিন তৎপরতা স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে। তিনি বলেন ইরানের সাথে চুক্তির বিষয়ে যথেষ্ট অগ্রগতি সাধিত হওয়ায় গত সোমবার শুরু হওয়া প্রজেক্ট ফ্রিডম পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্থগিত থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথটি জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হওয়ার পর ট্রাম্প পিছিয়ে গেছেন। খেলার খবর ক্রিকেট। আইসিসি টি টোয়েন্টির সর্বশেষ র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ গতকাল প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 225 রেটিং পয়েন্ট নিয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠে এল বাংলাদেশ। 6 রেটিং হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের সর্বশেষ রেটিং 221। 275 রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 30 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার বললেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবায়দ রহমান। সরকার একটি মিডিয়া কমিশন গঠনের লক্ষ্যে কাজ করছে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
15: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
16: সবার সাথে 90.4 এক নেশন এক স্টেশন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো অনেক অনেক অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও কিন্তু সবাই অনেক বেশি ভালো আছেন, এবং গতকাল থেকে এখন পর্যন্ত আমাকে আশা করি অনেক বেশি মিস করেছেন। আমি তো অনেক বেশি মিস করেছি, এবং আজকের পর তো আমি আরো অনেক বেশি মিস করব, কারণ আজকে আমার এই সপ্তাহের লাস্ট ডে, তাই না? কারণ প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি, তো আজকে যেহেতু বুধবার, সো আজকে আমার এই সপ্তাহের লাস্ট ডে, তো আমি খুবই কিন্তু আমার মন খারাপ হচ্ছে, খুবই মানে কি বলবো, যাই হোক, তারপরও আগামীকাল তো আমি আবার আসব ভালোবাসার বাংলাদেশে, তো সেখানে আমাকে কিন্তু পেয়ে যাবেন, বাট মর্নিং মাইকে কিন্তু আজকেই লাস্ট ডে, তো আবার হচ্ছে রবিবার দেখা হবে। তো তার আগে মানে যাওয়া, মানে শুরুতেই আমি কেন যাওয়ার কথা বলছি আমি জানি না, যাই হোক, মানে আমার আসলে অনেক বেশি এটা নিয়ে খুব মন খারাপ, তো তাই আমার আসলে এটাই মাথায় ঘুরছে। বাই বাই দ্য ওয়ে, ফেসবুকে কিন্তু একটা সুন্দর পোস্ট করে দিয়েছি, কাইন্ডলি একটু মানে পোস্টটা যে দেখে আসবেন এবং কমেন্ট করে আসবেন। আমার পোস্টটা ছিল এরকম যে এটা আমার মেট গালা লুক, তো আপনাদের কাছে এবারের 2026 সালের মেট গালা লুক কারটা বেশি ভালো লেগেছে, মানে কোন সেলিব্রিটির মেট গালা লুকটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে? আজকে কিন্তু আমরা টোটালি মেট গালা নিয়ে কথা বলবো, এবং ড্রেস নিয়ে কথা বলবো, গসিপ করবো, এবং কি বলবো, রিভিউ দিব, রিভিউ বলা যায় যে কার ড্রেসটা বেশি ভালো হয়েছে বা কার ড্রেসটা আমার পছন্দ হয়েছে, এবং কার ড্রেসটা আপনাদের ভালো লেগেছে সেগুলো কিন্তু জানাবেন, এবং অদ্ভুত অদ্ভুত যেহেতু ড্রেস ওরা পরে আসে, তো সেসব নিয়েও কিন্তু মজার মজার গসিপ আড্ডা দিব, ঠিক আছে? তো চলুন আমরা আজকে মর্নিং মাইক শুরু করবো একটা সুন্দর গান দিয়ে। বন্ধু আইলা আমার ঘাড়ে, ঘাড়ে, ও সরি ঘরে, এটা কিন্তু মজা ছিল, তাই না? বন্ধু আইলা আমার ঘাড়ে, মানে ঘাড়ে চেপে উঠে বসে আছে, তাই না? যাই হোক, আমরা এই গানটি শুনবো, গানটি শুনতে শুনতে মর্নিং মাইক শুরু করব, এবং কি বলবো আর, মেট গালা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন আমরা শুরু করি মেট গালা, আজকে মর্নিং মাইক শুরু করি। ওকে ভাই, আজকে আমার কি হয়েছে বলুন তো, আসলে আমার এতটাই মন খারাপ যে বারবার হচ্ছে আমার ভুল হচ্ছে। যাই হোক, আপনারা কিন্তু আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নম্বরে, এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা গান শুনি, এবং একটু পরে আবার ব্যাক করবো, সো স্টে টিউনড।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Vaccination Act Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ডিফেন্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে,
2: আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

Rock FM 90.4. Și arădășești? Și-o

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এটা বলতে বলতে আমি কিন্তু একটা আরমোরা দিয়ে ফেলেছি, আসলে সকালবেলা তো কিছু করার নেই। যাই হোক, আজকে সকালটা কিন্তু অনেক সুন্দর একটা সকাল, মানে মাঝে মাঝে রোদ উঁকি দিচ্ছে তো মাঝে মাঝে মেঘলা আকাশ, তো কোনটাকে বেশি ভালো লাগছে? যাই হোক, আমরা আর আজকে মেঘলা আকাশ ওদের মারামারি ঝগড়াঝাটিতে যাব না। আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে মেট গালা লুক নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবং আমি কিন্তু আমার একটা মেট গালা লুকের একটা ছবি কিন্তু আপলোড দিয়েছি, কেমন হয়েছে সেই লুকটি। এবং আমি যদি আসলে এই মেট গালায় যেতাম তাহলে মানে এই ড্রেসটা পরে, লাইক এইরকম একটা মেট গালা ড্রেস পরে যদি আমি যেতাম তাহলে কেমন লাগতো আমাকে, সেটা কিন্তু জানাতে হবে কমেন্ট করে। ওকে, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নম্বরে, এবং ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা আবারও মেট গালাতে চলে যাবো, তবে তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে যাবো, ওকে, যেটা সবসময় আমি করি আর কি, আপনাদের সাথে মজার মজার এবং খুবই দরকারি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কিন্তু আমি শেয়ার করি। সীমাহীন খরচের জালে যখন প্রিয় জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক বেশি ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন অ্যাপ দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। ওকে, সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি কাজে লাগবে। এবং আমরা চলে যাই আমাদের মেট গালা গসিপ নিয়ে। বাই দ্য ওয়ে, এবারের মেট গালার থিম কি ছিল আপনারা কি জানেন? এবারের মেট গালার থিম ছিল ফ্যাশন ইজ আর্ট, কস্টিউম আর্ট। ওকে, মানে ফ্যাশনটাকে অ্যাজ এ আর্ট পিস হিসেবে মানে কি বলে এটাকে শো করতে হবে। তো যেটা আমি দেখলাম মেট গালার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা সেলিব্রিটিকে দেখলাম যে এক একটা মানে আর্ট পিস সেজে এসেছে। লিটারেলি মনে হচ্ছিল যে ওগুলো মানুষ না, ওগুলো একটা আর্ট পিস এবং এগুলোর এটা একটা মিউজিয়াম, মানুষজন সেই মিউজিয়ামে সে আর্ট পিসগুলো দেখতে আসছে, লিটারেলি ওরকম লাগছিল। এবং প্রত্যেকের এই যে অদ্ভুত অদ্ভুত ড্রেস, মানে কি বলবো, মানে আমাদের নর্মাল মানুষের জীবনে বা নর্মাল চোখে কিন্তু এই ড্রেসগুলো খুবই অদ্ভুত লাগে, তাই না? মানে মনে হয় যে লাইক মানে কি বলবো, মানে এই ধরনের ড্রেস বাস্তব জীবনে কি আসলে পরা যায় বা কেউ পরে ঘুরে, এটা আমার জানার কিন্তু খুব ইচ্ছে। বাই দ্য ওয়ে, এবারে যে আউটফিট ছিল, মানে আউটফিটের যেই যে বললাম যে ফ্যাশন ইজ আর্ট থিম ছিল, সে থিমের মেইন মানে মোটিভ ছিল যে পেইন্টিং, স্কাপচার অ্যান্ড কনসেপ্ট বেস, এরকম আর কি, মানে স্কাপচার অ্যান্ড পেইন্টিং বেস, আর্ট রিলেটেড সব কিছু থাকবে। এবং মানে বেসিক্যালি এটার মেইন মোটিভ ছিল যে ওয়্যারেবল আর্ট, মানে আর্ট যে আপনি শুধুমাত্র দেখবেন বা তৈরি করবেন, নট লাইক দ্যাট, এটা আপনি ওয়্যারও করতে পারবেন, মানে এটা আপনি বহনও করতে পারবেন, মানে রেড কার্পেট ইকুয়াল টু মিউজিয়াম ভাইবস হয়ে গিয়েছিল, তাই না? এবং এর থেকেও মজার ঘটনা হচ্ছে যে এখানে কিন্তু অনেক মজার মজার অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু সবার আকর্ষণ কেড়ে নিয়েছে কে বলেন তো, সবার আকর্ষণ কেড়ে নিয়েছে আমাদের আমাদের বলছি কেন, আচ্ছা যাই হোক আমাদেরই বলি, আমাদের ঈশা আম্বানি, মানে আমাদের যে আম্বানি ফ্যামিলি আছে, যে রিচ আম্বানি ফ্যামিলি, মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির লুকটা কিন্তু সবার মনোযোগ কেড়ে নিয়েছে, সবার আকর্ষণ কেড়ে নিয়েছে। সেটার কারণ কি, সেই কারণটা কিন্তু আমরা বলবো। এছাড়াও রিহানা কিন্তু আমাদের সেই প্রতিবারের মতোই বলা যায় যে বেস্ট ড্রেসের মানে একটা খেতাব পেয়ে গেছেন, মানে দাদা বেস্ট ড্রেস লিস্টের টপে আছেন উনি। যাই হোক, আমরা এইসব নিয়ে আরো ডিটেলসে গসিপ করবো, বাট তার আগে আমরা একটু ব্রেক নিয়ে আসবো। তুই আমার মন ভালো রে এই গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো এবং আরো অনেক গসিপ করবো। ওকে, সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে ঢাকা এফএম নিয়ে, সরি মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম এ। এবং প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি আপনাদের সাথে এবং অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মজার মজার গসিপ শেয়ার করি এবং মজার মজার নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি একটা স্পেশাল শো বলা যায়, আমি বলেছি যে আজকে শুধু মেটগালার সমস্ত গসিপ নিয়ে আমি কথা বলবো। এবং আমি কিন্তু ফেসবুকে একটা পোস্টও করে দিয়েছি মেটগালা লুক নিয়ে, কাইন্ডলি পোস্টটা দেখে আসবেন এবং একটা ফিডব্যাক জানিয়ে দিবেন এবং কমেন্ট করে আসবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, এবং চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন 01841904904 এই নম্বরে। তো আমরা চলে যাব। আমরা একটু আগে বলছিলাম যে মেটগালাতে এত এত সেলিব্রিটি এত সুন্দর সুন্দর লুক নিয়ে গেছে, যেহেতু এবারের থিম ছিল ফ্যাশন আর্ট এবং আর্ট থিম ছিল, তো সেই থিমের মধ্যে বা সেই সমস্ত লুকের মধ্যে সব থেকে নজর কেড়েছে যে সে হচ্ছে ঈশা আম্বানি। তো আমরা ঈশা আম্বানির সমস্ত লুক ডিটেলস নিয়ে কথা বলবো এখন। বাট তার আগে আপনাদের সাথে একটা আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন এবং এই ইনফরমেশনটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমরা চলে যাই আমাদের ঈশা আম্বানির যেই ড্রেস এবং লুক এভরিথিং সব কিছুর ডিটেলস নিয়ে কথা বলতে চলে যাই, তাই না? কারণ তার আপনি আপনারা হয়তো বা এতক্ষণে ফেসবুকে বা ভিডিওতে দেখে ফেলেছেন যে তার সব থেকে মানে অল ফুল লুকের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে যেটা, সেটা হচ্ছে তার ব্যাগ বা পার্স বা যেটাকে বলে ক্লাচ, ওকে, সেটা ছিল একটা ম্যাঙ্গো ডিজাইনের। আমরা এই ব্যাপারে আরও একটু ডিটেলসে কথা বলবো, বাট তার আগে আমি বলে দিই ঈশা আম্বানির যে ডিজাইনার ছিল, ড্রেসের যে ডিজাইনার ছিল তার নাম হচ্ছে গৌরব গুপ্তা, এবং এই ড্রেসের ফ্যাব্রিক ছিল পিওর গোল্ড থ্রেড এবং ওভেন শাড়ি একটা মানে শাড়ি ছিল। আর স্টাইল করেছিল ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু স্কাপচার ড্র্যাপিং, মানে আমাদের যেই ট্র্যাডিশনাল স্কাপচারগুলো আমরা দেখি লাইক শাড়ি পরার যে স্কাপচারগুলো দেখি সেখানে কিন্তু আমরা দেখি যে উপর থেকে একটা শাড়ি উড়ে যাচ্ছে বা সেই পাথরগুলো দিয়েই কিন্তু সেই ডিজাইনটা করা হতো, সেই সেম ডিজাইনটাই কিন্তু ঈশা আম্বানির লুকেও ক্রিয়েট করা হয়েছে। যারা যারা ছবিটা দেখেছেন বা ভিডিও দেখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন আই থিঙ্ক। এবং শাড়িটা কিন্তু কোনো নর্মাল শাড়ি না, এটা ছিল হ্যান্ড পেইন্টেড এবং পিচওয়াই আর্ট মোটিভ ছিল এটার, শাড়িটার মোটিভ ছিল পিচওয়াই আর্ট, এবং এমব্রয়ডারি এবং টেক্সচার ছিল পুরো একটা মানে আর্ট পিস টাইপের, একদম একটা এমব্রয়ডারি ছিল। সব থেকে মজার এবং কি বলবো এটাকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 50 জন আর্টিস্ট এই শাড়িটা বানিয়েছেন। টোটাল 50 জন আর্টিস্ট মিলে এই শাড়িটি বানিয়েছে এবং এই শাড়িটি বানাতে সময় লেগেছে 1200+ ঘন্টা, মানে 1200 ঘন্টারও বেশি সময় এর লেগেছে এই শাড়িটি বানাতে। এবং জুয়েলারির দিকে যদি আমরা একটু নজর দেই, তার প্রত্যেকটা জুয়েলারি কিন্তু অসাধারণ সুন্দর ছিল, এবং আমরা এই জুয়েলারি এবং তার এই পার্স এবং ক্লাচ নিয়ে আমরা আরও আরও ডিটেলসে কথা বলবো। তবে তার আগে একটা ব্রেক নিয়ে আসবো, আরও একটু গান শুনবো এবং গান শুনতে শুনতে একটু পরে ব্যাক করবো। সো সাথে থাকুন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন, এবং আজকের শোটা কিন্তু মিস করা যাবে না। আজকে কিন্তু অনেক মজার মজার ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করবো। ওকে, সো ফিরছি একটু পরে, স্টে টিউনড।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Gas United.
2: শুনছেন ঢাকা FM 90.4.

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: When you're missing home, only know you love her when you let her go.
1: Morning Mike. Morning Mike. Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আবারও চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে আড্ডা দিতে একটা ব্রেক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আর যারা যারা আমাকে এই মুহূর্তে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে চাচ্ছেন, মেসেজে কথা বলতে চাচ্ছেন, তারা কিন্তু আমাকে চট জলদি SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904, এবং ফেসবুকে চাইলেও ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমি ফেসবুকে একটা পোস্ট করেছি যে মেটগালা লুক নিয়ে আজকে আড্ডা দিব, গসিপ করবো, তার আগে মানে গসিপে ঢুকবো, তবে তার আগে একটা ইনফরমেশন শেয়ার করবো। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটা দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো বুঝতেই পারছেন যে সার্ভিসটি আপনারা কিন্তু নিয়ে নেবেন আর আপনাদের কিন্তু অনেক কাজেও লাগবে। যাই হোক, আমরা কথা বলছিলাম ঈশা আম্বানির ড্রেস নিয়ে, ঈশা আম্বানির টোটাল লুক নিয়ে। ড্রেসের ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি, এখন জাস্ট হচ্ছে তার জুয়েলারি এবং তার যে ভাইরাল যে ক্লাচ মানে যে পার্স সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো তার জুয়েলারি কিন্তু মানে খুব মানে স্পেশাল বলা যায়, কারণ তার জুয়েলারির মধ্যে কিন্তু তার মায়ের কিছু জুয়েলারি পাওয়া গেছে। মোটামুটি 1800 ক্যারেটের ডায়মন্ড প্লাস জেম স্টোন তার জুয়েলারির মধ্যে আছে, এবং ব্লাউজের হাতা মানে যেটাকে স্লিভ বলে, স্লিভেও কিন্তু স্টোনের মানে কাজ করা ছিল দামি স্টোনের, এবং হেয়ারলুম জুয়েলারি যেটা তার মায়ের মানে নীতা আম্বানির থেকে কালেক্ট করা হয়েছিল। এছাড়াও তার যে মানে হাইলাইটিং যদি কোনো পার্ট থাকে সেটা হচ্ছে যে ওল্ড মাইন কার্ড ডায়মন্ড এবং এমারেল্ড স্টোন স্টোরিক রয়্যাল জুয়েলারি পিস কিন্তু তার পুরো লুকের মধ্যে আমরা দেখতে পেয়েছি। যাই হোক, আমরা মেন থিং এ যাই, সেটা হচ্ছে তার হাতে ছিল একটা ম্যাঙ্গো ব্যাগ। সবাই ভাবছিল যে রিয়েল একটা আম, পরে জানা যায় এটা অ্যাকচুয়ালি স্টিল কাপচার বাই আর্টিস্ট সুবোধ গুপ্তা, এবং এই স্কাপচারটি 20 বছরের পুরনো একটি আর্ট পিস। মানে আমটির যে মানে আম যেই ব্যাগটা ছিল বা যে আমটা ছিল সেটা কিন্তু দেখে কোনোভাবেই বোঝা যায়নি যে এটা রিয়েল না, এতটাই নিখুঁত ছিল, এবং সেই আর্ট পিসটি 20 বছরের পুরনো ছিল। মানে ভাবা যায় মানে লিটারেলি সে কিন্তু মানে একটা আর্ট কি বলে ফুললি একদম আর্ট পিসের মতো করে সে যে এসেছিল, এবং তার লুকটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের হয়েছিল। এছাড়াও আরও যারা যারা নজর কেড়েছে এই মেটগালা 2026-এ, তাদের মধ্যে কয়েকটা নাম আমি আপনাদেরকে বলছি। রিয়ানা তো আছে অবশ্যই, সে টপ লিস্টে আছে। তাছাড়া বিয়ন্সি এবং হেলি বেবার এবং আমাদের জিনি মানে ব্ল্যাক পিঙ্কের জিনি এবং লিসা, এছাড়া দোজা কেট ক্যাট এবং ক্যাটি পেরি এবং কার্ডি বি, কারণ জোহার সহ আরো অনেকেই কিন্তু তাদের মেটগালা লুক দিয়ে মানুষের সবার নজর কিন্তু কেড়েছে। আমরা আরো ডিটেলস আরো আরো অনেক গল্প করব, আরো অনেক মজার মজার ইনফরমেশন কিন্তু দিব। তবে আরেকটা মজার মানে ড্রেস বা মজার হচ্ছে কস্টিউম বলা যায় বা আর্ট যেই থিম ছিল সেটা কিন্তু ছিল আমাদের মানে আরেকজন আর্টিস্টের। সেই আর্টিস্টকে নিয়ে একটু পরে কথা বলবো, দেখি আপনারা গেস করতে পারছেন কিনা আমি কোন আর্টিস্টের কথা বলছি, মানে কোন সেলিব্রিটির কথা বলছি। ওনার পুরো লুকটাই কিন্তু ছিল একটা পুরো জলজান্ত পাথরের স্কাপচারের মতো। আপনারা দেখি গেস করতে পারেন কিনা আমি কার কথা বলছি। আমি একটু পরেই তার ডিটেলসটা বলবো এবং তাকে নিয়ে গল্প করবো, তবে তার আগে এখন একটা ব্রেক নিবো। যেহেতু অনেক মজার মজার গল্প কিন্তু করে ফেলেছি অলরেডি, তো যারা যারা কানেক্ট হতে চাচ্ছেন বা গল্প করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন তাড়াতাড়ি। ওকে, সো একটা গান শুনবো, হৃদয়ের কাদামাটি, হৃদয়ে কাদামাটির গানটি শুনবো, এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। তো কথা বলছিলাম মেট গালা নিয়ে, তবে মেট গালার আরও একটা সেলিব্রিটির কথা আমি আপনাদেরকে গেস করতে বলেছিলাম যে সে কিন্তু এবার খুবই ভাইরাল হয়েছে এবং তার লুকটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এবং সে বেসিক্যালি আর্ট যে থিমটা ছিল সেই থিমটাকে কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছিল। তো যাই হোক, আমরা সেই সেলিব্রিটি সম্পর্কে আরো গল্প করবো, তবে তার আগে বলে দিই আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা গল্পে যাব, তবে তার আগে আমার মনে হচ্ছে যে আপনাদের পাঠানো কিছু SMS কমেন্টের রিপ্লাই দিয়ে তারপরে গল্পে যাওয়াটা বেটার হবে, তাই না? তো চলুন আমরা দেখি যে SMS কি পাঠিয়েছেন। ও মাই গড, অনেকে SMS করছেন। আমি একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই মজার মজার SMS করবেন, আমাকে মজার মজার কমেন্ট করবেন, তাহলে দেখা যায় যে সেই কমেন্ট SMS গুলো পড়া হয় বা লাইভে শোনানো হয়। তারপর নর্মালি যেই SMS গুলো আছে সেগুলো আমি পড়ে শোনাই, বাট চেষ্টা করবেন একটু মজার SMS করা, যেহেতু আমি সকালবেলা চলে এসে একদম খুব গসিপ এবং আড্ডা একটা মজার একটা সেই ভাইবে থাকি। তো চেষ্টা করবেন সেটাই আর কি আমার সাথে কানেক্ট হওয়ার। যাই হোক, যারা সকাল থেকে আমাকে শুনছেন তারা তো জানেন আজকে আমি বলেছে যে মেটগালার টপিক নিয়ে আজকে আড্ডা দিব, গল্প করব, তো তারা তো জানেনি। আর যারা হচ্ছে এই মাত্র কানেক্ট হয়েছেন তাদেরকে একটু বলে দিই, আমি কিন্তু প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। তো চাইলে আমার সাথে আড্ডা দিতে চলে আসতে পারেন। নাদিম খান ঢাকা থেকে SMS করেছেন, হ্যাভ টু লিভ ইউ দেয়ার নাও, বি হ্যাপি, বি গুড অ্যান্ড হ্যাভ ফুড। ওকে, নাদিম খান চলে গেছেন, উনি SMS করে দিয়ে গেছেন, বাট থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। আশা করি নেক্সট ডে থেকে সবসময় আমার সাথে থাকবেন। আপু কেমন আছেন? আমি আকাশ রংপুর থেকে। আপু, আমি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছি, আপনার না কিন্তু লাল চায়ের দাওয়াত রইল, প্রথম SMS করলাম, না পড়লে আর তোমাকে জীবনও SMS করবো না। ও মাই গড আকাশ, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, অ্যান্ড কি বলবো, থ্যাংকস টু গড যে আমি SMSটা পড়েছি ফাইনালি। তো আশা করি নেক্সট থেকে আরও বেশি বেশি SMS করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে যে আমার কণ্ঠের প্রেমে পড়ে যাওয়ার জন্য। ওকে, হ্যালো, আমি নিমু, অনুপম রায়ের একটা গান দাও নাহলে তোমাকে শুনবো না। ও মাই গড, আচ্ছা ঠিক আছে। সবাই আমাকে এরকম থ্রেড দেয় কেন আমি বুঝি না, মানে আমাকে মেসেজ দিয়ে প্রত্যেকে এরকম প্রতিদিনই প্রায় থ্রেড, এটা করো না হলে কিন্তু আর শুনবো না, এটা করো না হলে আর শুনবো না, কেন ভাই? আমি কি মানে আমাকে কি এতটাই মানে সহজ সরল মনে হচ্ছে যে থ্রেড দিলে কাজ দিবে এরকম কিছু না? এরপর থেকে থ্রেড দিলে আর আমি কিন্তু কথা শুনবো না, ঠিক আছে? আমি মিজানুর রহমান আকাশের বুধ গ্রহ থেকে শুনতেছি, বুধবার রাত 7টা হইতে 11টার মধ্যে না হলে রাত 2টা 4টার মধ্যে বাংলাদেশে আসছি, আজকের গানগুলো খুব ভালো, ধন্যবাদ ঢাকা FM 90.4। ও আচ্ছা ঠিক আছে, মিজানুর রহমান অনেক অনেক ধন্যবাদ SMS করার জন্য, উনি আজকে বাংলাদেশে আসছেন এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আশা করি আপনার জার্নিটা অনেক বেশি সেফ যাবে। যাই হোক, আমরা অনেকগুলো SMS পড়ে ফেলেছি, এখন কিন্তু আবারও গল্পে ফিরবো। আমি যে সেলিব্রিটির কথা বলছিলাম যে তার লুকটা কিন্তু এবার অনেক বেশি ভাইরাল হয়েছে, তার নাম হচ্ছে হেইডি ক্লাম। হেইডি ক্লাম, তো তার এই যে মেট গালা 2026 সালের মেট গালাতে হেইডি ক্লাম জীবন্ত মার্বেল ভাস্কর্য বা পাথরের মূর্তির বেশে হাজির হয়েছিলেন। মানে এটা লিটারেলি যারা ছবি দেখেছেন বা ভিডিও দেখেছে তারা বুঝতে পারবে যে এত সুন্দর তাকে লাগছিল, তার লুকটা এত সুন্দর, মানে মনেই হচ্ছিল না কোনো মানুষ, মনে হচ্ছিল যে একদম রিয়েল একটা কোনো পাথরের ভাস্কর্য সামনে এসে দাঁড়িয়েছে। তার ফ্যাশন ইজ আর্ট থিমের সাথে তাল মিলিয়েই কিন্তু তার এই লুকটা ক্রিয়েট করা হয়েছিল। হেইডি ক্লাম একটি 1800 থেকে 1900 শতাব্দীর সাদা পাথরের মূর্তির মতো করে সেজেছিলেন, তার পুরো শরীর, মুখ এবং চুল ধূসর বা সাদা রঙের পাথরের মতো টেক্সচার দিয়ে ঢাকা ছিল। এই কাস্টম লুকটি তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট মাইক মারিনো, এটিতে ল্যাটেক্স এবং স্প্যান্ডেক্স ব্যবহার করে সূক্ষ্ম ভাঁজ বা ড্র্যাপিং তৈরি করা হয়েছে, যা দেখে মনে হয় পাথর থেকে কাপড়ের ভাঁজ তৈরি করা হয়েছে। মানে লিটারেলি আমরা যখন এই স্কাপচারগুলো দেখতাম আমরা অবাক হতাম যে কাপড়ের যে ভাঁজ থাকতো সেটাকে পাথরে মধ্যে যে কিভাবে সুন্দর করে ভাস্কর্য আর্টিস্টরা ফুটিয়ে তুলতেন এবং সেইটাকে আবার উনি রিক্রিয়েট করেছেন কাপড় দিয়ে, মানে দেখে মনে হচ্ছে যে পাথর বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কাপড়, বাট যেই পাথরের মূর্তিগুলো দেখে মনে হতো যে এটা অ্যাকচুয়ালি কাপড় সেটা কিন্তু আসলে পাথরের ছিল। ব্যাপারটা কিন্তু আসলে অনেক বেশি ইন্টারেস্টিং এবং আমার কাছে আসলে অসাধারণ লেগেছে ব্যাপারটা। যাই হোক, আমরা আরো গল্প করব এই বিষয় নিয়ে, তবে তার আগে একটা ব্রেক নিয়ে আসবো। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আমার সাথে গল্প করতে, আড্ডা দিতে, তো সাথেই থাকুন ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন। সো আমি একটু পরে আবার ব্যাক করছি, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। তো যারা যারা আমার সাথে সকালে আড্ডা দিতে চাচ্ছেন বা মিস করে ফেলছেন, তারা কিন্তু চাইলে দুপুরের সময়টাতে রেডিও আম্বার টিউন করতে পারেন এবং আমার সাথে গল্প করতে পারেন। তো আমরা আজকে টোটালি পুরো মর্নিং মাইকটাই ছিল আজকের মর্নিং মেট গালার গসিপ আড্ডা নিয়ে। অনেক মজার মজার গসিপ আড্ডা কিন্তু আজকে করেছি। তো যারা যারা এসএমএস করেছেন, আমাকে রিপ্লাই দিয়েছেন, মানে আপনাদের নিজেদের ওপিনিয়ন জানিয়েছেন, তাদেরকে বলবো অনেক অনেক থ্যাংকস। এবং যারা সকাল থেকে শুনছেন তাদেরকে বলবো অনেক অনেক থ্যাংকস এবং শুভকামনা, অনেক বেশি ভালোবাসা রইল। যারা মানে মাঝখানের সময় থেকে কানেক্ট হয়েছেন বা এই মুহূর্ত থেকে শুনছেন, তাদেরকে বলবো নেক্সট টাইম থেকে আই হোপ যে আপনারা একদম অন টাইমে থাকবেন। তো আমার সাথে আপনাদের কিন্তু আবারও কথা হবে আগামী রবিবার, মানে মর্নিং মাইকে কথা হবে আগামী রবিবার। এছাড়াও বৃহস্পতিবার তো আমি থাকছি ভালোবাসার বাংলাদেশে, সেখানেও চাইলে কিন্তু আপনারা আমাকে দেখতে পারবেন এবং কথা মানে আমার কথা শুনতে পারবেন এবং আমার সাথে কমিউনিকেট করতে পারবেন কমেন্ট এবং মেসেজের মাধ্যমে। তো যাই হোক, আমরা এবার হচ্ছে আবারও এসএমএস কমেন্টগুলো একটু পড়ে তারপর বিদায় নিব আজকের মর্নিং মাইকে। আপু আমাকে একটা গান শোনাবে প্লিজ, দীপান্বিতা প্লিজ এখনই শোনান। ওকে ফাইন, আমি গানটা প্লে করে দেওয়ার চেষ্টা করছি। আপনার নামটি কিন্তু লিখেননি, নাম লিখে এসএমএস করবেন আবার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, আমি রাগিনী রংপুর থেকে, এটা তোমার জন্য। নাইস, তোমার চেহারা সুইট, তোমার হাসি সত্যি করে বলছি, তোমার কথাগুলো মিষ্টি থেকেও মিষ্টি। আই লাভ ইউ আপু। রাগিনী অনেক অনেক ধন্যবাদ এসএমএস করার জন্য এবং এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। অ্যান্ড আশা করি মানে আপনার ভালো লাগবে, ফিউচারেও হচ্ছে আমাকে শুনবেন, সবসময় আমার সাথে থাকবেন এবং আমি জানি আপনিও কিন্তু অনেক সুন্দর অনেক মিষ্টি একটা মেয়ে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ, আবার আরো বেশি এসএমএস আপনার আশা করছি। ওকে আপু, আমার ফেভারিট ছিল এন্ড অলওয়েজ ফেভারিট হলো ক্যান্ডল জেনার ও জিজি হাদিদ। ওকে ওকে, আমি আজকে যেহেতু মেট গালার লুক নিয়ে কথা বলছিলাম তো সেই মানে সেই কথারই হচ্ছে রিপ্লাই দিয়েছেন। আপনি কিন্তু নাম লিখেননি, যাই হোক, আমরা কিন্তু ক্যান্ডল জেনার এবং জিজি হাদিদের লুকটাও আমি দেখেছি, অসাধারণ সুন্দর ছিল, যদিও খুব ক্লাসিক একটা মানে ক্লাসিকই বলা যায় মানে, তবে ক্যান্ডালের লুকটা কিন্তু একটু ইউনিক ছিল আমার যতটুকু আমার মনে হয়েছে। এছাড়াও কিন্তু সব থেকে আরো বেশি যে হাইলাইট হয়েছেন আমাদের ক্যান্ডাল জেনারেরই বোন কাইলি জেনার, তার লুকটা কিন্তু ছিল টোটালি একদম একটা মনে হচ্ছিল প্লাস্টিকের কোনো বা লাইক কোন একটা স্ক্রাপচার ওয়্যার করে আছে, মানে নিজে একটা স্ক্রাপচার রেডি হয়ে আছেন। এবং সব থেকে মজার ব্যাপার কি ছিল জানেন, তার আইব্রো কিন্তু ব্লিচ করা ছিল, মানে রীতিমতো মনে হচ্ছিল তার কোনো আইব্রো নেই। এটাও নাকি নতুন এখন ট্রেন্ড চলে এসেছে। যাই হোক, আপনারাও কিন্তু জানাবেন যে এই নতুন নতুন ট্রেন্ড এবং নতুন নতুন এই লুকগুলো আপনাদের কেমন লাগছে বা লেগেছে বা এবং আমার আজকের আড্ডা আপনাদের কেমন লেগেছে। তো সবাই কাছ থেকে আজকে আপাতত বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, দেখা তো হয় না বাট কথা হবে রবিবার, নেক্সট রবিবার ঠিক সকাল 8টা বাজে আমি চলে আসব। তো এখন আপাতত চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন, আমাকে অনেক অনেক বেশি মিস করবেন। কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন।
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে?

0: ফিটনেস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না. এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন.
4: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

হ্যালো ঢাকা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, আমি আরজে রিদম কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা দিনে, নতুন ভাবে, নতুন করে আপনাদের সাথে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর গান নিয়ে কিন্তু আমরা মজায় মেতে উঠবো ইনশাল্লাহ। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাইরে খুব সুন্দর একটা আবহাওয়া এবং এই সুন্দর আবহাওয়াতে, সুন্দর এই মুহূর্তে, সুন্দর এই দুপুরবেলা কিন্তু আমি রিদম চলে এলাম আপনাদের মাঝে। আছি কিন্তু একদম বিকাল পাঁচটা পর্যন্ত। অনেকেই যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত কিন্তু সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই কিন্তু মেসেজ করে জানিয়ে দিবেন কোথেকে আমাকে শুনছেন এবং কোথেকে ঢাকা FM 90.4 এর সাথে আছেন। আর শুরুর মুহূর্তেই একদম ছোট করে একটু বলে দিতে চাই, খুব সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 018।

8419049049 এই নাম্বারে কিন্তু টেক্সট করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কোথা থেকে রিদমকে শুনছেন। তাছাড়া আমাদের ফেসবুকেও যুক্ত হয়ে যেতে পারেন, facebook.com/ilovethakaefm। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের, ঢাকা এফএম 90.4। সো আপনি যদি অ্যাপটি ডাউনলোড করে ফেলেন, খুব সহজেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। তো আশা করছি বন্ধুরা এখনই ফোনটা হাতে নিয়ে নিন এবং জানিয়ে দিন কোথা থেকে রিদমকে শুনছেন এবং মিড ডে ফেজের সাথে আছেন, ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন। আশা করছি আজকের দুপুরটা আমাদের খুব ভালো কাটবে, খুব সুন্দরভাবে কাটবে এবং হচ্ছে যে যেখানে আছেন খুব আমরা খুব করে গল্প করব, খুব করে আড্ডা দিব। তো একদম শুরুর মুহূর্তে এখন আমরা এই দুপুরটা, সুন্দর দুপুরটা সুন্দর একটা গান দিয়ে শুরু করবো। আপনাদের সবার পছন্দের গান, অনেকেই কিন্তু গানটা শুনতে চান, সেটা হচ্ছে তারিপার্শ্বী পথের করা একটা গান, দীপান্বিতা। তো আশা করছি গানটা দিয়ে আজকে আমাদের দুপুরটা শুরু করবো এবং শেষ পর্যন্ত কিন্তু সবাই থাকবেন। তো চলুন বন্ধুরা আমরা গানে চলে যাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলজে। আর শুনছেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। তো আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি সবার মেসেজ কিন্তু চলে আসছে। সবাই কিন্তু খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুকে কিন্তু যুক্ত হতে পারেন, facebook.com/ilovethakafm। সেখানে কিন্তু আমাদের রেগুলার পোস্ট চলে আসে। আমি আসার আগ মুহূর্তে কিন্তু পোস্ট করে জানিয়ে দিই আমি চলে আসছি। বন্ধুরা, আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখন থেকে চাইলে, মানে আমার রেগুলার যারা আমাকে শুনছেন বা রেগুলার যারা আমাকে লিখছেন, মেসেজ করছেন, অবশ্যই আমাদের ফেসবুকে যুক্ত যেতে পারেন। ঢাকা FM এর পেজে গেলে কিন্তু আমাদের পোস্ট পেয়ে যাবেন। সো আশা করছি পোস্টে কমেন্ট করবেন, এবং পোস্টে কমেন্ট করলে সেখান থেকে কিন্তু আমি অবশ্যই কমেন্ট পড়ার চেষ্টা করব। যারা মেসেজ করছেন সবাইকে তো মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ। তবে আশা করছি এখন থেকে ফেসবুকে পোস্টেও কমেন্ট করবেন, এবং সেখান থেকেই আমি মোটামুটি কিন্তু আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব, মেসেজও পড়ব এবং ফেসবুকের কমেন্টও কিন্তু পড়ার চেষ্টা করব। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন। বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। অমৃত দাদা কিন্তু চলে এসেছেন আমাদের মাঝে। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর দাদা, শুভ দুপুর। তারপর জুয়েল ভাইও কিন্তু চলে এসেছেন আমাদের মাঝে মালয়েশিয়া থেকে। জুয়েল ভাই আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। জুয়েল ভাই একটা ছবি দিয়েছেন, খুব সুন্দর ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছি মালয়েশিয়াতে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, আপনাদেরকে হৃদমের পক্ষ থেকে স্বাগতম। মিস্টার আরজে কিং, এইভাবে বলার জন্য কিছু মনে করবেন না, আসলে আপনার মতো বলার চেষ্টা করছি, আপনার প্রিয় হতে চাই। আচ্ছা ঠিক আছে, কারণ আমাকে অপরিচিত সবাই বলে আমি নাকি আরজে হলে ভালো হতো, আমি নাকি রেডিও থেকে বেশি কথা বলি, তাই নাকি? তারপর রিদম ভাই, সিলেডি ফরি সামান্তা শানুর, নূর অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবেন আমাদের সাথে। তারপর কিছু অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছেন, মেসেজও দেখতে পাচ্ছি। নুসাইবা আছেন আমাদের সাথে, নুসাইবা অনেক অনেক ধন্যবাদ। তৌহিদুলও কিন্তু চলে এসেছেন, সামনে পিছে ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনা কোনি সবসময় ঢাকা FM এর গান শুনি। ওয়াও নাইস নাইস, তৌহিদুল অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কেমন আছেন? আমি সিলেট থেকে রাহিম বলছি। রাহিম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। বাসার সবাই ভালো আছে আর যে? আলহামদুলিল্লাহ বাসার সবাই বেশ ভালো আছে। তারপর দুজনকে ভালো লাগে, দুজনকে একসাথে আছো, একজনকে সবসময় ভালো লাগে তাকে দেখছি, আর তার শব্দের কারণ শোনা যাচ্ছে না। আর একজনকে আমি শুনছি আমি তাকে পছন্দ করি, কিন্তু সে পছন্দ করে না, তাই না? বলো তো তারা কে, বলতে পারলে একটা কথা বলবো। জিনিয়া, আমি আরেকজন কার কথা বলছেন ঠিক বলতে পারলাম না। এই তো আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আরেকজন কার কথা বলছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন জিনিয়া। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আর কে আছে। হ্যালো, আমি জেরিন ফ্রম সিলেট, জয়েন হয়ে গেলাম। কেমন আছেন আপনি? আজকে ঢাকা সানি না রেনি? ঢাকা সানিও না রেনিও না, রোদ আছে হালকা হালকা, আবার কেমন জানি ওয়েদারটাও একটু সফট, দেখি এখনও ঠিক বলতে পারছি না, দেখা যাক কি হয়। তো বন্ধুরা কষ্ট করে একটু সবাই ফেসবুকে চলে আসেন, ফেসবুকে কমেন্ট করেন আমার পোস্টে, সেখান থেকে কিন্তু আমি আপনাদের কমেন্ট পড়বো এবং হচ্ছে সেখানে কিন্তু আমরা একটা গল্প জমিয়ে ফেলবো, একটা আড্ডা জমিয়ে ফেলবো বন্ধুরা। চলুন এখন একটা গানে চলে যাই, এলো যে মন আকাশে, রিকির করা একটা গান, দেখো বৃষ্টি নেমেছে অ্যালবামের, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং ফেসবুকে সবাই চলে আসেন, ফেসবুক থেকে সবার কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
3: এই কথা তো চলো এখনই.
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই.
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

0: IS United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। IS
1: United। হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mississippi Fields.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm with your favorite show, Meet the Fields. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। অনেকে যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত আমার সাথে, যুক্ত আছেন সবাই, আমি কিন্তু দেখতে পাচ্ছি, সবাই মেসেজ করছেন, সবার মেসেজই কিন্তু পড়ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু সবাই যুক্ত থাকবেন। বন্ধুরা অনেকেই যুক্ত আছেন, চলুন বন্ধুরা কিছু মেসেজ একটু দেখে আসি। দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা কিন্তু আছেন আমাদের সাথে। ভাইয়ারে সরি, গতকাল তুমি আমার লাস্ট SMS-এ খুব বিরক্ত হয়েছ, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। না, ইটস ওকে, ইটস টোটালি ওকে। তুমি সুযোগ পেলে চট্টগ্রামে এসো, তোমাকে রাঙামাটি পাহাড়, ফয়েজ লেক এবং CRB ঘুরাবো। ইনশাল্লাহ জান্নাতুল হীরা, আমি যদি কখনো সম্ভব হয় অবশ্যই যাব এবং আপনার সাথে কিন্তু ঘুরে দেখব। আচ্ছা, আবার যুক্ত হয়ে গেলাম। আমি পাখি রংপুর থেকে বলছি, দ্য সাইলেন্ট মিস্ট্রি ম্যান, কেমন আছেন? আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি, আগের তুলনায় বেশ ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ শারমিন যুক্ত হয়ে গেছেন, দুঃখিত পাখি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তাসনিম জাহান আছেন আমাদের সাথে রংপুর থেকে, নতুন লিসেনার ভাইয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তাসনিম জাহান অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি লুসি আছেন রংপুর থেকে, মাই লাভ চাইনিজ সংটা দিবা প্লিজ। ওকে, আমি চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমি সাদমান ফ্রম রংপুর, মেঘ মিলনে গানটা প্লে করো। ওকে, আই উইল ট্রাই। শারমিন আছেন রংপুর থেকে, রিদম ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতেই, তেজগাঁতে আমার বাসা, নাখালপাড়ে। রোদের পর আজকে রংপুরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি এতক্ষণ মেসেজ দেখে যেটা বুঝলাম যে আজ ঢাকায় বৃষ্টি হচ্ছে না, বাট রংপুরে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে। শিউলিও চলে এসেছে আমাদের সাথে সিলেট থেকে। ভালানি ভাইয়া কোন ক্লাসে পড়েন? আমি কোন ক্লাসে পড়ি? আমি হচ্ছে অনার্সে পড়ালেখা করছি। শিউলি, আপনি কিসে পড়ছেন একটু জানিয়ে দিবেন কষ্ট করে। তোহাও আছেন আমাদের সাথে। আর যে রিদমকে শোনার জন্য কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো, আজকে থাকবো পুরোটা সময় কারণ টিউশনই নিয়ে আজকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোহা। আশা করছি একদম শেষ পর্যন্ত আপনি থাকবেন এবং অনেক অনেক গল্প কিন্তু আমরা করবো, অনেক অনেক আড্ডা দিব। তারপর দেখতে পাচ্ছি পিপ পিপ ভাই, বাইরে বৃষ্টি পড়ছে আর তোমাকে শুনছি, গানগুলো ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আসলে আমরা প্লে লিস্ট সাজিয়ে থাকি। নবাবও কিন্তু আছেন আমাদের সাথে রংপুর থেকে। নরিন জান্নাত সোহা আছেন, আজ প্রথম টেক্সট দিলাম, গান শুনতে চাই, মানে মেরা প্লিজ ভাইয়া। ঠিক আছে, চেষ্টা করব নরিন আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। বন্ধুরা, আমি একটু বলে দিতে চাই যে এখন থেকে কিন্তু আমি ফেসবুকের কমেন্ট পড়ব এবং ফেসবুকের কমেন্ট থেকেই হচ্ছে আমি সবার মেসেজ করব, সবার সাথে কিন্তু জমি আড্ডা দিব। এখন পর্যন্ত কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার ফেসবুক পোস্টে, আমি দেখতে পাচ্ছি। সুমাইয়া শিফা কিন্তু চলে এসেছে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে রংপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ শিফা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। অমৃত দাদাও কিন্তু কমেন্ট করেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, তোমাকে শাড়ি পরে পুরো দারুণ লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ অমৃত দাদা। আসলে মূলত আমার প্রোফাইলে একটা ছবি ছেড়েছিলাম গতকাল, সেটা নিয়ে কথা বলছি আর কি। কেউ চাইলে দেখে আসতে পারেন, রিদম খন্দকের প্রোফাইল থেকে দেখে আসতে পারেন। সীমামণি আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। সীমা রংপুর থেকে শুনছি, রংপুরে বৃষ্টি হচ্ছে, আপনার ওখানে কি বৃষ্টি হচ্ছে জানাবেন? না, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, আশা করছি বৃষ্টিটা হোক। মিহিরা নিহি আছেন, আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছেন? আমি মাহিরা শুনছি নারায়ণগঞ্জ থেকে। অনেক অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য মাহিরা, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। বন্ধুরা ফেসবুক পোস্টে চলে আসেন, ফেসবুকের আমাদের ফেসবুক পেজে চলে আসেন, সেখান থেকে অবশ্যই কিন্তু আমরা সবার কমেন্ট পড়ব, সবার সাথে কিন্তু আড্ডা দিব। আমি মানে আমার পোস্টে, আমরা যেহেতু পোস্ট করে আসি, যেমন আমি একটা পোস্ট করেছি বরাবর ঠিক দুইটার আগেই, যে আপনাকে আপনার বাসায় অথবা বন্ধুমহলে কী নামে ডাকে জানিয়ে দিন আপনার মজার উত্তরটা। এই তো রিদম চলে এলো আবারও আপনাদের মাঝে, মিড ডে ফিল্ড নিয়ে থাকছি 2-5 পর্যন্ত ঢাকা FM 90.4। তো এরকম পোস্ট করে থাকি, সো আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকে চলে আসবেন এবং ফেসবুক পোস্টে কমেন্ট করবেন, সেখান থেকে এখন থেকে আমি কিন্তু সবার কমেন্ট পড়ব এবং সবার সাথে আড্ডা দিব। মেসেজও পড়ব, অবশ্যই পড়ব। তবে আমার কাছে যেটা মানে ভালো মনে হচ্ছে যে অবশ্যই ফেসবুক পোস্টের কমেন্টগুলো আমার কাছে মনে ইজি মনে হচ্ছে এবং সেটাই আমার কাছে বেটার মনে হচ্ছে আর কি। তো অবশ্যই ফেসবুক পোস্টে কমেন্ট করবেন এবং সেখানে কিন্তু আমাদের একটা জম্পেশ আড্ডা হবে। চট্টগ্রাম থেকে মিরাজ আছেন আমাদের সাথে। ইলমা যুক্ত হয়ে গেছেন, কেমন আছো? শুনছি তোমাকে, সেই অবধি আছি, ঠাটা পড়ার রোদের পরে বৃষ্টির দেখা মিলল রংপুরে। আচ্ছা, রংপুরিয়ানরা যারা আছেন তারা বৃষ্টি পেয়ে ভালোই খুশি দেখছি। রংপুর থেকে খাদিজাও কিন্তু চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি, স্কুল থেকে এসে আপনাকে শুনছি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ খাদিজা। তারপর ভাইয়া কিতা খবর, ভালানি? আজকে আমি এখন আপনারে হুনরাম, এখন সাদিয়া নাই, 4টার পর থাকি হুনবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সাদিয়া নেই, সামিয়া আছেন আমাদের সাথে। ঠিক আছে, আশা করছি আবারও কথা হবে, অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে। হাসিব আছেন মেহেরপুর থেকে, দেখতে পাচ্ছি এর আগেও মেহেরপুর থেকে কোনো লিসেনার ছিল না কি জানাবেন। আচ্ছা, মেহেরপুর থেকে অনেকে যুক্ত হয়, তবে মেহেরপুরে মানুষ খুব কম বলা যায় আর কি। হ্যালো, আমি নিপু, অনুপম রয়ের একটা গান দাও, না হলে তোমাকে শুনবো না। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। জারিফ আছেন রংপুর থেকে, দেখতে পাচ্ছি। তারপর সাইমাও কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। আমার কথার আবার খুব দাম, আতিফ আসলামের তেরিলিয়া গানটা শুনতে যাচ্ছেন সাইমা। আচ্ছা ঠিক আছে সাইমা, চেষ্টা করবো আপনাকে গানটি শোনানোর জন্য। সিলেট থেকে রাহাদি কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তারপর তাহসানের গান শুনতে যাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব। তারপর হ্যালো, সেই হ্যালো বৃষ্টি আর যে তার শব্দের কারণে তোমায় শুনতে পাচ্ছে। ও আচ্ছা বৃষ্টি, আচ্ছা আমি তো ভাবলাম কে না কে, যিনি আপনি আসলে মানে আপনি এত কনফিউজ করে দেন মাঝে মধ্যে আমাকে বন্ধুরা, কি বলবো আর। বন্ধুরা চলুন আমার একটা গান শুনে আসি, আমার গান বলতে কালোর গান আর কি, সাদা কালা গান, আফরান মৃদা শিবলুর গান। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, গানটা এনজয় করতে থাকি, চলুন।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Midday. Midday Field.
1: Hello, listeners. This is RJ Rhythm back again with your favorite show, Midday Field. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সবাই ননস্টপ মেসেজ করছেন, সবার এই মেসেজগুলো এত ভালো লাগে আমার কাছে, আমার পুরো দুপুরটাকে আসলে রাঙিয়ে তোলেন কিন্তু আপনারা। আমি আসলে সবসময় চেষ্টা করি যে আপনাদের মনটাকে ভালো করে দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি দেখি যে আমার মনটা আপনারা সবাই ভালো করে দেন। আচ্ছা, আমি সামান্তা শাহনুরের বাকি মেসেজটা একটু পড়ব। চলেন একদিন আপনার সাথে মিট করি, আপনি আমি দুজনে চা প্রেমী, দুজন দু কাপ চা নিলেন, বিলটা না হয় আপনি দিলেন। আচ্ছা, বিল আমার দেওয়া লাগবে, ঠিক আছে। এক কাপ চা আমি খেলাম, বাকি এক কাপ চা আমি খেলাম। আচ্ছা, আমার আবার এক কাপ চায়ে হয় না, তাই নাকি? আরেকটি কথা, বেশি বেশি হাসবে ঋদু ভাইয়া, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ সিলেটি ফুড়ি সামান্তা শাহনুর। তারপর জিনিয়ার যেই কথাটা, জিনিয়া আসলে বলেছিল যে আমি যদি অ্যান্সারটা করতে পারি তাহলে সে একটা কথা বলবে, বাট আমি আনফর্চুনেটলি অ্যান্সারটা করতে পারিনি, সো বৃষ্টির কারণে সে আমাকে শুনতে পারছে না ঠিকঠাকভাবে। জিনিয়া, আমি পারলাম না, বাট আশা করছি যে আপনি যদি একটু কি বলবেন সেই বিষয়টা যদি আমাকে একটু বলতেন আর কি। আমি আপনার কথার অপেক্ষায় রইলাম, আমি বিষয়টা জানার জন্য অধীর আগ্রহে বসে আছি। আসসালামু আলাইকুম, আমি মুক্তা ফ্রম রংপুর। আগে কখন আপনাকে মেসেজ দেওয়া হয়নি, আজকে ফার্স্ট। ভাইয়া, বৃষ্টি ভেজার রাতে গানটা প্লে করবেন প্লিজ। দুপুরবেলা বৃষ্টি ভেজার রাত কেন চলে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে বৃষ্টির এই গানটি শোনানোর জন্য। ভাইয়া, মুকুল ভাইয়ের শো কখন হয়? মুকুল ভাইয়ের শো হচ্ছে প্রতি সোমবার পেয়ে যাবেন বিকাল 5টা বাজে, অর্থাৎ আমি সোমবারে যখন যাই তারপরে কিন্তু মুকুল ভাই চলে আসে। হেলাল আছেন রংপুর থেকে, রিদম ভাইয়াকে আমার পক্ষ থেকে ওয়েল উইশেস জানিয়ে দিয়েন। এই তো জানিয়ে দিলাম, তো রিদমকে জানিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তারপর রিদম ভাইয়া কেমন আছেন? শুধু আপনাকে যারা মেসেজ বা কমেন্ট করে তারা বাদ দিয়েও কেউ আছে যে কখন আপনার শো শুরু হবে তার জন্য রেডিওটা অন করে বসে থাকে? অনেকদিন থেকে ঢাকা FM শুনি কিন্তু কখনো SMS করিনি, আজ প্রথম করলাম। রংপুর থেকে আমি বাইয়ান বৃন্ত। ও মাই গড, বৃন্ত, খুব সুন্দর নাম কিন্তু আপনার। আর অনেক অনেক ধন্যবাদ, ব্যাপারটা জেনে খুব ভালো লাগলো যে আসলে মেসেজ না করলেও এই যে রেডিও অন করে বসে থাকেন, আমার অপেক্ষায় থাকেন, আমার মনে হয় এর থেকে বড় ভালো লাগার মতো বিষয় কিন্তু আর কিছু হতেই পারে না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কেমন আছো রিদম ভাই, হন তো এই হন চট্টগ্রাম অত্তন হদ্দি, আর হতামনত আছে নাকি? না নাকি বলি গেইও, বলেন তো ভাই আমি কে? বাবারে ডেঞ্জারাস ডেঞ্জারাস, এই চট্টগ্রামের ভাষা এত কঠিন, ও মাই গড। আর যাই হোক, চট্টগ্রাম থেকে কিন্তু রেশমি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। রেশমি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। এবং আমি আসলে আপনি যে কি বললেন রেশমি, আমি আপনার কথা কিছুই বুঝতে পারিনি, আমি জানি না আপনি আসলে আমাকে কি বুঝিয়েছেন বা কি বলেছেন, আমি পড়ার চেষ্টা করেছি, অবশ্যই একটু জানিয়ে দিবেন। মানে এটা বাংলায় একটু বলবেন, বাংলা না মানে কি বলবো, এটাকে একটু সহজ বাংলায় আমাকে একটু বুঝিয়ে দিবেন যে কি বলেছেন। পাল পাল সং শুনতে যাচ্ছে ঢাকি সাকিব ঢাকা থেকে, আচ্ছা চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আশরাকুল, যুক্ত হয়ে গেলাম মধ্যনগর সুনামগঞ্জ থেকে, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ আশরাকুল আপনাকে, আপনি যুক্ত হয়ে গেছেন এবং আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। রিদম ভাইয়া কেমন আছেন? আমি আপনার নিউ লিসনার সিলেট থেকে আবদুল্লাহ। আবদুল্লাহ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং এখন থেকে সবসময় আপনার সাথে কথা হবে, অনেক অনেক আড্ডা হবে। হ্যালো রিদম ভাই, কিতা করবা আপনি, আসেননি ভালা, আমি সিলেট থাকি মাজিদা সুলতানা খৈরাম, মনে মনো আসেনি, আমি যে ক্লু দিছিলাম আপনার জি অবশ্যই মনে আছে, অবশ্যই মনে আছে। ও আসলে ভালোই লাগে বাইরের যখন ল্যাঙ্গুয়েজগুলো শুনি আর কি। বাই দ্য ওয়ে, ফেসবুকে চলে আসেন, ফেসবুকে কমেন্ট করেন, আপনাদের কমেন্টের আশায় আছি, কমেন্টের রিপ্লাই দিব, কমেন্টের কমেন্ট থেকে কিন্তু আমরা আড্ডা মেতে উঠবো। একটা গানে চলে যাই বন্ধুরা, ভালোবাসা দিবি কিনা বল আর্জিনেকর, একটা গান, খুব সুন্দর একটা গান, আশা করছি সবাই এনজয় করবেন, আর একদম শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা, চলুন গানটা এনজয় করতে থাকি।

চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে।

0: বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: Midday. Midday Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার, সবাইকে নতুন একটা ঘন্টায় আবার স্বাগতম জানাচ্ছি। আমি আরজি রিদম। আপনারা কিন্তু শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড, আর আছেন কিন্তু প্রিয় স্টেশন রেডিও বন্ধুরা দুঃখিত ঢাকা এফএম 90.4 এর সাথে। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এখন পর্যন্ত কিন্তু অনেকেই যুক্ত আছেন, মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি এবং আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার সাথে সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং যুক্ত থাকার জন্য। খুব সহজেই যুক্ত হতে পারবেন আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/ilovedhakafm। বন্ধুরা ফেসবুকে কিন্তু আমাদের পোস্ট চলে আসে এবং আমার একটা পোস্ট কিন্তু অলরেডি করা আছে। তো আশা করছি যারা আমার সাথে রেগুলার গল্প করেন বা আড্ডায় মেতে ওঠেন অবশ্যই আমাদের ফেসবুকের পোস্টে চলে যাবেন এবং সেখানে কিন্তু কমেন্ট করবেন। সেখান থেকে হচ্ছে আমি সবার কমেন্ট পড়বো এবং হচ্ছে সেখানেও কিন্তু আমরা একটা আড্ডা জমিয়ে তুলব। মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, যে ফেসবুকের কমেন্ট পড়াটা মানে বেশি ইজি হয় এবং হচ্ছে সেখানে আড্ডাটা মনে

বেশ জমে উঠবে এটা একটা ধারণা করছি আর কি। অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। কিছু মেসেজ একটু দেখি আমার সাথে কে কে আছেন। জামিল আছেন আমার সাথে সিলেট থেকে, তারপর দেখতে পাচ্ছি তাসিন, সানিম কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সানিম কি অবস্থা, ভালো আছেন? সানিম কিন্তু সবসময় আমাদের সাথে যুক্ত হয়ে যায় এবং একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সানিম আমার সাথে থাকে, খুব ভালো লাগে এই বিষয়টা। আচ্ছা ভাইয়া আমি ক্লাস নাইনে পড়ি। ও আচ্ছা তাই, শিউলি হচ্ছে ক্লাস নাইনে পড়েন, আর আমি তো বললাম যে আমি অনার্সে পড়ি। নাইনে কোন ডিপার্টমেন্টে আছেন, কি নিয়ে পড়ালেখা করছেন এটাও একটু জানিয়ে দিবেন কষ্ট করে। রিদম ভাইয়া আমি তাসলিমা ঘাটে আইসা পাশে বৈশা, কোথায় জড়াই তো এ বুকে, এই গানটি প্লে করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সুন্দর এই গানটি শোনানোর জন্য। আমাকে সবাই নিম পাতা নিম্বু একটা বলে ডাকে। আচ্ছা তাই নাকি, নিমু থেকে নিম পাতা নিম্বু, হ্যাঁ ভালো, মজা পেলাম খুব শুনে। মানে আমি হচ্ছে একটু আগে ওই ফেসবুকে যেটা কোয়েশ্চেন করেছিলাম যে মানে আপনাকে আপনার বাসায় বা হচ্ছে বন্ধু মহলে কি বলে ডাকে, অনেকে থাকে না যে একটা মজার নাম ধরে ডাকে, তো সেটাই আর কি জানতে চেয়েছিলাম। তো সেটাই বললো নিমু যে তাকে নিম্বু এবং হচ্ছে নিম পাতা বলে ডাকে। যাক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন রিদম ভাইয়া। কালকে মাদ্রাসায় ভুল করে সাদা চশমাটা পরে গিয়েছিলাম, তারপর ক্লাসে সাত আটটা মেয়ের আমাকে ডেকে বললো রাধি ভাই আপনি প্রতিদিন এই চশমা লাগিয়ে আসবেন কারণ আপনাকে এভাবে বিটিএস আর্মি লাগে। আচ্ছা এখন ভাই আমি কনফিউজ যে সত্যি কি বিটিএস লাগে না কানা লাগে। দেখেন যেহেতু বলেছে নিশ্চয়ই ভালোই লাগে, আর অবশ্যই নিজে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনাকে কেমন লাগে, তারপর আশা করছি আপনি আপনার উত্তর নিজেই খুঁজে পাবেন। রূপকথাও কিন্তু চলে এসেছেন আমাদের মাঝে, আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আকাশে কালো মেঘ। ভাইয়া এই ওয়েদারে আমার যারা যারা সংটা শুনতে ইচ্ছে করছে প্লিজ প্লে করে দেন রিদম ভাইয়া। ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করব, তবে এই ওয়েদারে আমি যারা যারা গানটা দিতে পারছি কিনা শিওর না, তবে এই ওয়েদারে এই যে বললেন মেঘ কালো মেঘ ছেয়ে গেছে, মেঘের একটা গান কিন্তু দিতে পারি। মেঘের মেয়ে গানটা শুনবো এখন আমরা, এহসান রানীর করা একটা গান, খুব সুন্দর একটা গান। তো আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত বন্ধুরা আমার সাথে থাকবেন, মিড ডে ফিজের সাথে থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন। তো চলুন মেঘের মেয়ে গানটা শুনে আসি।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: 101.4 FM.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি কিন্তু আবার চলে এলাম, আছি কিন্তু আপনাদের সাথে, আপনাদের মাঝে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল, আর আছেন কিন্তু আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আশা করছি বন্ধুরা একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, আর সেই শুরু থেকে যারা ছিলেন সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি দুপুরটা ভালোই কাটছে এবং প্লে লিস্ট জুড়ে কিন্তু সব সুন্দর সুন্দর গান কিন্তু বাজছে। আপনাদের পছন্দের সব গান নিয়ে কিন্তু আমরা প্লে লিস্টটা সাজিয়ে থাকি, তো আশা করছি বন্ধুরা অবশ্যই গানগুলো পছন্দ করছেন এবং ভালো লাগছে আপনাদেরকে। চলুন একটু ফেসবুক থেকে ঘুরে আসি, দেখি কে কে আছেন আমাদের সাথে। অমৃত দাদা কিন্তু ফেসবুকেও চলে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ দাদা। তারপর জাহির ইসলাম আছেন আমাদের সাথে, হাই। ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ হতে জাহিদ ইসলাম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। তারপর দেখতে পাচ্ছি ফিরোজা শারমিন আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া, হাজির হয়ে গেলাম সিলেট থেকে তাদরিন। অনেক অনেক ধন্যবাদ তাদরিন আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য সিলেট থেকে, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন আমার সাথে। রিদম ভাইয়া আমি এখানেও চলে আসলাম, রূপকথা। ও আচ্ছা, রূপকথা কিন্তু আমাদের ফেসবুকেও চলে এসেছে, রূপকথা কিন্তু আমাদের মেসেজও করেছিল এবং দেখতে দেখতে সে ফেসবুকেও চলে এসেছে, অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে ফেসবুকে সবাই চলে আসবেন, ফেসবুক পোস্টে কমেন্ট করবেন, সেখান থেকে আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো, সবার সাথে আড্ডা দিব। নাম্বারেও কিন্তু অনেকেই যুক্ত আছেন আমার সাথে, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা কে কে আছেন আমার সাথে। ও মাই গড, অনেকেই আছেন দেখতে পাচ্ছি। হ্যালো কিতা খরো, ভালা আসুনি, খাওয়া দাওয়া করছেননি শারমিন? এই তো শারমিন, খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, আজকে প্রথমবারের মতো অনেকদিন পর, অনেকদিন পর কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করে নিলাম আর কি। আপনার খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা একটু বলবেন। আসলে দুপুরে মুহূর্তটা মোটামুটি তো খাবারের একটা সময় হয়ে গেছে, সময় দুপুরের সময়টা পার হয়ে গেছে, খাবারের সময় উল্টো পার হয়ে গেছে দেখছি, একটু লেট করেই খেলাম তাহলে মনে হচ্ছে। তারপরও মানে আজকে একটু আগে বাগে খেয়ে ফেলেছি, এটা একটা ডিফারেন্ট হিসেব আমার জন্য। আচ্ছা, আমাকে মূলত ডাকে সেনার ওয়াইফ বলে, পাখি বলে, শালি বলে, এইটুকুই ভাইয়া। আচ্ছা, সেনার ওয়াইফ বলতে কি বোঝায়? মানে আপনার হাজবেন্ড আর হাবি সেনাবাহিনীতে আছে এরকম কিছু কি? না, এই বিষয়টা একটু বলবেন ভাইয়া, আপনার কি হয়েছে? কই, আমার কিছু হয়নি তো, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ, আম গুড। সামিয়া আছেন আমাদের সাথে সিলেট থেকে। জান্নাতুল হীরা লিখেছেন, ভাইয়া টক মিষ্টি ঝাল কোনটা তোমার বেশি পছন্দ? আমি মিষ্টি কোনো কিছু মুখে নিতে পারি না, মাথা ঘুরে যায়, টক আর ঝাল খেতে পারি। আমার টক ঝাল মিষ্টি তেমন কোনোটাই পছন্দ না, ঝালটা মোটামুটি খাওয়া হয়, কারণ হচ্ছে ওই দেখা যায় মোটামুটি বন্ধু বান্ধবের সাথে বাইরে গেলে বা এখানে সেখানে হয়তো বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা ট্রাই করে থাকি, সো ওই হিসেবে হয়তো ঝালটা মোটামুটি একটু খাওয়া হয়, বাট পছন্দ করি আহামরি ব্যাপারটা কিন্তু এরকম কিছু না। এই তো জানো বৃষ্টিতে গোসল করলাম, তাই আম্মুর বকা দিল, একটু জ্বর ছিল তাই জন্য। আর যে জিনি, আপনি বৃষ্টিতে ভিজার কারণটা কি? আমি তো কিছুদিন আগে একবার বলেছি যে এই বৃষ্টিতে আসলে ভিজলে, যেহেতু এই ওয়েদারটা হুট করে চেঞ্জ হচ্ছে বা ওয়েদারটার আসলে ওরকম কোনো ঠিক ঠিকানা নেই, যার কারণে কিন্তু জ্বর এবং হচ্ছে ঠান্ডা লাগার যে ব্যাপারটা, এটার প্রবণতা কিন্তু বেশ বেড়েছে। সো আমার যেটা মনে হয় জিনিয়া ঠিক হয়নি, আর বকা খেতে হবে, মায়ের হাতে বকা খেলেও কোনো সমস্যা নেই। ভাইয়া তোমাকে আমি এত কষ্ট করে বাটন ফোন দিয়ে টেক্সট করছি আর তুমি আমার পছন্দের গানটা প্লে করছো না, সাদমান ফ্রম রংপুর। সাদমান আমি অবশ্যই চেষ্টা করব, আমি চেষ্টা করি সবসময় আপনাদের পছন্দের গানগুলোই দেওয়ার জন্য, এবং আপনাদের পছন্দের গানগুলো নিয়ে কিন্তু আমাদের প্লে লিস্টটা সাজানো হয়। যাই হোক, এখন একটা গানে চলে যাই। সবার পছন্দের মাইকেল জ্যাকসনের একটা গান শুনে আসি, স্মুথ ক্রিমিনাল। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। চলুন গানে চলে যাই বন্ধুরা।

0: Service United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas
1: United। বাইজা বুঝা তামা তামা।
2: তো জানতো,
1: মগর কি বলতাছেন? পুরাই 100 টানে। বুঝছেন না কি চলে?
2: ওহ,
1: লিয়া লিছে রে।
3: দিল দিয়া ফিল করেন।
1: ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আরজি রিদম, কিন্তু এখনো আছি আপনাদের সাথে, আছি কিন্তু বিকাল 5টা পর্যন্ত। আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি সবাই যুক্ত আছেন, কারণ সবার মেসেজই কিন্তু আসছে, সবার মেসেজই আমি পড়ছি। বসে বসে যখন এই একা একা আপনাদের মেসেজগুলো পড়ি, একা একা হাসি, ভালো লাগে। এবং হচ্ছে মানে কি বলবো, যে আসলে মানে এটাই হয়তো একটা ভালো লাগে আর কি। যাই হোক বন্ধুরা, অনেকেই যুক্ত আছেন এখন পর্যন্ত আমার সাথে, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। চলুন এত কথা না বাড়িয়ে কিছু মেসেজে চলে যাই, কারণ অনেকক্ষণ হলো অনেকের মেসেজ কিন্তু এখন পর্যন্ত পড়িনি। পরে আবার হচ্ছে রাগ অভিমান করে বসে থাকবেন আমার সাথে। আমি চাই না যে রিদমের সাথে অন্তত কেউ রাগ অভিমান করুক। হাই রিদম ভাইয়া, আমি তাহিরা ফ্রম রংপুর। জানো আমার খালাতো ভাইয়ের নামও রিদম। ও মাই গড, আমি ইদানিং দেখতে পাচ্ছি যে রিদম নামটা কিন্তু বেশ কিছু পাবলিক পেয়ে যাচ্ছি রিদম নামে, যাক শুনে খুব ভালো লাগলো। হ্যালো ভাইয়া, আমি তাজবি। গতকালকে SMS করেছিলাম, বলেছিলাম মেঘমিলনে গানটা প্লে করতে, কিন্তু তুমি গানটা প্লে করো নাই। এখন তোমার শাস্তি, তুমি এখন সেই গানটা প্লে করবা। আচ্ছা ঠিক আছে, মেঘমিলনে গানটা আমি দেওয়ার চেষ্টা করব। আমি কালকে তোমাকে দেখলাম, অস্থির লাগলো রিলসগুলো তোমার। আর বৈশাখ পোস্টে হোয়াইট পাঞ্জাবি পরে ভাইটা কি সিফাত ভাই? হ্যাঁ, হোয়াইট পাঞ্জাবি পরে একটা সিফাত ভাই ছিল। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রোধম ভাইয়া, আচ্ছা রোধম ভাইয়া, এটা আবার কি আমার নতুন নাম দিলেন নাকি? যাই হোক, আমি রোধম না, আমি হচ্ছে রিদম। আমি নিশি, কেমন আছেন আপনি? নিশি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আর অনেক অনেক ধন্যবাদ আমাকে শুনছেন। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, কি খবর রিদম ভাইয়া, আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হাফসা, আপনি ভালো আছেন? হাফসা কিন্তু প্রায় সময় আমাদের সাথে যুক্ত হয়ে যায় এবং সবসময় আমাদের সাথে আড্ডায় মেতে উঠে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছেন, আমাকে ভুলে গেছেন নাকি? জাকাত সাহেব, কেমন আছেন আপনি? আসলে আম্মু অনেক অসুস্থ আর আমিও তাই আসতে পারিনি এতদিন। আমার নাম কি মনে আছে আপনার? আচ্ছা, আপনার নামটা আমার ঠিক ওভাবে খেয়াল নেই, আশা করছি নামটা একটু জানিয়ে দিবেন। আর আন্টির খুব দ্রুত সুস্থতা কামনা করছি, ইনশাল্লাহ খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যায় সেই দোয়া করছি। হ্যালো ইংলিশ ম্যান, বাংলিশ প্রিয় রিদম, কিতা খবর? ভালানি, জয়েন হয়ে গেলাম। তমা ফ্রম সিলেট। তমা, আপনি ফাইনালি চলে এলেন, না আপনার জন্যই অপেক্ষা করছিলাম। যে আমি ভাবছিলাম মনে মনে যে কি রে সবাই চলে এলো, কিন্তু তমা কেন এখন পর্যন্ত এলো না? যাই হোক, চলে এসেছে, খুব খুশি হলাম। তারপর আপনার মাত্তা যে সুন্দর ভাই, আমি তোমার অনেক বেশি বালা ফাই, আপনি কিতা করা? আমি সিলেট থেকে রাহিম কইরাম। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ রাহিম যুক্ত থাকার জন্য, যদিও আমি কিছুই বুঝিনি আপনার কথার। ফারিয়াত আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফারিয়াত, আশা করছি আপনিও ভালো আছেন। ধানমন্ডি থেকে নজরুল আছেন আমাদের সাথে। তারপর কে আছেন আমাদের সাথে? মেসেজ কি যায় না? হ্যাঁ মেসেজ এসেছে তো, নিম্বু, নিম্বু আপনার মেসেজ একটু আগে আমি পড়েছি, নিমপাতা নিম্বু। ভাইয়া আমার ভাই খুব অসুস্থ, দোয়া করবা। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল আপনার ভাই যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। আচ্ছা তারপর কে আছেন আমাদের সাথে? নবনীতা আছেন সিলেট থেকে, দেখতে পাচ্ছি সিলেট থেকে। পোড়া হাতে মেসেজ করলাম, না পড়লে কিন্তু আর মেসেজ করবো না। পোড়া হাত বলতে কি বুঝালেন? আপনার হাত পুড়ে গিয়েছে এরকম কিছু নাকি? কেন, কোনো অ্যাক্সিডেন্ট অর হোয়াট? নবনীতা একটু জানিয়ে দেবেন কষ্ট করে। আমার ফ্যামিলি উইথ ফ্রেন্ডস সবাই ময়না বলে ডাকে, মণি ফ্রম সিলেট, মণি থেকে ময়না। ব্যাপারটা কিউট, ময়না নামটা কিন্তু খুব কিউট। তারপর হাই ভাইয়া, আমি সৃষ্টি, শুনছি হাতিবান্ধা থেকে। সৃষ্টি, অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য। আশাকুল আছেন আমাদের সাথে এখন পর্যন্ত, তারপর আফরিনও কিন্তু আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। ভাইয়া আমি নাহিদ রংপুর থেকে, একটা গান প্লে করবেন এক গুচ্ছ কদম হাতে। দুঃখিত বন্ধুরা, নাহিদ অবশ্যই চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। হাই ভাইয়া, সামনের দুই তিন দিন আমার ফোনে টাকা ছিল না, আচ্ছা গত দুই দিন দুই তিন দিন তাই মেসেজ করা হয়নি, কিন্তু তোমায় মিস করি নাই। আচ্ছা শুনেছি আজকে একবারে ফিট আছো তো ভাইয়া। তিথি, তিথি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনার যেমনটা দোয়া করেছেন ঠিক তেমনটাই আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আল্লাহর রহমতে বেশ ভালো আছি আগের থেকে এখন। হাই ভাইয়া, আমি রাগিনী রংপুর থেকে, বন্ধুর নাম রিদম, না জানি কোথায় বাড়ি, সাইয়ারে টুটে গান না শোনালে হইবে না তোমার বিয়া। আচ্ছা বিয়ে করার জন্য হলেও কিন্তু রাগিনীকে আসলে গানটা শোনানো উচিত। সাইমা আছেন আমাদের সাথে, আমি সাইমা, আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, তোমাকে শুনতে আমার ভালো লাগে। আচ্ছা যাক, বেশ ভালো লাগলো শুনে যে আপনার এত সুন্দর একটা রেজাল্ট আছে। আজকে রংপুরে বৃষ্টি হয়েছে, আমি আর আমার বান্ধবী স্কুল থেকে, কোথায় হারিয়ে ফেললাম তো, স্কুল থেকে ভিজে ভিজে বাড়িতে গিয়েছি। আচ্ছা ছোটবেলার আমারও এরকম একটা মানে মোমেন্ট ছিল যে ছোটবেলা কিন্তু কখনো মানে যখনই স্কুলে যখন পড়তাম যেদিনই বৃষ্টি হতো আমি মনে হয় না যে কখনো না ভিজে বাসায় গিয়েছি, প্রত্যেক দিন কিন্তু মানে বৃষ্টি হলেই হচ্ছে স্কুল ড্রেস পরি সেই অবস্থাতেই ভিজে টিজে তারপরে বাসায় যেতাম আর কি, যদিও একটা বকা খাওয়া লাগতো। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রশনি ঢাকা থেকে বলছি, আমি আপনাকে বিগত দুই দিন ধরে শুনি, আপনার ভয়েস ওয়াও ভালো লাগে আমার, প্লিজ আমার জন্য পেয়ারি পেয়ারি মুস্কান সংটা প্লে করে দিন প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ চেষ্টা করবো রশনি। রশনি আপনার নামটা কিন্তু বেশ সুন্দর মাশাল্লাহ। সূর্য মামার দেখা পাওয়া গেছে রংপুরে, ও তাই তাই তাই, আচ্ছা রংপুরে বৃষ্টি ফাইনালি কমেছে এবং সূর্যের দেখা পাওয়া গেল, নবাব লিখেছেন। যাক সালিহুর রহমান কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে বংপুর বদরগঞ্জ রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ সালিহুর ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর রিদম ভাই, অমানিশা, আচ্ছা অমানিশা জেমস, একটা গান শোনালে খুশি হতাম, গানের কলি বাবা কতদিন কতদিন দেখিনি তোমায়, ঢাকা এফএম 90.4। হ্যাঁ চেষ্টা করবো আপনাকে। এখন অন্য একটা গান শুনে আসি, চলুন এখন আমরা ভুলাদো ভুলাদো গানটা শুনে আসি, রাইতের করা একটা গান।

0: Infinity Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন সবাইকে। নতুন একটা ঘন্টা, শেষ ঘন্টায় আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আরজে রিদম, আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল, আর আছেন কিন্তু প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। তো আশা করছি বন্ধুরা আজকের দুপুরটা ভালোই কেটেছে, সুন্দর কেটেছে, এবং অনেকেই কিন্তু যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আরও একবার একটু বলে দিতে চাই যে এখন থেকে কিন্তু আমি সবসময় হচ্ছে আমাদের ফেসবুকের যে কমেন্টগুলো আছে সেখান থেকে কিন্তু আমি মেসেজ পড়ার চেষ্টা করব। সো আপনারা যারা আমাকে রেগুলার মেসেজ করেন, যেগুলো যারা রেগুলার আমার সাথে কানেক্টেড হয়ে যান, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এবং সেখানে আমার পোস্টের কমেন্টে কিন্তু আপনারা আপনাদের লেখাগুলো কিন্তু লিখতে পারেন এবং কোথায় আছেন, কোত্থেকে শুনছেন, এই ব্যাপারগুলো কিন্তু জানাতে পারেন। আশা করছি বন্ধুরা পরবর্তীতে অবশ্যই আমাদের ফেসবুক কমেন্ট বক্সে দেখা হবে আপনার সাথে। চলুন কিছু মেসেজ পড়ে আসি, অনেকেই যুক্ত আছেন আমার সাথে, দেখি কে কে আছেন। আচ্ছা রিদম বাবু, একটা চাকমা গান শোনাও আমার সুরাধন। ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাকে একটা চাকমা গান শোনানোর জন্য। আমি আফরিন আভা নাটোর থেকে শুনছি, তোমাকে শুনি অনেকদিন থেকে, আজ SMS করলাম। অনেক অনেক ধন্যবাদ আফরিন আভা নাটোর থেকে আমাকে শোনার জন্য এবং SMS করার জন্য। নাটোর থেকে অনেকদিন পর শুনলাম যে কেউ আমাকে শুনছে নাটোর থেকে, যাই হোক শুনে খুব ভালো লাগলো। আমি নাটোর গিয়েছিলাম, খুব সুন্দর।

এলাকা। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি শাহরিয়া রংপুর থেকে। ভাইয়া সম্ভব হলে নাইনা গানটা প্লে করবেন প্লিজ। ওকে ওকে, আমি চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো। হাই ভাইয়া, কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে তোমার? তমা বলছি রংপুর থেকে। আচ্ছা রংপুরিয়ান তমা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তমা আপনি কেমন আছেন? কথাটা হলো যে বলো তুমি উত্তর দিবা তাহলে বলবো, আর যে তা না হলে বলবো না। বলবা? আচ্ছা জিনিয়া আপনি বলেন শুনি আগে কি কথা বলতে চাচ্ছেন, তারপর না হয় বাকিটা দেখছি, বাকিটা নিয়ে কথা বলছি। হাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন পর্যন্ত অনেকেই যুক্ত আছেন। কোথায় এই দুই তিন মতিন, এটা তো বুঝলাম না কোন মতিন। আচ্ছা তারপর আর কে আছেন আমাদের সাথে? আচ্ছা সামান্তা কিন্তু এখন পর্যন্ত আছেন আমাদের সাথে। সামান্তা লিখেছেন কোথায়? সামান্তা, মিস্টার আরজি কিং, আমি আপনাকে কল্পনায় একে একটা নাম দিয়েছি, শ্যাম সুন্দর পুরুষ। জানি না আপনি দেখতে কেমন, তবে আমার কল্পনায় আঁকা ছবি থেকে নামটা দিলাম। নামটা বেশ সুন্দর, তবে শ্যাম সুন্দর পুরুষ বলতে আসলে কি বোঝায় আমি ঠিক বলতে পারলাম না, তবে আমার যেটা মনে হয় আমি কালো পুরুষ। ও আচ্ছা, তারপর জানেন আমাকে এত নামে ডাকে বলে শেষ হবে না। বন্ধুরা চাশমিস বলে, কাজিন ভাইয়ারা ম্যাডাম বলে, এই ডাকটা শুনলে একটু ভাব বেড়ে যায়। হ্যাঁ ম্যাডাম ডাক শুনলে স্বাভাবিক ভাব বেড়েই যাবে, এটাই স্বাভাবিক। বাসার লোকেরা ডাকে হচ্ছে রাগিনী, বাগিনী, ঘাটতেরা, জল্লাদ, রিনা খান, শুকনো মরিচ, করল্লা, এই নামগুলো ওরা আমার ব্যবহার দেখে বলে সবাই। তবে ছোট বোন ভাইপু ওরা মিষ্টি বলে, মিষ্টি নামে কেন ডাকে জানতে চাইলে ওরা বলে আমি নাকি টকটক কথা বলি তাই মিষ্টি ডাকে। টকটক কথা বলতে আসলে কোনটা বোঝায় একটু? আচ্ছা টকটক কথা জিনিসটা শুনতেও তো মানে খুব মজা লাগছে, তবে টকটক কথা কেমন হতে পারে? মিষ্টি কথা শুনেছি, তেতো কথা শুনেছি, টকটক কথা আজকে প্রথম শুনলাম। মিষ্টি ডাকলে বুঝি আমার মুখ থেকে মিষ্টি কথা বের হবে। ও আচ্ছা এটা কোনো কথা হলো মিস্টার আরজি কিং হৃদয় ভাই? না বুঝলাম, পুরোটা ব্যাপারই বুঝলাম। যখন কে আমাকে কালী বলে ডাকে তখন খুব ঘৃণা হয় ওই মানুষটাকে। আমি শ্যামলা, কোনো অভিযোগ নেই তাতে, আমি হ্যাপি। বাট কেউ যখন গায়ের রং নিয়ে কথা বলে ওই মানুষকে আমার জঘন্য লাগে। আর মানুষ বলতেই পারে, মানুষ বলবে, মানুষের মুখ আছে, মানুষ বলবে, এটাই স্বাভাবিক। আর কালো নিয়ে তো আসলে এই যে, যেমন আমি যদি আমার কথা বলি, আই ফিল মাচ প্রাউড, মানে আমি যে একজন কালো মানুষ এটা যে আমার কাছে কত বড় একটা অহংকার, এটা আমি আসলে কিভাবে বুঝাবো আমি জানি না। মানে আমার কাছে খুব ভালো লাগে কালো মানুষ, আমি নিজেও ইভেন হচ্ছে আমার কালো মানুষ যারা আছে তাদেরকে পার্সোনালি আমার খুব ভালো লাগে। ফুল পড়ে পাতা নড়ে, তোমার কথা মনে পড়ে, তুমি থাকো আমার মনের ঘরে, 90.4। নামটা একটু লিখে দিলে খুশি হতাম। জি আমার জামাই সেনাবাহিনীতে জব করে দীর্ঘ 5 বছর ধরে। ও তাই নাকি, মাশাল্লাহ মাশাল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি হেডস অফ দ্যাম কজ, তারা সবসময় কিন্তু আমাদের জন্য অনেক করছে। যাক শুনে খুব খুশি হলাম। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া আমি কখন থেকে অপেক্ষা করছি, তাও আপনি মান মেরা গানটা প্লে করছেন না, এটা ঠিক না, আমি রাগ করছি। নরিন জান্নাত সোহা ফ্রম রংপুর, নরিন রাগ করার কিচ্ছু নেই, অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে যদি সারাদিন ব্যাপী থাকেন আপনি কিন্তু আপনার পছন্দের গানটা অবশ্যই পেয়ে যাবেন। কেমন আছেন? আমার কথা মনে আছে নাকি ভুলে গেছেন? থ্যাংকস ভাইয়া আমার কথা মনে রাখার জন্য। চট্টগ্রামের ভাষা কেমন লেখি হয়ে দিবেন কেন? খুবই কঠিন, চট্টগ্রামের ভাষা খুবই কঠিন রেশমি বাবা, মানে খুবই ডেঞ্জারাস ছিল। যাই হোক বন্ধুরা, চলুন একটা গান শুনে আছি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সাইফ জোহানের করা, কিছু মানুষ মরে যায় 25-এ, খুব সুন্দর একটা গান, চলুন গানে চলে যাই।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফ্রান্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডস, আর আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আমি রিদম কিন্তু সেই দুপুর দুটো থেকে ছিলাম আপনাদের মাঝে, এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টা বলতে আসলে কি বুঝাচ্ছি, মানে শেষ ঘন্টা বলতে আমি আছি আরো কিছুক্ষণ আপনাদের সাথে, আরো আরো গল্প হবে, আরো আরো আড্ডা হবে, আরো কিছু সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনবো। তবে শেষ ঘন্টা বলতে বুঝালাম যে কিছুক্ষণ পরেই কিন্তু 5টা বেজে যাবে, আর রিদমকে কিন্তু বিদায় জানাতে হবে আপনাদের মাঝখান থেকে। কোনো সমস্যা নেই, আবারও অবশ্য আগামীকাল চলে আসছি। আগামীকাল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কি বন্ধুরা বলেন তো? বৃহস্পতিবার মানে হচ্ছে সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ। সো উইকেন্ড বাজ নিয়ে কিন্তু আগামীকাল বিকাল 5টা বাজে চলে আসবো আমি ঢাকা এফএম 90.4 এ। সো অবশ্যই যদি বিকাল 5টার দিকে ঢাকা এফএম 90.4 টিউন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে পেয়ে যাবেন। তো বন্ধুরা অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে সেই দুপুর থেকে, আমি কিন্তু মোটামুটি সবার মেসেজই দেখেছি, সবার সাথেই কিন্তু অনেক অনেক গল্প হলো, অনেক অনেক কথা হলো, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে সবাই এত ব্যস্ততার মাঝেও আমার সাথে যুক্ত থাকেন। চলুন বন্ধু আরো কিছু মেসেজ একটু দেখে আসি, যেহেতু অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। কোথায় কে আছেন আমার সাথে? হাই ভাইয়া, আমি সিলেটি না রংপুরি না, আমি চট্টগ্রামের তোমা। আমি তোমাকে রোজ শুনি, আজ প্রথম মেসেজ করলাম। বাবারে, তোমার দেখি চারপাশে একটা ছড়াছড়ি। আমাদের সাথে তাহলে চট্টগ্রাম থেকে একজন তমা আছেন, আমাদের সাথে সিলেট থেকে একজন তমা আছেন, আমাদের সাথে রংপুর থেকে একজন তমা আছেন। বেশ বেশ, খুব ভালো লাগলো ব্যাপারটা শুনে। আচ্ছা হাই ভাইয়া, আমি সোহা, আজকে ফার্স্ট মেসেজ করলাম। আজকে রংপুরে বৃষ্টি হলো? হ্যাঁ, রংপুরে বৃষ্টি হয়েছে, এই ব্যাপারটা তো শুনলাম। তোমার বৃষ্টি কেমন লাগে? আমার বৃষ্টি বেশ ভালো লাগে, আর আমি এটাই বলছিলাম যে আমাদের এখানে যদি একটু বৃষ্টি হতো আর কি। জানি না, আকাশটা হঠাৎ করে একটু একটু কালো কালো লাগে, আবার দেখছি যে রোদও দেখা যাচ্ছে, বলতে পারছি না কি হয়। হাউ আর ইউ ভাইয়া? আই এম সুব্রত ফ্রম কুড়িগ্রাম, টিপ টিপ বারসা পানি সং শোনান। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনানোর চেষ্টা করবো, টিপ টিপ বারসা পানি। রিদম ভাইয়া, আমি মরিয়ম ফ্রম রংপুর। তুমি আমার টেক্সট পড়তেছো না কেন? আমি পড়েছি, আমি অবশ্যই টেক্সট পড়েছি আপনার মরিয়ম, এর আগেই পড়েছি যে হ্যালো ভাইয়া, আমি মরিয়ম ফ্রম রংপুর, যুক্ত হয়ে গেলাম আপনাকে শুনতে। এটা আমি পড়েছি, বাট আপনি হয়তো খেয়াল করেননি বা এরকম কিছু একটা হতে পারে। ব্যস্ত থাকার জন্য আজ অনেকদিন পর SMS দিলাম। কেমন আছো ভাইয়া? আমি রংপুর থেকে মিম। মিম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। রিদম ভাইয়া, জানো তোমাকে শুনছিলাম আর ভাত খাচ্ছিলাম মাছ দিয়ে, কাটা ছিল, আমি বুঝতে পারিনি সব কাটা কিভাবে যে পেটে চলে গিয়েছে, আমার বোন অবাক হয়ে গিয়েছে। আমি হোমাইরা রংপুর থেকে, মানে আমার সাথে আমার শ্বশুরদের সাথে মাছের কাটাই খেয়ে ফেললেন। ও মাই গড, বাই দ্য ওয়ে আমি কিন্তু মাছ তেমন একটা পছন্দ করি না, মানে শুধুমাত্র এই কাটার জন্য, বিশ্বাস করেন আমি হচ্ছে মানে মাছের কাটাটাকে এতটাই ভয় পাই যে মানে মাছই আমি টোটালি খাওয়া অফ করে দিয়েছি, কারণ কাটা জিনিসটা মানেই আমার কাছে একটা কি বলে একটা ভয়ের ব্যাপার। আচ্ছা, আমি 2টা থেকে হুনরাম, মেসেজ খুব লেটে যাচ্ছে বুঝছো, ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করার জন্য, দুষ্টুপুয়া রিদম তোমা। দুষ্টুপুয়া মানে কি? আচ্ছা, দুষ্ট ছেলে এরকম কিছু হবে। তোমা আপনাকেও ধন্যবাদ যে আপনি আছেন আমাদের সাথে। লাস্ট মানডেতে রেডিওতে আপনাকে শোনার সময় হাতে গরম পানি পড়ে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, নবনীতা এইভাবে হাত পড়ে গিয়েছিল, তাও আবার আমার শো শুনতে গিয়ে, মানে ঘুরে এখন দোষটা কি আমার ঘাড়ে আমি নিয়ে নিব নাকি? আচ্ছা যাই হোক, আমার দোষ হলে আমার দোষী, বা ট্রিটমেন্ট করেন খুব জলদি, আপনার হচ্ছে হাতটা ঠিক হয়ে যাক বা এটা রিকভার করুক, সেই দোয়া করছি, সেই আশা করছি আমি। অবশ্যই অবশ্যই ডক্টর দেখান, অ্যান্ড হচ্ছে যেই মেডিসিন লাগানোর প্রয়োজন সেই মেডিসিন লাগান অবশ্যই। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবেন। যাই হোক, রংপুরে যেহেতু বৃষ্টি হচ্ছে, চলুন একটা বৃষ্টির গান শুনি, ঝুম গানটা শুনে আসি, মিনারের করা ঝুম। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন বন্ধুরা।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো লিসনার্স, সবাইকে আবারও কিন্তু স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর জি রিদম এখন পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে থাকেন, গল্প করেন, মেসেজ করেন, ভালো লাগে খুব। সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অনেকেই যুক্ত আছেন এখন পর্যন্ত আমার সাথে, দেখতে পাচ্ছি মি অয়ন বিশ্বাস ফ্রম ফরিদপুর। অয়ন বিশ্বাস, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর অনেকেই কিন্তু আছেন, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা। কোথায় কোথায় কোথায় কোথায়, ওরে বাবারি, প্লিজ আমি নতুন, আপনি বলবেন প্লিজ নিমুকে যে নিম পাতা বলে, কারণ আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম নিমু, তার সাথে ঝগড়া হওয়ার পর সে অন্য স্কুলে যাওয়ার পর আর কথা হয়নি। আপনি তার বাসা কোথায় তা একটু বলবেন প্লিজ, বলেন প্লিজ। আর একটা কথা, আপনি কি বৃহস্পতিবার কোনো শো করেন? হ্যাঁ, বৃহস্পতিবার আমার শো থাকে। বৃহস্পতিবার আমাকে বিকাল 5টার দিকে পেয়ে যাবেন ঢাকা FM 90.4, যেখানে আমি উইকেন্ড বাজ নিয়ে কিন্তু হাজির হয়ে যাব। আর নিমু, আপনি যদি শুনে থাকেন তাহলে একটু বলছি, আবারও একটু বলছি যে আপনার কোনো একজন ফ্রেন্ড, সে মানে সে আপনার ফ্রেন্ড তা ওভাবে বলছি না, বাট সে বলতে চাচ্ছে যে তারও একজন ফ্রেন্ড ছিল নিমু, যার সাথে ঝগড়া হওয়ার পর সে অন্য স্কুলে চলে যায়। সো নিমু, আপনার বাসা কোথায় সেই বিষয়টা যদি একটু কষ্ট করে জানিয়ে দেন আর কি। ভাইয়া আমার কোথায় কোথায়, ভাইয়া আমার যা ঘটেছে কয়েকটি শব্দে দ্বারা বুঝেননি, আচ্ছা বুঝে নিন। ভেবেছিলাম তোমার আকাশে অভিমান উড়াবো, যাতনার অন্তে স্বপ্ন কুড়াবো, অথচ আজ তোমার আকাশে আমার প্রবেশ নিষিদ্ধ। আচ্ছা, খুবই গভীর একটা কথা কথাটা বললেন, বাট মনে হলো যেমন ফিলটা আমি করলাম, এরকম একটা ব্যাপার মনে হলো আর কি। যাই হোক, বুঝতে পেরেছি আমি ব্যাপারটা, অবশ্যই বুঝতে পেরেছি। রিদম ভাই কোনো গেমস খেলেন? না, গেমস তেমন খেলা হয় না, আগে খেলা হতো, আগে হয়তো বা আগে বেশ কিছু গেমসই খেলা হতো। আগে মানে গেমস খেলাটা আমার একটা নেশা ছিল আর কি, বাট এখন তেমন একটা গেমস টেমস খেলা হয় না। স্বাগতম রিদম ভাইয়া, আমি আশরাকুল ইসলাম, যুক্ত থাকবো শেষ পর্যন্ত। আমি আপনাকে শুনছি রেডিওতে, তাই ভালোভাবে শুনতে পারছি না। ঠিকানা মধ্যনগর সুনামগঞ্জ। আচ্ছা, একদম শেষ সময় এসেছেন আশরাকুল, আরও আগে আসলে হয়তো খুশি হতাম, এখনও খুশি হলাম, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম লাবিব, কেমন আছো? ঝোল গাটা দিবা প্লিজ। আচ্ছা গান, ঠিক আছে আমি চেষ্টা করবো আপনাকে গানটা শোনানোর জন্য। থ্যাঙ্কস, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার মেসেজটা পড়বেন না, প্লিজ আমার সংটা প্লে করে দিন নূরজাহান রশ্নি। না রশ্নি, আমি সবার মেসেজই মোটামুটি পড়ার চেষ্টা করি, কারো মেসেজই আমি বাদ দিই না। এই তো আপনার মেসেজও কিন্তু পড়লাম। আর বাই দ্য ওয়ে রশ্নি, আরও একবার বলছি আপনার নামটা আসলেও খুব সুন্দর। ভাইয়া আমাকে বাড়ির সবাই সরকার বলে, বাইরে সবাই LLB বলে ডাকে। আচ্ছা, আর আচ্ছা LLB ডাকার কারণটা কি, মানে আপনি কি LLB নিয়ে পড়ালেখা করছেন এই জন্য LLB ডাকে বা এরকম কিছু নাকি? হাই, আমি জ্যোতি রংপুর থেকে শুনছি। যদি অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য, আশা করছি সবসময় কিন্তু আমার সাথে থাকবেন, মিড ডে ফেজের সাথে থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন। জান্নাতুল হীরা এখন পর্যন্ত যুক্ত আছেন আমাদের সাথে, ওয়াও। ভাইয়া তোমার প্রিয় সিঙ্গার কে? আমার প্রিয় সিঙ্গার আমি নিজে, হ্যাঁ আমি আমার নিজের গান শুনতে খুব পছন্দ করি। জান্নাতুল হীরা আরো লিখেছে, ভাইয়া আমাকে ঘরে সবাই ডায়মন্ড বলে ডাকে আর ফ্রেন্ডসরা ডাকে হীরা নামে। ও আচ্ছা, হীরা ডায়মন্ড, নাইস নাইস। না, হীরা নামটা বেশ সুন্দর কিন্তু, হীরা নামটা বেশ সুন্দর। তারপর আমার সাথে আর কে আছেন দেখতে পাচ্ছি, ভাই আপনার বার্থডে কবে? হাফসা লিখেছেন, হাফসা আমার বার্থডে হচ্ছে অগস্টে, অগস্টের 31, অর্থাৎ 31 তারিখ আমার বার্থডে আগস্ট মাসের। এই তো দেরি আছে, বহুত দেরি এখন পর্যন্ত। বন্ধুরা চলুন একটা গান শুনে আসি, খুব জলদি আবার আসবো, বিদায় মুহূর্তে আসবো আপনাদের মাঝে। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অনিমেষ রয় আর পান্থ কানের করা একটা গান, নাসেক নাসেক, এ নাসেক নাসেক। চলুন গানটা শুনে আসি বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো লিসেনার্স, একদম শেষ মুহূর্তে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এবং দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো মিড ডে ফিল্ড অনুষ্ঠানে। হয়তো আমাকে এখানেই বিদায় জানাতে হবে আপনাদেরকে, তবে কোনো সমস্যা নেই, আবারও কিন্তু আগামীকাল চলে আসবো আপনাদের মাঝে সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। আশা করছি আবারও যদি আগামীকাল বিকেলবেলা 5টা বাজে ঢাকা FM 90.4 টিউন করে ফেলেন, খুব ইজিলি কিন্তু আমাকে পেয়ে যাবেন। এবং হচ্ছে আমরা পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেছেন, পুরো সপ্তাহ জুড়ে যারা ট্রেন্ডি সব নিউজ রাখতে পারেননি বা হচ্ছে খবরাখবর রাখতে পারেননি বা ঢাকা FM 90.4 এর সাথে কানেক্টেড থাকতে পারেনি, তাদের জন্যই কিন্তু আমি চলে আসবো। সো আগামীকাল বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু জমিয়ে আড্ডা হবে। তো আশা করছি অবশ্যই ঢাকা FM 90.4 টিউন করে থাকবেন এবং উইকেন্ড বাজে কিন্তু চলে আসবেন। একদম শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছি বিদায় নিয়ে নিব, তবে যাওয়ার আগ মুহূর্তে একটু দেখে যাবো যে আরো অনেকে কিন্তু যুক্ত ছিলেন আমাদের সাথে এখন পর্যন্ত, আরো কে কে আছে আমি একটু ফেসবুক থেকে ঘুরে আসবো। আমাদের ফেসবুকে কে কে ছিলেন একটু দেখে আসি বন্ধুরা, চলুন। দেখতে পাচ্ছি MST তিলোত্তমা আছেন আমাদের সাথে। কোথায় ভাইয়া, খাওয়া দাওয়া করেছেন না? খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। ফাহমিদা জান্নাত আছেন, আমি হুমায়রা ঢাকার বাসাবো থেকে আজ ফার্স্ট মেসেজ করলাম, অনেক অনেক ধন্যবাদ হুমায়রা। তারপর তিলোত্তম আরো লিখেছেন অনেক শুকিয়ে গেছেন। আচ্ছা আমি শুকিয়ে গেছি, হ্যাঁ এটা আমিও খেয়াল করেছি, আমি শুকিয়ে গেছি অনেকটা। তারপর তিলোত্তমা লিখেছেন যে আমাকে টমেটো টেপা বলে ডাকে। তিলোত্তমা নামটা যারা জানে তারা তেলাপোকা বলে ডাকে। আচ্ছা আচ্ছা, তেলাপোকা, ওয়াও এটা ভালো ছিল, এটা ভালো ছিল। আচ্ছা তারপর আর কে কে আছেন, নাকিব ইমরান আছেন আমাদের সাথে, মালয়েশিয়া থেকে শুনছেন, ওয়াও জোস। জেমসের ওই গানটা দিবেন প্লিজ, কবিতা। আচ্ছা আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শোনার জন্য। বাংলাদেশ থেকে, দেশের বাহির থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আমাকে শুনেন বা যারা আমার সাথে যুক্ত থাকেন, ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আরও কিছু মেসেজ আছে, একটু দেখে আসি, কারণ পরে পরবর্তীতে আবার হচ্ছে রাগ করে বসবে অনেকে। একগুচ্ছ কদম হাতে গানটা দাও, আমি নিমু একগুচ্ছ কদম হাতে গানটা আমরা শুনে ফেলেছি অলরেডি, আপনি হয়তো মিস করে গেছেন। হ্যালো রিদম ভাই, কেমন আছেন? আমি সিলেট থেকে শুনছি সৌমিত্র। সৌমিত্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করছি আপনিও ভালো আছেন। ভাই আমি আর্টস নিয়ে পড়ছি, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? আচ্ছা আমি তো বলেছি যে আমি অনার্সে পড়ছি, আমি হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে পড়ালেখা করছি আর কি। তারপর কে আছেন আমাদের সাথে, জুরানা আছেন, জুরানা মিঠাপুকুর রংপুর থেকে। আচ্ছা একটা গান প্লে করবেন একগুচ্ছ কদম হাতে, ওয়াও সবাই দেখে একগুচ্ছ কদম হাতে গানটা শুনতে যাচ্ছেন। একগুচ্ছ কদম হাতে গানটা কিন্তু আমরা অলরেডি শুনে ফেলেছি। তারপর কে আছেন আমার সাথে, শুধু লিখেছেন হাই হ্যালো, নামটা একটু কষ্ট করে লিখে দিলে খুব খুশি হতাম। রিদম ভাই আমি লাম রংপুর থেকে শুনছি। ভাই তাসরিফ খানের জীবন ভালোবাসি গানটা শোনাও প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে চেষ্টা করবো, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো। আপনি কি রে ভাই মাছ খান না বলেন কি, কাটা ভয় পান? ভালো, তবে আমি যে কোনো ধরনের মাছ খাইতে পারি। ওকে গুড বাই তোমা। না তোমা, আমি আসলে মাছটা পছন্দ করি না, মানে ওই কাটার ভয়টা আসলে আমার মনে একদম গেঁথে গেছে, যার কারণে আমি মাছ টোটালি পছন্দ করি না। রিদম ভাইয়া কেমন আছেন? অনেকদিন থেকে আপনাকে শুনি, আজ প্রথম এসএমএস করলাম রংপুর থেকে বাইয়ানা বৃন্ত। এর আগে 2:30 দিকে একটা মেসেজ দিয়েছি, যাইনি মনে হয়, গিয়ে অবশ্যই এসেছে। বৃন্ত আপনার এর আগের মেসেজটা আমি পড়েছি এবং সেখানে বলেছিলাম যে বৃন্ত আপনার নামটা বেশ সুন্দর, ধন্যবাদ রিদম ভাই ঢাকা FM 90.4। আপনাকেও ধন্যবাদ ছিলেন আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। রিদম ভাইয়া বিদায়, আর এসএমএস করবো না কাল আবার। হ্যাঁ ঠিক আছে অবশ্যই আগামীকাল অপেক্ষায় থাকবো, আগামীকাল চলে আসবেন আবার বিকেল 5টার দিকে, সবার সাথে কিন্তু দেখা হবে, কথা হবে। ভাইয়া দোয়া করবেন, আমি অনেক অসুস্থ, যদি দোয়া করেন তাহলে সুস্থ হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ চাইলে আপনি খুব জলদি সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এটাই আমার দোয়া রইল। জিনিয়া আপনাকেও আল্লাহ হাফেজ, আশা করছি আবার কথা হবে খুব জলদি আপনার সাথে। তারপর দেখতে পাচ্ছি, ও ভাইয়া কেমন আছো রংপুর থেকে, রোশনি ভাইয়া তুমি তোমার কণ্ঠে একটা গান শোনাও না প্লিজ, শোনালে অনেক খুশি হব। আমার গলার গান, আচ্ছা আমি গান তেমন একটা করি না, গান টুকটাক পছন্দ করি এটা ট্রু, বাট আচ্ছা আমি গানের যে বিষয়টা আছে, আমরা একদিন গানের আড্ডা বসবো, আমরা গান করবো, অবশ্যই করবো। সো গানের আড্ডা হবে, আরও একদিন হবে, সেদিন আমরা শুধু গানের আড্ডাই করবো, গান গান গান নিয়েই আমরা বসে আড্ডা দিব। আচ্ছা শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আলিফ, হ্যালো রিদম ভাইয়া, আমি আলিফ, আলিফ হ্যালো আমি রিদম। যাই হোক বন্ধুরা, যারা ছিলেন সেই শুরু থেকে সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় মুহূর্তে আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমার পছন্দের একটা গান, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারি চমৎকার। এই গানটা শুনতে শুনতে কিন্তু বিদায় নিব বন্ধুরা, খুব সুন্দর একটা গান, ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। এবং সিফাত হাজির হয়ে গেছি একেবারে যথাসময়ে, সময় যখন 5টা তখন ঢাকা মেট্রো 9040 নিয়ে। আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে, আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং অনেক বন্ধুরা অ্যাপের মাধ্যমেও শুনছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আয়োজনে। সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040, আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আবার রবিবারে মানে চক্কর বক্কর বাড়তে থেকে কিন্তু আমাদের আড্ডা আবার শুরু হয়ে যাবে। তবে এখনই সেই কথা বলছি না, কারণ আজকে 7টা পর্যন্ত আপনার সঙ্গে আছি। অবশ্যই অনেক অনেক কথাবার্তা, অনেক গান নিয়ে। অবশ্যই আমাকে লিখতে পারেন 01841904904 এই নম্বরটিতে, SMS এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি জানাতে পারেন আপনার কথাগুলো। আমাদের অমৃত বোস, আমার মনে অমৃত বোস আর কি রেডি থাকে যে 5টা বাজলেই সাথে সাথে একদম একদম কাটায় কাটায় 5টা বাজে, কিন্তু তিনি সবসময় আমাকে লিখেন হোয়াটসঅ্যাপে। তো শুভ বিকাল জানিয়েছেন অমৃত বোস, স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে। এবং শুভ বিকাল, কেমন যাচ্ছে আপনার সময় বলেন, ওই জায়গার ওয়েদারের কি অবস্থা, বৃষ্টি না রোদ, কোনটা বেশি উপভোগ করছেন? এবং অমৃত বোস আসলে কি করেন সেই বিষয়ে কিন্তু বলতে পারেন, কারণ সবসময় আপনাকে পাই কিন্তু আপনার সম্পর্কে খুব বিস্তারিত যে জানি বিষয়টা এমন না। তো অবশ্যই জানাতে পারেন যদি আপনার কোনো সমস্যা না থাকে। আচ্ছা, এদিকে আমাদের বন্ধু ইউসান হামিদ এই অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছি হ্যালো লিখেছেন, ওকে হাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আমাদের এই বন্ধুকে রংপুর থেকে আমাদের মেজবা আছেন আমাদের সঙ্গে, জয়েন হয়ে গেলাম মেজবা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন সালিহুর রহমান, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? ভাই আমার ফোনটা ঝামেলা করছে তাই আজ যুক্ত থাকতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনি তো যুক্ত হয়ে গেছেন অলরেডি এবং জানিয়েও দিয়েছেন, যদি পসিবল হয় অবশ্যই শুনতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে আচ্ছা এই বন্ধু কি লিখেছিলেন দেখি একটু। হ্যালো সিফাত ভাই, আমি আলিফ, আলিফ স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করছি যে 7টা পর্যন্ত থাকবেন, অনেক অনেক কথাবার্তা হবে। এবং অমৃত বোস কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি আমাদের এই বন্ধু হচ্ছে কলকাতা থেকে এবং সেখানে কিন্তু রোদ আছে। ঢাকায় যদি বলি, গুলশানের কথা যদি বলি, এই মুহূর্তে রোদ দেখতে পাচ্ছি না তেমন একটা, আছে কিন্তু খুব ঠান্ডা টাইপের একটা রোদ এবং বাতাসও আছে। এবং যেটুকু দেখছিলাম ফোরকাস্টে সেটা হচ্ছে যে বৃষ্টি আসারও একটা সম্ভাবনা আছে। সো আমরা গত কয়েকদিন ধরেই এক্সপিরিয়েন্স করছি, 7 তারিখের পরে বৃষ্টির প্রভাবটা হয়তো বা কমবে। তো যাই হোক, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হবে, অবশ্যই আপনার কথাবার্তাও জানাবেন। আর

তাকে নিয়ে শুধু শুধু ভাববেন না, ভাবার বাইরেও আমরাও আছি, আমাদের নিয়েও ভাববেন। এটা কেন বললাম এটার কারণটা নিশ্চয়ই বুঝে গেছেন, কারণটা হচ্ছে আমার প্লেলিস্টের প্রথম গানটি এটা, ময়নাগ অ্যালবাম থেকে মিলন মাহমুদের কণ্ঠে আর কি, তারে ভাবলে কি আর, চমৎকার একটি গান। এবং গানটা মিউজিক কম্পোজিশন করেছেন আমাদের সবার প্রিয় মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর হাবিব ওয়াহিদ। তো আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
3: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
4: তোর আরে লেট মিমো, আজ অন টাইম. বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
5: তাই তো, তাকে তো দেখছি না.
3: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
6: এই চলে এসেছে রে.
5: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না. এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন.
7: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়.
8: ঢাকা মেট্রো 9040.

ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন এবং সিফাত আপনার সঙ্গেই আছি। আর এদিকে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট টিম বা টি টোয়েন্টিতে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে গেছি, মানে আমরা কিন্তু একটু র্যাঙ্কিং এ উপরে চলে আসছি। এটা হচ্ছে আপনার এই যে গত 5 ম্যাচ গতকালকে আইসিসির সর্বশেষ যে র্যাঙ্কিং, সেখানে কিন্তু শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে কিন্তু বাংলাদেশ। এবং এটা হচ্ছে আপনার ওই যে আইসিসি এবার আর কি বার্ষিক হালনাগাদে 2025 সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে 100% এবং আগের 2 বছরের যে ম্যাচগুলো ছিল সেগুলোর 50% গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই নতুন সমীকরণে বাংলাদেশের ঝুলিতে কিন্তু 1 পয়েন্ট আসলে যুক্ত করা হয়েছে এবং 225 পয়েন্ট নিয়ে যা তাদের 9 নম্বর থেকে 8-এ তুলে এনেছে। কংগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট। এবং এটা আমরা ইনশাল্লাহ একসময় একদম 1-এ চলে যাব, যদিও এখন 1 নম্বরে আছে হচ্ছে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে। তো যাই হোক, আমরাও জয় করবো ইনশাল্লাহ, সেজন্য আমাদের পারফরমেন্সটা ধরে রাখতে হবে। এবং সেটার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের বাংলাদেশ ক্রিকেট টাইগার্সদের জন্য এবং অবশ্যই যে বাংলাদেশ উইমেন ক্রিকেটার্স আছে তাদের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এদিকে আমাদের বিকাশ যুক্ত হয়ে গেছেন। শুভ বিকাশ আমাদের। একবার আজকে সূর্যের প্রখর তাপ, তাই নাকি? মানে কলকাতা ব্যাঙ্গালোরে আছে, এটা ব্যাঙ্গালোরে হচ্ছে প্রচন্ড আর কি তাপ, যেটা বলছে আমাদের মিকাইল। মিকাইল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপাতত আজকে আর ব্যাঙ্গালোর যাওয়া যাবে না, তাই না? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এস এম এস এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন, তাদের কথাবার্তাগুলো একটু পড়ি। আমাদের সঙ্গে আছেন হচ্ছে আমাদের বন্ধু, হ্যালো সিফাত ভাই, সারাদিন রোদ ছিল, এখন বৃষ্টি হচ্ছে সিলেটে, বুঝছো? এটা হচ্ছে আমাদের সিলেটি তমা। তমা, থ্যাংক ইউ। এখন বৃষ্টি হচ্ছে মানে সারাদিন রোদ ছিল, যাক যদি একটু রোদ না আসলেও তো আবার খারাপ, কারণ একবারে যদি সূর্য না উঠে বা রোদ যদি না থাকে তাহলে তো আবার মনে করেন যে কাপড় চোপড় এগুলো কিছুই শুকাবে না, একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হবে। তো আল্লাহ পাকের পরিকল্পনা হচ্ছে সবচেয়ে বেস্ট পরিকল্পনা এবং তিনি জানেন আসলে কখন কি করতে হবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আলহামদুলিল্লাহ যে রোদের পরে আবার একটা বৃষ্টি এসেছে, আশা করি আবার সকালে রোদ উঠে যাবে, তারপরে আবার বৃষ্টি আসবে। মানে একেবারে আমাদের বেশি গরমেও গলে যেতে হবে না, ঠান্ডায়ও জমে যেতে হবে না। আচ্ছা, ইব্রাহিম খলিল জাহিন আছেন আমাদের সঙ্গে। আমার রোল 1, আমার বাড়ি রংপুরে, আমি মাদ্রাসাতে পড়ি। ইব্রাহিম খলিল অ্যান্ড জাহিন, আই রিড ইন ক্লাস নার্সারি। যাক, অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম খলিল জাহিন। আচ্ছা, দুজন না, ইব্রাহিম খলিল অ্যান্ড জাহিন, মানে তিনজন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এস এম এস এর জন্য। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে সালিহুল কে লিখেছে, ভাই বলেছিলাম যুক্ত থাকতে পারবো না কিন্তু মনটা মানলো না, তাই শোনার চেষ্টা। আমি জানি তো, আরে সালিহুরের যে ভালোবাসা, এই ভালোবাসা তো এত সহজ না যে চলে যাবে। তারপর আমি আসলে ভাবছিলাম যে সালিহুর আপনি হয়তো বা টেক্সট করতে পারবেন না, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। রংপুর থেকে শিপন আছেন আমাদের সঙ্গে। শিপন, ধন্যবাদ আপনাকে আপনার এস এম এস এর জন্য। তুমি তোমার কণ্ঠে একটা গান শোনাও না প্লিজ, শুনলে অনেক খুশি হব। আচ্ছা, গতকালকেও কিন্তু আমাদের একজন বন্ধু লিখেছিলেন আমার কণ্ঠে গান শোনার জন্য। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন আড্ডা দিতে থাকি, মানে এই যে এই যখন ঢাকা এফএম এর আড্ডায় থাকি, তখন আসলে আমি আড্ডা দিতেই খুব বেশি পরিমাণ পছন্দ করি। এবং আচ্ছা, তারপর আরো লিখেছেন একগুচ্ছ কদম হাতে গানটা শোনাও। সিবাদ ভাইয়া কেমন আছো? রংপুর থেকে সুমাইয়া, তোমার কণ্ঠে একটা গান শোনাও না প্লিজ, শুনলে অনেক খুশি হবো। আচ্ছা সুমাইয়া, আমি চেষ্টা করবো অবশ্যই। গতকালকে আমাকে লং ডিস্টেন্স লাভের জন্য বলেছিলেন, তো আমার ওই বন্ধু যদি আজকে শুনে থাকেন, আমি তো 7টা পর্যন্ত আছি, এর মধ্যে যদি সময় সুযোগ পাই অবশ্যই শোনাবো। সুমাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে এত ভালোবাসার জন্য। আচ্ছা, সাইদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন হচ্ছে জান্নাতুল হীরা। জান্নাতুল হীরা কি লিখেছেন দেখি, আমার আম্মু আপনার অন্যান্য শোয়ের কথা মনে না রাখলেও চক্কর বক্কর শোটা মনে রাখবেই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আপনাকে শুনছেন আর বলছেন সিফাতের শুদ্ধ ভাষার কথা ভালো লাগে না। আচ্ছা, ভালো লাগে চক্কর বক্কর শোয়ের দুষ্টু মিষ্টি কথাগুলো। ওকে, ঠিক আছে, তাহলে তো রবিবার দিন অবশ্যই আপনি তাকে নিয়ে জয়েন করবেন। আর 2টা শো 2 প্যাটার্নের, সেটা তো আপনি জানেন, এটা হয়তো বা আপনার আম্মুও জানেন। তারপরেও যে এই যে আমার কোনো একটা আয়োজন বা আমার কোনো একটা পারফরমেন্স ভালো লাগছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন। আর 2টা 2 প্যাটার্নের, যেহেতু 2 প্যাটার্নেই থাকুক, ইনশাল্লাহ আবার রবিবারে তাহলে মানে আন্টির সাথে আরও আরও কথাবার্তা হবে, দুষ্টু মিষ্টি কথাবার্তা হবে। এটা আসলে ডিপেন্ড করে যে আমার কোন বন্ধু আসলে কীরকম কথাবার্তা আমাকে পাঠাচ্ছেন। ধুর সিফুতাদা, সকাল থেকে মন খারাপ, আবার এখন একটা পচা নাম বলে শুরু করে মনটা আরো খারাপ করে দিল, গানটা থাকলে বাজায়েন। পচা নাম কোনটা আবার বুঝি নাই তো। আচ্ছা, চাঁদ মামা গানটার জন্য বলেছে, আমার প্লে লিস্টে যদি থাকে তাহলে প্লে হবে আসলে, আমি কান্না করছি। আচ্ছা, হোসনে আরা গুলবাহার গানটা শুনেন নাকি তিনি কান্না করেছেন? আর আনজুয়ারা, আমার প্রিয় বান্ধবী, ওরে ছাড়া আমার কেউ বুঝতো না, এখন না ওরা কোথায় এখন জানি না। আফরিন, যাক আফরিন, এরকম হয়, আমারও এরকম অনেক বন্ধু হারিয়ে গেছে, বাট লাইফ হ্যাজ টু গো অন, আপনাকে আসলে মেনে নিতে হবে। জীবনে অনেক কিছু আসবে, অনেক ভালো জিনিস আসবে, খারাপ জিনিস আসবে,
এর মধ্যে থেকে এগুলো আমাদের আসলে শিখিয়ে যাবে, অনেক কিছু বুঝিয়ে যাবে, সেটা নিয়ে আমাদের আসলে সামনে চলতে হবে। তো যাক আফরিন, সেই বন্ধু চলে গেছে, আমরা তো আছি আপনার সঙ্গে। আচ্ছা, আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন কুমিল্লা থেকে, একটু বিজি তাই রেগুলার শুনতে রেগুলার হতে পারছি না ভাই। আচ্ছা, সমস্যা নেই, অবসান দোয়া করি তাড়াতাড়ি যেন আপনি একটু ইজি হন এবং আমাদের সঙ্গে যেন আবার রেগুলার হয়ে যান। আর এই মুহূর্তে আবার একটা গানে চলে যাব, সুন্দর একটি গান, ইমাজিন ড্রাগনসের বিলিভার। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: iGas United
2: 9.4 FM.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: শুনছেন ঢাকা FM 90.4.
3: তহিদুল কিন্তু আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছেন. বনস্থিতিকে শুনছেন, কেমন আছে জিজ্ঞেস করেছেন. আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. তবে আজকে কেমন যেন একটু ঘুম ঘুম একটা ব্যাপার কাজ করছে, আমি বুঝলাম না আসলে কাহিনীটা কি. আসলে যাই হোক, তারপরে আপনার কি এরকম হচ্ছে কিনা জানাবেন. না না, জানতে চেয়েছি তার মানে না ঘুম পাড়িয়ে দিয়ে যাবো, মানে জেনে রাখবো যে আমার মতো কারো হচ্ছে কিনা এরকম. আচ্ছা, এখানে আছে নিমু আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে. পৃথিবীতে অনেক মানুষ আছে ভালো, এবং তারা মানুষ সবসময় ভালো চায়, তাই না ভাইয়া? আবার অনেক মানুষ আছে খারাপ, তারা মানুষকে শুধু কষ্ট দিতে জানে. আমি মেজবা. হ্যাঁ মেজবা, এটা আসলে ডিপেন্ড করে যে আসলে আমরা কোন পার্সোনালিটিজের বা আমরা কোন মন মানসিকতার. তো যিনি একজন ভালো মানুষ তিনি প্রথমেই আসলে নেগেটিভ কিছু চিন্তা করবেন না, তিনি প্রথমেই পজিটিভ ওয়েতে চিন্তা করবে এবং সেই অনুযায়ী আপনাকে বলবে. আবার যারা হয়তো বা একটু নেগেটিভ চিন্তা করতে পছন্দ করেন, তারা আপনি দেখা গেছে যে কোনো কথা বললেই তারা নেগেটিভলি নেবেন. সো এটা ডিপেন্ড করে আসলে যে তিনি আসলে কোন মন মানসিকতার বা কোন এনভায়রনমেন্টে তিনি বড় হচ্ছেন বা তিনি কোন স্টাইলে চলছেন সেটার উপরে. আচ্ছা, আসমি আসেন সিলেট থেকে. ভাইয়া ভালোবাসার বাংলাদেশে কি নামের একটা ভাইয়া আসছে. আচ্ছা, শান্ত নামের একটা ভাইয়া আসছে, নামে করে হয় পাওয়া যাবে, আমার একটা উপকার হতো. আসমি, এটা তো আসলে আমি খুব পাবলিকলি এখানে আসলে বলতে পারবো না, এটা আসলে যায়ও না আমাদের সঙ্গে. তো সেই ক্ষেত্রে আসলে এইটা এইভাবে আসলে পসিবল হবে না. তো সেই ক্ষেত্রে আপনি হয়তোবা সেই প্রোগ্রাম চলাকালীন হয়তোবা তাদেরকে একটু ইনফর্ম করতে পারেন যে আমার এটা দরকার, কি দরকার সেটাও আপনাকে জানাতে হবে আসলে. আচ্ছা, এখানে হচ্ছে সিলেটে শাহপরাণে বৃষ্টি হচ্ছে না, হচ্ছে না. আচ্ছা না হোক, পরে হবে. ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি মরিয়ম ফ্রম রংপুর ভাইয়া. হ্যাঁ করেছি. আচ্ছা যাই হোক, আছেন ইলিয়ানি আমাদের সঙ্গে. ইয়ালিনি, দুঃখিত, ইলিয়ানি না, ইয়ালিনি, সুন্দর নাম. ইয়ালিনি তো আগেও আমাদের সঙ্গে থাকতেন তাই না, মাঝে মনে হারিয়ে গিয়েছিলেন আপনি. রংপুরে অনেক বৃষ্টি হচ্ছে. আচ্ছা যাক, রংপুরে অনেক গরমও পড়ে আবার বৃষ্টিও আগে হয়, যাক ভালো তো আপনারা. আচ্ছা ভাইয়া, তুমি অনেক কি ফর্সা, অনেকবার বলেছি যে তুমি কি ম্যারিড, কিন্তু বলো না কেন কি হবে বললে. তা আমি তো বলেছি যে না, বিয়ের শাদী তো করে ফেলেছি, এটা বললাম তো অনেকবার, কতবার, প্রতিদিন এসে বলবো এটা. যাই হোক, আপনার নামটা তো পাইলাম না, তারপর দেখি. আমাদের বন্ধুর নাম হচ্ছে শারমিন. আচ্ছা ওকে শারমিন, থ্যাংক ইউ. আচ্ছা, আরো আছেন সিয়াম এন্ড সায়েম ধানমন্ডি থেকে. হাতির পুলে ভূতের গলি থেকে যুক্ত হলাম, শেষ পর্যন্ত থাকবো. সালিহুর, সালিহুর এসেছে, সালিহুর এসেছে, কিন্তু সালিহুর আজকে মনে হয় ব্যস্ত একটু, তার ফোনে মনে কোনো একটা সমস্যা. যাই হোক, তবে আমার প্লে লিস্টে একটা চমৎকার গান কিন্তু ওয়েট করছে, যে গানটা আসলে খুবই নস্টালজিক, একটু ফিলপূর্ণ গান. সেটা হচ্ছে খালিদের কণ্ঠে সরলতার প্রতিমা. চমৎকারী গানটি অবশ্যই আপনি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন. আমি ফিরছি আবার পরবর্তী ঘন্টায় আপনাদের কথাবার্তাগুলো নিয়েই. তো কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনা।

আজকের মতো নতুন এবং শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে আছি। আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4। যাই হোক, আমাদের একটা পেজও কিন্তু আছে, সেখানে আপনি আমাদের সকল শোয়ের আপডেট পাবেন, সেখানে আমাদের শোয়ের ভিডিওগুলো পাবেন। আমরা যে এই যে আপনাদের জন্য অনেক অনেক রিলস বানাই, সেই রিলসগুলো পাবেন। তো অনুরোধ থাকবে যে রিলসগুলো যখন দেখবেন, একটু যখন হাসি আসবে বা একটু যখন ভালো লাগবে, অবশ্যই সেটা বেশি বেশি করে শেয়ার করবেন। এটা গ্রুপে হতে পারে, আপনার প্রোফাইলে হতে পারে, আপনার ফ্রেন্ডের সঙ্গে হতে পারে। অনেকে এটা এই কথাটা বললাম এই কারণে, অনেকে আবার চিন্তা করে যে না, আমি যে শেয়ার করবো, তারা যদি আবার তাদের পারমিশন ছাড়া কি শেয়ার করা যাবে কিনা। অবশ্যই করা যাবে, কারণ আমরা যখন কোনো কিছু পাবলিক করছি বা পাবলিকলি দিচ্ছি, দ্যাট মিন্স হচ্ছে সেটা অবশ্যই আমরা চাচ্ছি যে এটা সকলের কাছে যেন পৌঁছাক। তো সেটা যখন আপনি শেয়ার করেন, সেটাতে আসলে আমাদের জন্য অনেক বড় একটা সহযোগিতা হয়। তো আশা করব যে আমাদের যে যে বন্ধুরা আছেন, ভালোবাসা মানে এই ভালোবাসাটা দিয়ে রেখেছেন আমাদেরকে বা ভালোবাসেন, তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই কন্টেন্টগুলো। আচ্ছা, এখানে যারা যারা এস এম এস করেছেন আমি একটু দেখি। সিফাত দাদা, আমি রেদওয়ান, আজকে প্রথম শুনছি। ওকে রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। যদি আপনি গানের রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু যারা যারা গানের রিকোয়েস্ট করেছেন তাদের জন্য অনেক অনেক আসলে জানাতে চাই, দুঃখিত। আসলে আমি গানের রিকোয়েস্ট প্লে করতে পারবো না, কারণটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট নিয়েই কিন্তু প্লে লিস্টটা সাজানো হয়েছে। তো আলাদাভাবে আসলে রিকোয়েস্টের আওয়ার বা শো না এটা। যাই হোক, এখানে আছেন আমাদের সঙ্গে সিফাত ভাইয়া, চলে এলাম তোমাকে শুনতে। একটু আগে রিদম ভাইয়াকে শুনছিলাম, ভাবলাম আর কেউ আসবে না, তাই মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে দেখে মন ভালো হয়ে গেল। আমি হুমায়রা রংপুর থেকে। হুমায়রা, ধন্যবাদ আপনাকে। কেন আপনার মনে হলো আমি আসবো না? আমি তো প্রতি মঙ্গল বুধবারই আসি, আপনি হয়তোবা খেয়াল করতে পারেন নাই অথবা মনে নাই অথবা জানেন না, প্রতি রবি মঙ্গল বুধবার কিন্তু আমি মোটামুটি থাকি আমার আয়োজন নিয়ে। আচ্ছা, কি অবস্থা? আমি নাবা ফ্রম রংপুর, বহুদিন পরে দেখলাম। আচ্ছা, বহুদিন পর মেসেজ দিলাম, একটা বিষয় নিয়ে একটু ডিপ্রেস ছিলাম, বাট রেগুলারই তোমাকে শুনেছি। কি নিয়ে বলেন তো নাবা, মানে ডিপ্রেশনটা কি গেল নাকি? যদি আমাদের কোনো সাজেশন লাগে বা যদি মনে হয় যে না শেয়ার করার মতো, অবশ্যই কিন্তু নাবা আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, আরো আছেন সিলেট থেকে আমাদের সঙ্গে, অন্তরা, গত রবিবারে আসতে পারিনি সিলেটে। আচ্ছা, ওকে সখী ভালোবাসা কারে কয় গানটি বাজানোর জন্য ধন্যবাদ। তোমাপু সিলেটে এদিকে বৃষ্টি হচ্ছে না, সিলেট কোথায় তোমার বাসা জানাবে? ওকে, আচ্ছা এটাও হয় আমাদের, আমি গতকালকেই বলেছিলাম মনে হয় যে সেটা হচ্ছে যে ঢাকায় গুলশানে বৃষ্টি হচ্ছে, ধানমন্ডিতে বৃষ্টি নেই। তো এরকম হতে পারে যে সিলেটের হয়তো বা একটা এলাকায় বৃষ্টি হচ্ছে, আরেক এলাকায় হয় নাই। ইউসুফ শিকদার আছেন, ভাইয়া আমি আম ভর্তা খাই। আহা হা হা, খাবা? বিক্রমপুর থেকে আগের মেসেজ পড়ো, আগের মেসেজে ছিল হচ্ছে ভাইয়া বর্তমানে আচ্ছা খেলা নিজেকে উদ্যোগ নিচ্ছে, গুরুত্ব দিলে আরো ফল পাবে। ওকে, না পেয়েছি আপনার ওই জায়গায়। কিছু কিছু ব্যাপার হচ্ছে যে এইসব বিষয় নিয়ে বিস্তর আলাপ আলোচনা থাকে, তো সেই বিষয়ে আসলে আলাদাভাবে ছোট্ট করে বলার কোনো কিছু নাই। সায়েমান সিয়াম, আজকে কি কোনো ধাঁধা আছে? জি না, সায়েমান সিয়াম আজকে বুধবারে কখনোই কোনো ধাঁধা থাকে না। আচ্ছা, এখানে আছো আমাদের বন্ধু, তোমার বাড়িতে কে কে আছেন? ও ভাইয়া আমার, আচ্ছা ভাবি কেমন আছে? ও ভাইয়া বলো তো, রশনি নামটা ভালো না সুমাইয়া ভালো? কতগুলো প্রশ্ন একসাথে।

আচ্ছা দাওয়াত পাইলাম না, একাই বিয়ে করে, সবাই বিয়ে একাই করে, বিয়ে সবাই সবাইকে নিয়ে করে না, বিয়ে একাই করে, হয়তো সবাই দাওয়াতে থাকে বা এরকম কিছু একটা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার, আচ্ছা ভাইয়া বলো তো রশ্মি নামটা ভালো নাকি সুমাইয়া ভালো? দুইটা নামই সুন্দর, রশ্মিটা একটু ছোট কিন্তু একটু যুক্ত বর্ণ আছে আর কি, তো যেটা আপনার উচ্চারণ করতে সুবিধা হয় বা যেটা আপনার কাছে একটু ইউনিক মনে হবে সেটাই আপনি রাখবেন। সুমাইয়াটাও, সুমাইয়াও সুন্দর, রশ্মিটা খুব সচরাচর শোনা যায় না, সুমাইয়াটা রশ্মির চেয়ে একটু বেশি শোনা যায় আর কি। আচ্ছা এদিকে আরো আছেন যে যে বন্ধুরা, ভাইয়া গুড আফটারনুন, ভাইয়া কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছেন? আমি রংপুর থেকে লিপ্তি, লিপ্তিকে মনে হয় মাঝে বেশ কয়েকদিন দেখি নাই, আচ্ছা অনেকদিন পর আবার আজকে আর অ্যাড হলাম, এতদিন সবাইকে খুব মিস করেছি ভাইয়া। লিপ্তি মিস করেছেন ঠিক আছে, কিন্তু কই ছিলেন বলেন তো, আপনি কি বলেছিলেন যে আপনি মানে ব্রেকে যাচ্ছেন? মনে নেই আসলে, অনেক অনেক বন্ধু লিখেন তো। আচ্ছা আমাদের ঘরের দরজা খোলা মাত্র এই কাঁঠাল গাছ, কদম গাছ, বরই গাছ, আম গাছ আর জাম গাছ, পিছনে শুধু কলা গাছ আর চারদিকে সবুজের সবুজের ছড়াছড়ি, মানুষজন খুব কম, নিস্তব্ধ এলাকা, শান্তি আর শান্তি, বৃষ্টি হলে দৃশ্যটা দেখার মতো, বুঝছো? সকালে উঠেই দেখি জমিনে সাদা সাদা বক পাখি তোমা, ও মাই গড, তোমা আপনি এটা কি বললেন, আমার কাছে পুরো ড্রিমই মনে হচ্ছে বিষয়টা। আর এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার যে আপনার বাড়ির সামনে এত এত সবুজ, এবং আপনি ঘুম থেকে উঠেই যখন এই সবুজের দিকে তাকিয়ে থাকবেন পাঁচ মিনিট দশ মিনিট, আপনার চোখের জ্যোতি তো এমনি বেড়ে যাবে, চোখ তো এমনি ঠিকঠাক থাকবে, মনও থাকবে ফ্রেশ, ভেরি গুড। এই জন্যই তো বলি যে তোমার মন সবসময় এত ফুরফুরে থাকে কিভাবে, এত সুন্দর এনভায়রনমেন্টে তো অবশ্যই আপনি ভালোই থাকবেন। তো যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বলে ফেললাম, আরো কথাবার্তা পড়বো তবে পরে এসে, আপাতত আমরা গানগুলো শুনতে থাকবো, চমৎকার কিছু গান ওয়েট করছে। এবং সবুজের কথাটা বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে সবুজের দিকে মানে সবুজ যে গাছপালা আছে সেখানে যখন আপনি তাকিয়ে থাকবেন এটা কিন্তু আপনার চোখের জন্য ভালো। কিন্তু খুব দুঃখজনকভাবে হলেও সত্যি, হয়তো বা এখন বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে আগে মোবাইলটাকে দেখে যে কতজন হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজ এলো, ইনস্টাগ্রামে কতগুলো এলো, ইত্যাদি ইত্যাদি এগুলো। তো এটা না করে আগে গাছের দিকে তাকান, এক গ্লাস বা দুই গ্লাস মানে বিশুদ্ধ পানি পান করুন ঘুম থেকে উঠেই। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে সুস্থ রাখতে কিন্তু অনেক সহযোগিতা করবে, তো আশা করি আপনি সুস্থ থাকবেন এবং এই ম্যাটারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। চলে যাব গানে, যে গানটি শুনবো সেটা হচ্ছে দাগি অ্যালবাম থেকে, মানে অ্যালবাম মানে হচ্ছে সিনেমা থেকে আর কি, আফরান নিশো ছিলেন যেখানে, দাগি সিনেমা থেকে জেফারের কণ্ঠে নিয়ে যাবে কি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা মেট্রো 9040।

একেবারে শেষ ঘন্টার শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছে। অনেকগুলো চমৎকার গান আমরা কিন্তু শুনে ফেললাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিকাল থেকে সন্ধ্যায় কিন্তু আমরা আমাদের আড্ডা গড়িয়েছে। তো সকলকে শুভ সন্ধ্যা। আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে আছে ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। অনেকে অনেক কথাবার্তা লিখেছেন, যেমন একজন বন্ধু লিখেছেন, সিফু দাদা আমি মনে করেছি আজ তো বুধবার, মেসেজ পড়বেন না, পড়েছেন একটু খুব খুশি লাগছে, বুঝলাম না কি করার পর বুকে, বুঝলাম না কান্না করার পরে বুকে চাপ লাগছে দাদা, এখন এত কান্না পায় মাঝে মাঝে চোখের উপর রাগ হয়। যাই হোক, এসএসসি 6টা পরীক্ষা হলো, কাল ধর্ম পরীক্ষা আছে, আমি পরীক্ষা দিচ্ছি। আচ্ছা শিবু দাদা, আপনার কি শাখা ছিল আফরিন, মানে কি মানে গ্রুপ কি ছিল? আমি আমি কমার্সে ছিলাম, বিজনেস স্টাডি। এবং আপনার যেটা কথা সেটা হচ্ছে যে আপনি এত কান্না করবেন কেন, এটা হচ্ছে কথা। আপনি হচ্ছে মানে কি বলে এটাকে, যে কান্না অবশ্যই মানে কোনো কষ্ট পেলে দুঃখ পেলে কান্না করার সাজেশন দেয়, বাট এটা এমন না বিষয়টা যে না আপনি এখন সারাদিন কান্না করতে থাকবেন। সো অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ, আপনি যদি অতিরিক্ত ভাতও খান সেটাও কিন্তু খারাপ, তো অতিরিক্ত কান্নাও কিন্তু খারাপ, তো আপনি অতিরিক্ত কান্না করবেন কেন, আপনি হাসি খুশি থাকার চেষ্টা করবেন। এবং অবশ্যই আমরা চাইবো আফরিন যে আপনি আমাদের সঙ্গে থাকুন, এবং আপনার পরীক্ষা দিচ্ছেন যেহেতু পরীক্ষা অনেক ভালো হোক আমরা দোয়া করি, এবং বাকিটা সময় আপনি ঢাকা এফএম এর সঙ্গে থাকবেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে আয়োজন, যেখানে কিন্তু আপনাকে আপনাদেরই কিন্তু খুব বেশি পরিমাণ প্রয়োজন। সো মন খারাপ করবেন না, জীবন অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, জীবন অনেক, জীবন এরকম উত্থান পতন এটা হতেই থাকে, চলতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, এটা মেনে নিতে হবে। যদি মেনে না নিয়ে সারাদিন ভাবতে থাকেন কেন হলো এইটা না ওইটা না এইটা সেটা দুনিয়ার কথা, তাহলে একটা সময় দুশ্চিন্তা আপনাকে গ্রাস করবে, এবং আপনার যেই পথটা অনেক মসৃণ হওয়ার কথা ছিল সেটা আপনি নিজে আপনার মস্তিষ্কের মাধ্যমে কিন্তু কঠিন করে ফেলবেন। তো যাই হোক আফরিন, আমি চাই সবসময় আপনারা বা আপনি হাসি খুশি থাকেন। আচ্ছা পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন খুব গলা আর মাথা ব্যথা, রানী ফ্রম হাতিবান্ধা। আচ্ছা এটা রানী, এটা কিন্তু ঘরে ঘরে হচ্ছে এখন, আমার নিজেরও আজকে মাথা ব্যথা করছিল একটু একটু করে। আমার মনে হয় কি যে এটা ওয়েদারের কারণে হতে পারে, শিওর না আমি, হতে পারে। আমি আমি আমার বেশ কয়েকজন কলিগও কিন্তু সেম ব্যাপারটা বলছিলেন, এবং আমার পরিচিত অনেকেই আমি দেখলাম যে অনেকে অসুস্থ হয়ে গেছেন, কারো মাথা ব্যথা করছে, কারো ঘুম ঘুম একটা ভাব, অনেক সময় আবার দেখা গেছে যে মানে খুব বেশি পরিমাণ অস্থির লাগছে, বমি লাগছে, এরকম ব্যাপারও কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েদারটার কারণে এটা হতে পারে, তবে যদি খুব বেশি পরিমাণ সিরিয়াস কোনো কিছু মনে হয়ে থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, এবং বেশি বেশি করে পানি পান করুন। আসলে এটা হচ্ছে একটা খুব প্রাকৃতিক একটা বিষয়, মানে প্রাকৃতিক কি মানে এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা বিষয় যে আপনার ঘরের সামনেই পানি আছে, আপনি চাইলেই পানি খেতে পারেন। আচ্ছা সিবাদ ভাই, আমি মিজান হারাগাছ থেকে একটা গান শোনালে খুশি হতাম, কিন্তু বন্ধু একটা না আমি কয়েকটা গান শুনে আপনাকে খুশি করছি, কিন্তু স্পেসিফিক কোনো গানের আসলে রিকোয়েস্ট রাখতে পারছি না। সিবাদ ভাইয়া এখানে কিছু কি হয়েছে থাকলে প্লিজ বাজা। আচ্ছা আলিফ, আলিফ রংপুর থেকে আলিফ বলেছে এই বিষয় নিয়ে আসলে কথাবার্তা, বেশি বলতে গেলে আবার দেখা গেছে যে মানে অন্য কোনো কথাবার্তা পড়া হবে না। রংপুর থেকে হেনা আছেন আমাদের সঙ্গে, আজকে ফার্স্ট আপনাকে টেক্সট করলাম, কিন্তু হেনা নামে কিন্তু আরো অন্যান্য বন্ধু আমাদের আছে, আমি জানি না আসলে এই হেনা, যদিও আপনি বলেছেন যে এটা প্রথম টেক্সট, দ্যাট মিনস আগেরগুলা বা আগের যে হেনা ছিলেন তিনি আপনি না, তো আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি এখন থেকে নিয়মিত আমাদেরকে লিখবেন। বলতে ভুলে গেছি যে আরো আছে বাঁশঝার, সকালে উঠেই প্রথমে বাইরে যেতেই হবে আমার, আম কুড়োবো, একটু বসবো গাছের নিচে, সূর্য ওঠার দৃশ্য দেখব, তারপর ঘরে যাব, বুঝছো তমা? তমা আপনি যেভাবে আসলে বলছেন আমার সত্যি আসলে এটা দেখার জন্য আসলে আমার খুব বেশি, আমি অনেক বেশি পরিমাণ কিউরিয়াস আসলে, বা আমি বলতে পারেন যে অনেক বেশি পরিমাণ জানতে চাই, দেখতে চাই। তো আমি জানি না আসলে আপনি হোয়াটসঅ্যাপে আছেন কিনা, যদি পসিবল হয় আপনি যেই দৃশ্যগুলোর কথা বললেন, যেই মানে এনভায়রনমেন্টের কথা বললেন, পরিবেশটার কথা বললেন, সেটার ছবি তুলে অথবা ভিডিও করে আমাদের মানে আমার শো চলাকালীন অবস্থায় আমাদের 01841904904 এই নম্বরটাতে একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আমার এরকম ড্রিমি ব্যাপারগুলো দেখতে বা ভাবতে খুব ভালো লাগে, আর সেটা যখন আপনি বলছেন বাস্তবিকভাবেই আছে, তো সেই ক্ষেত্রে তো কিউরিয়াসিটি নিঃসন্দেহে অনেক বেশি। তো অবশ্যই একটু যদি সমস্যা না থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করবেন, দেখানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে শান্তনা আক্তারের তুমি পান খাইলা জান কইরা, তারপর বিদায় নেওয়ার জন্য আবার আসবো। আচ্ছা বিদায় তো নিয়ে নিব, কিন্তু কথা হচ্ছে যে আমার অন্যান্য যে বন্ধুরা আরো লিখে রেখেছেন সেটার কি হবে। আচ্ছা আমি এক কাজ করি, একবারে সবকিছু পড়ে তারপর বিদায় নিই, এটা সবচেয়ে বেটার হয় আই থিঙ্ক। আচ্ছা আশরাফুল আছেন, যুক্ত হয়ে গেলাম মধ্যনগর সুনামগঞ্জ থেকে, আর জানেন ভাইয়া আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই আমাদের এখানেও বৃষ্টি হবে, কারণ আজকে এখন এই মুহূর্তে যদিও সন্ধ্যা হয়েছে কিন্তু সন্ধ্যার আগেই অনেক কালো হয়ে গিয়েছিল, দ্যাট মিন্স বৃষ্টি আসবে। আচ্ছা ভাইয়া আমি তারমিন, পরিবারের চাপে আছি, দোয়া করবেন আমি যেন আমার আপন মানুষটাকে পাই, অবশ্যই অনেক অনেক দোয়া রইল,
সেই ক্ষেত্রে আপনি আপনার আপন মানুষটা কেমন ইত্যাদি ইত্যাদি, এটা আপনার পরিবারের সঙ্গে আপনি ভালো বুঝেন কিভাবে কথা বললে ভালো হয় সেভাবে কথা বলেন। আচ্ছা ভাইয়া, তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার মুন্সীগঞ্জ গজারিয়া। আর তুমি কি কোনো গেম খেলো? আচ্ছা ভাইয়া, মেসেজ আগেরটা পড়ো, নাহলে আর ঢাকা এফএম শুনবো না। এই থ্রেড দিয়ে লাভ নেই, আমি এটা এমনি পড়ছি আপনারটা। কারণ ভালোবাসা বন্ধুত্ব এগুলো কখনো জোর করে হয় না। সো কেউ যদি চলে যেতে চায় সেক্ষেত্রে আমি জোর করে বলবো যে না না না, আপনি আমাকে শুনতে থাকেন, তাহলে তো তার মন থেকে তো ওই ব্যাপারটা আসবে না, আর আমি চাই মনের ভালোবাসাটা। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্রামের বাড়ি, আমি ঢাকার স্থানীয়, পুরান ঢাকার, পুরান ঢাকার কাছাকাছি। এবং আপনি বলেছেন খেলা খেলি কিনা, গেম খেলি কিনা, তো গেম আমি একটা সময় খেলতাম, কিন্তু এখন আসলে সময় পাই না। আর আমি নিজেও আসলে গেমের ভিতরে অ্যাড হতে চাই না, কারণ এটাতে অনেক সময় যাবে, যেটা আমার কাজের অনেক ক্ষতি হবে। আচ্ছা যাই হোক, সাইমন সিয়াম আছেন আমাদের বাড়ি বরিশাল ভোলা লালমোহন। কারো বাড়ি ভোলায় আছে কি বলবেন? আচ্ছা এখন তো সময় নাই, সামনে যদি আবার সবাই আড্ডায় আসে আপনি আসেন, কেউ জানালে অবশ্যই জানাবো। ভাইয়া, 5 বছর থেকে আপনাকে শুনি, কখনো SMS করা হয়নি। কাল কথা গান নিয়ে একটা প্রশ্ন করেছিলাম, পরিচয় দেইনি। সামিয়া অ্যান্ড সাদিয়া ফ্রম সিলেট। সামিয়া অ্যান্ড সাদিয়ার কথা মনে হয় আমরা কি আগে পড়েছি, আমার একটু চেনা চেনা লাগছে। এবং আপনি বলছেন কাল কথা গান নিয়ে একটা প্রশ্ন করেছিলাম, পরিচয় দেইনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, এমন আপনি গান শুনেছেন আমার, ধন্যবাদ। নিয়মিত লিখবেন তাহলে আরও বেশি ভালো লাগবে, আমারও ভালো লাগবে, চিনতেও সুবিধা হবে। আচ্ছা আছেন, তবে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা নাবা, নাবা লিখেছে, ভাইয়া একটা ছেলেকে গত 2 বছর ধরে পিছনে আঠার মতো লেগেছিল, দেন হালকা একটু ইমপ্রেস হয়ে রাজি হয়ে গিয়েছিলাম, এখন শুনি ছেলের প্রায় 4 বছরের একটা রিলেশন আছে। তুমি বলো এগুলো কেমন আচরণ? আমি বুঝলামই না কি হলো নাবা। আচ্ছা তারপর হচ্ছে, তবে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, এত ছোট বয়সে এই বিষয় নিয়ে মাথা ঘামানো ঠিক হয়নি, এখন মানুষ চিনতে আর ভুল হবে না, সেটা যে কেউ হোক না কেন। যাই দেখেন, আপনার আপনার কথার উত্তর আপনি নিজে দিয়ে দিয়েছেন, তো এটা একটা আনন্দের বিষয় যে আপনার জীবনে এরকম একটা ঘটনা ঘটলো, আপনি এক্সপিরিয়েন্স হলেন, আপনি আপনার সামনের জীবনে এই ব্যাপারগুলো অনেক কাজে দিবে। অনেকে আছে হচ্ছে যে না, আমাকে কেন ভালোবাসলো, কেন আমাকে অ্যাটাচ করলো, আমি তো তাকে ভুলতে পারবো না। এরপরে দেখা গেছে যে তার নিজের জীবনই চেঞ্জ হয়ে যায়। তো আপনি তো সেই কাতারে নাই, আপনি একজন স্মার্ট মানুষ, আপনি একজন বুদ্ধিমতী মানুষ, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে এটা ভুল ছিল এবং যেটা হয়েছে আমি সেখান থেকে সরে এসেছি। সামনে যখন আমি কোনো প্রেম বা ভালোবাসা বা এইসব ম্যাটারে যদি কখনো ঢুকি, তাহলে আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দ্যাট মিনস এটা আপনার জীবনে একটা শিক্ষা হয়ে এসেছিল। সো আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না, এটা নিয়ে আফসোসও করার কোনো কিছু নেই, বরং আপনি এটা নিয়ে হ্যাপি হবেন যে না, আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স হলো, একটা অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতাটা থেকে আমি বের হয়ে আসতে পারলাম, দ্যাট মিন্স আমি এনাফ স্ট্রং। সো বেস্ট অফ লাক নাবা, আপনার সামনের সময় অনেক সুন্দর কাটুক, দোয়া রইল। আচ্ছা এখানে আছেন জুবায়ের আমাদের সঙ্গে, আছো কেমন ভাইয়া? জয়েন হয়ে গেলাম রংপুর থেকে, জয়েন তো হলেন কিন্তু বিদায় তো নিব এখনই, কারণ সময় হয়ে গেছে। জুবায়ের আপনাকে ধন্যবাদ জয়েন করার জন্য, আজ আর বেশি কথা বলবো না, যেতে যেতে গানের কথা তো বলেই দিয়েছি আগে, তুমি পান খাইলা জান কইলা ভাই শান্তনা আক্তার, এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে রবিবারে দুপুর 2টা বাজে চক্কর বক্কর বাতচিত নিয়ে হাজির হয়ে যাব। সো অবশ্যই থাকবেন ঢাকা এফএম 90.4 এর সঙ্গেই, আর আর আর কি ঢাকা এফএম এর সঙ্গেই থাকুন, কারণ চমৎকার সব গানগুলো কিন্তু 24 আওয়ার্স আপনার জন্যই। সো আজকের মতো বিদায় নিব, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
2: এই কথা তো চলো এখনই.
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই.
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

Career Gossip. Set your goal. Career Gossip. Set your goal.

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকা এফএম এর ক্যারিয়ার শোতে আমি মাহবুব চলে আসছি আজকে নতুন অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে। আপনারা যারা দেখছেন আমাদেরকে এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। বৃষ্টি স্নাত সন্ধ্যা, খুব সুন্দর সন্ধ্যা। দুঃখ প্রকাশ করছি এই জন্যে যে আমাদের যে অতিথি আবেদ ভাই, বৃষ্টির কারণে উনি একটু কাক ভেজা হয়ে গেছেন, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। দেরিতে শুরু করার কারণে দুঃখ প্রকাশ করছি, আপনারা কিছু মনে করবেন না। তো চলুন আমরা শুরু করি। আর ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে আবেদ ভাইকে জানাচ্ছি অভিনন্দন আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আর এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ঢাকা এফএমকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যারা কলাকৌশলী আছেন সবাইকে। আজকে আমাদের যে অতিথি আছেন আবেদ ভাই, আবেদুর রহমান, আমি খুব সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আবেদুর রহমান একজন ব্যাংকার, আবেদ ভাই হেড অফ কার্ডস এবং ভাইস প্রেসিডেন্ট মিডল্যান্ড ব্যাংক পিএলসি। তো এইটুকু পরিচয়, বাকি পরিচয় আমরা আবেদ ভাইয়ের কাছে শুনি। আবেদ ভাই আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: সালাম এবং শুভেচ্ছা ঢাকা এফএম 904 আপনাদের থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, কিন্তু তার আগে আপনি যে কথাটা বলছেন বৃষ্টি স্নাত, রাইট? তো আসলে আমার মনে হচ্ছিল যে বৃষ্টি স্নাত গোলাপ যদি উপহার দেওয়া যেত তাহলে আমার মনে হয় আমাদের দর্শকটা আরো খুশি হতো।
0: অবশ্যই। তবে আপনি যে খুব রোমান্টিক এবং খুব ভালো বলতে পারেন, খুব ভালো বক্তা, এটা কিন্তু আমি বুঝতে পারছি। আপনার সঙ্গে ফোনে যখন কথা হচ্ছিল তখন আমি বুঝতে পারছি যে আজকের অনুষ্ঠানটা অনেক ভালো হবে। তো আমাদের যারা দেখছেন আমাদেরকে ফেসবুক পেজে কানেক্টেড হয়ে, প্রত্যেকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে আপনারা যত বেশি প্রচার করবেন আমরা কৃতজ্ঞ থাকব এবং আমাদের প্রচার বাড়বে, আপনাদের আমাদের ভিউয়ার্স বাড়বে, আপনারা আমরা উভয় উপকৃত হব। ধন্যবাদ। আবেদ ভাই যা বলছিলেন বৃষ্টি স্নাত,
1: মানে আসলে যে প্রচন্ড মানে রোদের পর এই বিকেলের যে হিমেল হাওয়াটা, এই হাওয়া প্লাস বৃষ্টি, মানে যেটা বলে ওই চায়ের ভিতরে একটু দুধ দেয়া, একটু চিনি দেয়া, একটু আদা দেয়া, একটু মানে সে মানে মশলা চায়ের মতন মশলা সন্ধ্যা বলতে পারে না।
0: কিন্তু ব্যাংকাররা তো একটু কাঠখোট্টা হয়, এইরকম রোমান্টিক তো হয় না আপনি যা বললেন। যেমন
1: ওয়েল খুবই সুন্দর বলেছেন, আসলে কাঠখোট্টা ঠিক না, মানে সারাক্ষণ কাস্টমারদেরকে আসলে সার্ভিস দিতে হয়, রাইট? তো কাস্টমারদেরকে যে সার্ভিসটা দিতে হয় কোয়ালিটি রেখেই সার্ভিস দিতে হয়। তো কখনো কারোর জন্য রাগ হয়ে যায়, কারোর জন্য কষ্ট হয়, কিন্তু এগুলো কোনো কিছু এক্সপ্রেশনে তো
0: বেরোবে
1: আনা যাবে না, কারণ আমাদের স্মাইলটাই হইতেছে আমাদের সবচেয়ে সম্পদ, আই থিঙ্ক সো। এবং আমরা যে বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব সেখানেও কিন্তু স্মাইলই আসলে আমাদের মূল জিনিস। তো ডেফিনেটলি আমাদের ভিতরে রাগ হয়, আমাদের ভিতরে কষ্ট হয়, বাট যতক্ষণ আমরা সার্ভিসে থাকি, ইউনো, এটা এটা হচ্ছে আমরা সার্ভেন্ট, রাষ্ট্রের সার্ভেন্ট। হ্যাঁ, আমরা আমাদের যে সরকারিভাবে যে রুলস আছে সেই রুলসে আমরা রাষ্ট্রের জন্য একজন সার্ভেন্ট হিসেবে আমরা আছি। সো আমাদের যখনই প্রয়োজন হবে তখনই আমাদেরকে হাসি মুখে আসতে হবে। সো এটাই আর কি, বাট আপনি জানেন, থ্যাংক ইউ।
0: না, এটা হওয়া উচিত, সবার ক্ষেত্রে হওয়া উচিত। আসলে হাসি মুখে কথা বলে শুধু সার্ভিস কেন, কাউকে যদি আপনি খুশি করতে পারেন ওটা অনেক মূল্য আমি মনে করি। কষ্ট দেয় তো খুব সহজ, কিন্তু কাউকে হ্যাপি করা আসলে সহজ কাজ না। তো আমরা চেষ্টা করবো সেটা করার জন্য সবসময়। তো আমরা আসলে আজকে মানে আপনার ক্যারিয়ার নিয়ে জানবো, আজকে আপনি যে আজকের এই পজিশন হোল্ড করছেন ব্যাংকিং সেক্টরে, এটাই জানবো ফ্রম দ্য বিগিনিং, আপনার পড়াশোনা থেকে শুরু করে। কোথায় পড়াশোনা করেছেন, বেড়ে উঠেছেন?
1: বেসিক্যালি আমার বেড়ে ওঠাটা একটু যাযাবরের মতন। আমার দেশের বাড়ি যদি বলেন তাহলে আমি বলবো আমার ঝিনাইদহতে আমার জন্মস্থান।
0: সুন্দর জায়গা, কিন্তু অনেক সবুজ,
1: অনেক সবুজ, রাইট? এবং হ্যাঁ, অনেক ল্যান্ড আছে,
0: ভালো লাগে, আমি গিয়েছি দুইবার,
1: রাইট? বাট আমি আমার ছোটবেলাটা কেটেছে, বড় হয়েছে আসলে খুলনাতে। আমি খুলনা খালিশপুর পোর্ট স্কুল, যেটা মোংলা বন্দর কর্তৃপক্ষ খুলনা খালিশপুরে, ওখানে আমি বড় হয়েছি। হ্যাঁ, আপনি একটু আগে বলেছিলেন রোমান্টিক, ট্রু, যে নদীর ধারে যারা বেড়ে ওঠে, হ্যাঁ, আমরা তো পোর্টে থাকতাম, মানে নদীর সাথে আমাদের খুলনা পোর্টটা ছিল, নদীর সাথেই আমাদের স্কুল ছিল এবং মসজিদ ছিল। তো কোনো না কোনোভাবেই একবার হলেও প্রতিদিন ওই নদীর ধারে যাওয়া হইতো।
0: আচ্ছা,
1: তো এইটা জায়গাতে এই ছোটবেলাটা আমার ওখানে কেটেছে। এর পরবর্তীতে আমি ঢাকাতে এসেছি, ঢাকাতে এসে মাস্টার্স করেছি। আমি জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে MBA করেছি।
0: আচ্ছা,
1: এইটা ছিল আমার পড়াশোনার পার্ট। এরপরে
0: এটা কত সালের ঘটনা?
1: আমি ঢাকায় এসেছি প্রথম, মানে 94 আমি ইন্টারমিডিয়েট, মানে ইন্টারমিডিয়েট শেষ করে 94 আমি মাস্টার্স করার জন্য আসছি ঢাকাতে। তো ঢাকা ইউনিভার্সিটির ওই মাঠগুলো আমার এখনো মনে আছে, যে শাহবাগের পাশ দিয়ে নভেরা থিয়েটার হলের এখন একটা ভাঙা ছিল প্রাচীরটা, ওই ভাঙা দিয়ে আমরা টপকায় জিয়া হলের ভিতর, মাঠ দিয়ে জিয়া হলের ভিতর থেকে আমরা আসতাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যেন ভর্তি হইতে পারে।
0: তখন কাঁটাবনের মার্কেটটাও ছিল না, কাঁটাতারে বেড়া ছিল।
1: রাইট, অ্যাবসলুটলি অ্যাবসলুটলি। তো যখন এর সাথে আবার ঢাকা কলেজেও আমাকে যেতে হইতো, যে আমার ভর্তিটা ঢাকা কলেজেও হইতে পারে। তো শেষ পর্যন্ত আমি ঢাকা কলেজের প্রোডাক্ট ছিলাম না, হয়তো ঢাকা ইউনিভার্সিটির প্রোডাক্ট ছিলাম, তো সো দ্যাট আমাকে জগন্নাথে যেতে হয়েছে। তো এটা আর কি 94 এর দিককার কথা আপনি আমাকে মনে করাই দিলেন।
0: তাহলে মোটামুটি আপনি 90 সেশনের ওই সময়কার মানুষ, এবং ওই সময়ের যারা ওই জেনারেশনটা, এই জেনারেশন অনেক কিছু দেখছে, ট্রান্সফরমেশন গুলো দেখেছে, অ্যানালগ থেকে ডিজিটাল ট্রান্সফরমেশন গুলো, আমার মনে হয় আমরা অনেক কিছু দেখছি।
1: হ্যাঁ, ট্রু ট্রু। কারণ আমাদের আজম খানের সেই, মানে উনারা তো মানে আনসেন, এই যে মিডিয়াটাকে চেঞ্জেস করছে, রাইট? বাট এই 90, 91, 92, 93 এই সময়গুলোতে এই যে র‍্যাপ বা রক সং বা
0: পপ সং,
1: যেটা যেটা বলেন, এগুলো তো তখন মাত্র আস, মানে আমাদের কাছে ইউটিলাইজেশন, মানে
0: আমরা গুরুকে দেখে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হইছি,
1: রাইট? রেল লাইনের ওই বস্তিতে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আবার আবার যদি আপনি বলেন দেশাত্মবোধক গানের কথা বলেন, কারা ওই লৌহ কপর, তারপরে এই বাংলায়, এইরকম অনেকগুলো দেশাত্মবোধক খুব নামকরা নামকরা গানগুলো ছিল। তো কালচারাল যে রিভলিউশন যেটা বলে, সেটা আমার তো মনে হয় আমাদের ওই সময়
0: অনেক বেশি হয়েছে, আমার তাই ধারণা।
1: জি জি।
0: তাহলে আপনি প্রেম করেছেন কটা?
1: এই
0: আমি
1: জানি না আমার অডিয়েন্স আমাকে পরবর্তীতে কিভাবে আপনারা আমাকে নিবেন, বাট যেটা সত্যি সেটাই বলছি। আমি যখন ঢাকাতে শিফট করব, তখন জানতে পারলাম ঢাকার মেয়েরা নাকি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করে।
0: আচ্ছা,
1: কারেক্ট। তো রবীন্দ্রসঙ্গীত ছিল তো আমার খুব অপছন্দের একটা, মানে অপছন্দ বলতে কি, রবীন্দ্রসঙ্গীত আমার পছন্দ ছিল না,
0: আমরা পপ রকের যুগে,
1: রাইট? তো শুনলাম যে ঢাকায় খুব রবীন্দ্রসঙ্গীত চলে, তো ওকে তাহলে রবীন্দ্রসঙ্গীতের একটা সিডি এবং ক্যাসেট, তখন মাত্র সিডি তখন আসছে, রাইট? তো আমি রবীন্দ্রসঙ্গীতের একটা ক্যাসেট, আমার বাসায় ওই সময় সিডি ছিল না, ক্যাসেট ছিল, তো আমি ক্যাসেট কিনে এসে রবীন্দ্রসঙ্গীত একটু শোনার চেষ্টা করলাম। তো প্রথম দিন তো কিছুই বুঝলাম না, হ্যাঁ, আমার তো মনে হলো একটু সময় নষ্ট হলো, কিন্তু আমাকে তো আপনার ওই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে এটা বলতে হচ্ছে,
0: হ্যাঁ,
1: তো আমাকে রবীন্দ্রসঙ্গীত শুনতেই হবে, রাইট? আমাকে তো শিখতেই হবে, কারণ তা না হলে আমি প্ল্যাটফর্ম পাবো না ঢাকায় আসার পর, রাইট? তো ইনফ্যাক্ট সত্য কথা বলতে কি, একটা সময় না রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে যে উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনার ইয়ে ছিল, শেষ পর্যন্ত কিন্তু ওইটা ছিল না, রবীন্দ্রসঙ্গীতের পোকাই হয়ে গেলাম।
0: রবীন্দ্রসঙ্গীতের পোকা হয়ে গেছেন, এটা কি আপনি মানে রবীন্দ্রসঙ্গীত শোনাই শুরু করেছেন বা শেখা শুরু করেছেন কি প্রেম করার জন্য? সেটা হয়নি এরকম কিছু?
1: ওইটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, তারপর আপনি আবার ট্রাকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, মানে যে উদ্দেশ্য,
0: সেটা কি বলাতে কি কোনো রেস্ট্রিকশন আছে?
1: যে উদ্দেশ্য নিয়ে আমি রবীন্দ্রসঙ্গীত শুনেছি, মানে শেষ পর্যন্ত আমি সেই উদ্দেশ্য আর থাকতে পারি নাই, আমি তখন রবীন্দ্র, আমি নিজেই রবীন্দ্রসঙ্গীত হয়ে খেয়েছি, অ্যাবসলুটলি। আর তাছাড়া ওই সময় শেষের কবিতা, শেষের কবিতা, ঘড়াই তোলা জল আর দিঘি, তো ধরেই নেন না কেন, আপনার প্রশ্নের উত্তর তো ওই দিঘি আর ঘড়াই তোলা জলের মধ্যেই থাকলো, কি বলেন অডিয়েন্স আপনারা? আমার মনে হয় আপনারা আমার সাথেই থাকবেন।
0: ঠিক আছে, আমি বুঝে নিয়েছি, আমাদের যারা অডিয়েন্স এবং ভিউয়ার্স আছে সব তারও বুঝে নিয়েছে বিষয়টা কি। হ্যাঁ, আর ভাবি যদি দেখে সেও খুব ভালোভাবে বুঝে নিয়েছে।
1: হ্যাঁ,
0: সেটাই সেটাই হয়েছে, উনি ওনারটা ঠিকই বুঝে নিচ্ছেন।
1: আপনার ভাবি প্রথম আমাকে একটা ক্যাসেট গিফট করে, রাইট? তো ও বুঝে হোক না বুঝে হোক, সেই ক্যাসেটের মধ্যে ছিল তুমি কে কে বলেছো যে
0: তাই
1: ছিল। সো ইয়েস, থ্যাংক ইউ ভাই, অনেক পুরানো স্মৃতি
0: এইগুলো। আসলে এই আলোচনাগুলো হয় না আমাদের মধ্যে, এই আলোচনাগুলো কিন্তু নস্টালজিক, এবং আমরা আসলে কাজের মধ্যে এই আলোচনাগুলো এবং এই জিনিসগুলো মনে হওয়াটা আসলে আমাদের মধ্যে একটু উদ্দীপনা কাজ করে, সত্যি কথা। ওই জায়গাগুলোতে যখন অফিসের কাজ থেকে বের হয়ে যখন ফ্রেন্ড স্টাফদের সাথে বসি সার্কেলের সাথে, তখন আবার এগুলো মনে হয় না এক সময়, খুব ভালো লাগে।
1: তখন কিন্তু আরেকটা গান ছিল, মন কি যে চাই বলো, যাকে দেখি তাকে লাগে ভালো, রাইট?
0: অনেকগুলো ব্যান্ড এটা গাইছে,
1: রাইট? এখন মন কি যে চাই বলো, আমি কি করব ভাই, আমাকে যদি কাউকে ভালো লেগে যায়, এটা তো আমাকে তো আমি তো ভালো লাগে না, মন ভালো লেগেছে মনের। তো আপনার প্রশ্ন করা উচিত মন কি, আমাকে কেন ভাই?
0: আমরা কিন্তু, আমার যেটা মনে হচ্ছে, আপনি খুব ভালো গান করেন, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক আর পপ রক যেটাই হোক, আমরা যদি সময় পাই প্রোগ্রামে, সেটা এক মিনিটের জন্য হলে আপনার একটু শুনবো।
1: নট রিয়েলি, নট রিয়েলি, বাট আমরা যারা কালচারাল ফ্যামিলি থেকে উঠে এসেছি বা কালচারাল সাথে যারা আমরা কানেক্টেড, কম বেশি কিন্তু আমাদেরকে তো মানে একটু কানেক্টেড হইতেই হয়। আর তাছাড়া আমরা বাথরুম সিঙ্গার অলমোস্ট আমরা সবাই, রাইট?
0: বাবা কি করতেন?
1: ইয়েস, আমার বাবা, আমার বাবা ছিলেন যশোর পোস্ট অফিসে ডেপুটি পোস্ট জেনারেল ম্যানেজার ছিলেন, উনি পোস্ট অফিসে চাকরি করতেন,
0: ডিপিএমজি।
1: আচ্ছা,
0: মাশাআল্লাহ,
1: রাইট?
0: আর আন্টি?
1: আমার মা হাউস মেকার। আমার বাবা মার সময়টা তো আসলে যেরকম শুনেছি যে আমার মায়ের যখন 8 বছর বয়স তখন সে বাবাকে পেয়েছিল, আমার বাবাকে তিনি পেয়েছিলেন। তো যাই হোক, তো দ্যাট মিন্স এটা 1950 সালের দিককার তাদের ম্যারেজ এটা হয়েছে। তো এটাই আর কি। তো ওই সময় আসলে আমাদের দেশের মেয়েরা তো বেশিরভাগ সবাই হোম মেকারই ছিল,
0: রাইট?
1: এটাই আর কি।
0: আপনি ভাই বোন কয়জন?
1: আমরা 2 ভাই 4 বোন। 2 ভাই?
0: আপনি?
1: আমি হচ্ছে 5 নম্বর।
0: আচ্ছা, ভাইয়া কি বড়?
1: হ্যাঁ, আমার ভাইয়া 4 নম্বর। আমার বোনরা বড়, আমার বড় 3টা বোন, তারপরে আমার ভাইয়া, তারপরে আমি, তারপরে আমার একটা ছোট।
0: আচ্ছা,
1: এটাই।
0: তাহলে তো আপনার ভাগ্নার অনেক বড় হয়ে গেছে এখন,
1: বলতে পারেন। মামা ভাগ্নে একসাথে চা খাওয়া হয়, বাকিটা আপনারা বুঝে নেন, যেহেতু সমস্ত বোনরা যেহেতু বড়। হ্যাঁ, ট্রু, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন।
0: আমি আসলে আপনার কেরিয়ারটা জানতে চাচ্ছি, ওখান থেকে আপনার মাস্টার্স করে তারপর আপনি কি জবে ঢুকলেন, নাকি এমবিএটা করেই আপনি জবে ঢুকেছেন?
1: না, আমার বেসিক্যালি আমার ইচ্ছা ছিল যে আমি মেরিন ইঞ্জিনিয়ার হব।
0: আচ্ছা,
1: রাইট? আমার ইচ্ছা ছিল যে আমি, ওই যে আপনাকে একটু আগে বলেছিলাম যে নদীর ধারে বেড়ে ওঠা, তো নদীর ঢেউ, নদীর পানি, নদীর ঝড়, এগুলো না রক্তের ভিতরে সেই ছোটবেলা থেকে তো মিশে ছিল, রাইট? ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7 ওই একটা নদীর পাশ দিয়ে বেড়ে ওঠা, তো এটা তো থাকতেই পারে। তো আমার মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল। তো আমি যখন মেরিন ইঞ্জিনিয়ারের জন্য পরীক্ষা দিলাম, আমি প্রথম ইডেন মহিলা কলেজে আমি ভিতরে ঢুকলাম,
0: ওই পরীক্ষা সুবাদে,
1: আমার তারপর পরীক্ষা সুবাদে অ্যাডমিশন টেস্ট, আমি দেখলাম একটা বিশাল একটা হল। হ্যাঁ, যে আমাদের স্টেডিয়ামের ওদের এটাকে কি বলে মানে র্যাকিং সিস্টেম, তো ওখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি বুঝলাম যে রবীন্দ্রসঙ্গীত আমার ভিতরে যেভাবে আছে, আমাকে দিয়ে কাজী নজরুল ইসলামের মতন এটা হবে না বোধ হয়। তো যাই হোক, রেজাল্ট যখন বেরোইল তখন বুঝলাম যে হ্যাঁ, আমার ওই সাগরের ভাষা, দেশ বিদেশ দেখা আমার পক্ষে হয়তো আর সম্ভব হইল না।
0: ওইটা ছিল আপনার ড্রিম, যে আপনার আপনার ছোটবেলার স্বপ্ন ছিল বা আপনার লক্ষ্য ছিল যে আপনি ইয়ে হবেন,
1: রাইট? রাইট। তো অ্যাডমিশন টেস্টে যখন আমি কৃতকার্য হইতে পারলাম না, তো তখন আসলে আমি ডিসাইড করলাম যে যেহেতু আমি দেশ বিদেশে ঘোরার ইচ্ছা ছিল, তো দেশ বিদেশে ঘুরতে গেলে বিভিন্ন বন্দরে বন্দরে থামতে হতো, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হইতো, আর ওই রবীন্দ্রনাথের সেই কবিতার মতো বলতে হয় যে খেয়াঘাটে কত মানুষের সাথেই তো দেখা হয়। তো ওই ইচ্ছাটা যখন ছিল তখন আমি নিজেকে, আমি না ঘরের মধ্যে বন্দি করিনি, আমি তখন সেলস প্রফেশনটাকেই বেছে নিয়েছিলাম।
0: আচ্ছা,
1: মানে চাকরি হিসেবে আমি সেলস প্রফেশন নিয়ে, অনেকে বলে যে তারা ঘরের ভিতরে ডেস্ক জব করতে চায়, বাট যেহেতু আমি একটু মুক্ত মনা ছিলাম, যেহেতু আমি একটু ঘুরে ঘুরে বেড়াইতে চাইতাম, তো সেহেতু আমি তখন সেলস প্রফেশনটাকে, আমি সেলস জব খোঁজা শুরু করলাম।
0: আমার কাছেও কেন জানি সেলসটাকে ভালো লাগে।
1: হ্যাঁ,
0: কারণ হচ্ছে আপনার এত বেশি ইন্টারেকশন হয়, এত বেশি কমিউনিকেশন আপনার ওয়াইড হয় এবং নলেজ বিল্ড আপ হয় এত বেশি, অনেক সংযোজিত হয় মগজের মধ্যে অনেক কিছু, যেটা হয়তো আমি ডেস্ক জবের মধ্যে লিমিটেড ছিল আমার কাছে মনে হয়।
1: অ্যাবসলিউটলি, আপনি অ্যাবসলিউটলি খুবই সুন্দর বলেছেন। সত্যিকার অর্থে বলতে গেলে আমি যা আমি আমি মনে করি সেলসের জব একটা ব্লেজিং,
0: রাইট?
1: কেন, যারা বাইরে কাজ করে তারা কিন্তু চাইলেই ঘরের মধ্যে আসতে পারে, কিন্তু যারা ঘরের ভিতরে কাজ করে তারা কিন্তু চাইলেই বাইরে যেয়ে কাজ করতে পারে না।
0: দারুণ বলেছেন, ইন্টারেস্টিং।
1: সো দ্যাটস ওয়াই আমি সবসময় বলে থাকি যে আমাদের আমাদের যে আজকে মানে অনুষ্ঠানের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সাথে মিলাইও যদি বলতে হয়, তাহলে যারা জব খুঁজছেন বা জবে যাবেন বা যারা এখন স্টুডেন্ট আছেন, তারা আমরা সেলস প্রফেশনটাকে বেছে নিতে পারি। এই অর্থে আমি যে সেলসে ছিলাম বলে সেটা না, কিন্তু কারণ এটা সেলস প্রফেশনটা এমনই একটা জায়গা যেটা ওয়াইড, আপনি যেটা বলতেছিলেন, এইটার কিন্তু মার্কেটে যত ভ্যাকেন্সি আছে, যত চাহিদা আছে, ঘরের ভিতরে কিন্তু ওই চাহিদাটা নাই, রাইট? তো এবং আপনি যেটা বলছিলেন যে ইন্টারাকশন, তো যেহেতু চাহিদা অনেক, সেহেতু ইন্ডাস্ট্রি অনেক, সো এই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গাতে আমাদের কিন্তু এই জবের যেরকম সুযোগটাও রয়েছে, এখানে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ হচ্ছে। আপনি বলছিলেন সুন্দর করে যে কমিউনিকেশন স্কিল, এই কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য এত সুন্দর জায়গা, কারণ আপনাকে কখনো কোনো হাই গ্রেড মানে প্রায়োরিটি কাস্টমারকে ভিজিট করতে হচ্ছে, কখনো গভর্নমেন্ট কোনো কাস্টমারকে ভিজিট করতে হচ্ছে, বা কখনো স্ট্রিট সাইড
0: মিনিমাম ইনকামের লোকের সাথেও কথা বলতে হচ্ছে, মিনিমাম
1: লোকের সাথেও কথা বলতে হচ্ছে।
0: এটা একটা সমুদ্র আমার কাছে মনে হয়।
1: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, রাইট, রাইট। তো সেলস প্রফেশনটা এই জন্যই খুবই ভালো। আপনি যেটা বলছিলেন মিনিমাম, না আমরা যেরকম সেদিন আমি আমার কিছু মানে স্টুডেন্টদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, রাইট? তো আমি এরকম কফি শপে এক ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলতেছিলাম, তো ওরা দেখলাম যে এরা না কনজারভেটিভ, মানে এরা কথা বলতে চায় না আসলে, কিন্তু পরে যখন কথা বলা শুরু করলো তখন দেখলাম যে না, এরা আসলে কনজারভেটিভ না, এরা অনেক মুক্তমনা, রাইট? তো তখন আমার যেটা কথা হচ্ছিল যে একটা, আমরা যখন রিক্সায় উঠি, কারেক্ট, আমি কিন্তু রিক্সাওয়ালার সাথে কথা বলি যে সে কোথায় থাকে, তার দৈনিক ইনকাম কত, কেন ইনকাম বাড়ছে, কেন ইনকাম বাড়ছে না, বা যখন একটা বাদামওয়ালার কাছে বাদাম কিনি তখনও কিন্তু আমি জিজ্ঞাসা করি। তো এতে যেটা হয় যে বিভিন্ন মানুষের যে এক্সপ্রেশন, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে রেসপন্স করে, তারা কোন পজিশনে কেমন ছিল, এই যে জিনিসগুলো, যে একজন আপনি যে আরেকটা মানুষের সাথে যে ইন্টারাকশন করবেন যখন রিয়েল প্রফেশনে আসবেন, তখন কিন্তু আপনাকে কারো না কারোর সাথে ইন্টারাকশন করতে হবে। তো সেই কাজটা কেন আমরা এই আমাদের চলার পথে, যাদের সাথে আমরা ডেইলি, সেই সিএনজি ড্রাইভার বলেন বা বাসের হেল্পার বলেন বা ওই যে পার্কের বাদাম বিক্রেতাটাকে বলেন, হোয়াই নট দে আর আওয়ার ফার্স্ট কাস্টমার অর ফার্স্ট পার্সন টু ইন্টারাকশন।
0: আমি আপনার পারমিশন নিয়ে একটু যদি অ্যাড করি, আপনি বলেছিলেন না যে যারা সেলসে জব করে বা আউটডোরে জব করে ওরা চাইলে কিন্তু ইনহাউস বা ইনডোরে বসতে পারে, কিন্তু যারা ডেস্ক জব বা ইনহাউস জব করছে ওরা চাইলে কিন্তু বাইরে যেতে পারছে না। এটা আরও মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে এত এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করছে, তাতে করে তারা কিন্তু হিউম্যান সাইকোলজি বা তাদের ফিলোসফিগুলোকে তারা জানতে পারে, বুঝতে পারে, এবং তারা কিন্তু ওভারঅল একটা ইনকামের স্কেল, তারপর হচ্ছে মানুষের যে চিন্তাভাবনা, মানুষের যে মানসিকতা, এই জিনিসগুলো রিড করতে পারে, এবং এই জায়গা থেকে যে নলেজ বিল্ড আপ হয় তাতে করে কিন্তু ওরা যে কোনো ধরনের ডেস্ক জব করার জন্য অ্যাবল হয়ে যায়, স্কিল অর্জন করে। এইটা আরেকটা বিষয় হচ্ছে তাদের মধ্যে কিন্তু লিডারশিপ গ্রো করে, যেটা একসময় তাদেরকে অনেক দূর নিয়ে যায়। শুধু তাই না, জবের ক্ষেত্রে না, আমি মনে করি যে সেলস পার্সন যারা আছেন ওনারাই কিন্তু একসময়, আমার মনে হয় যে কোনো বিজনেস যদি চিন্তা করে যে আমি বিজনেসটা করব, করতে চাই, এবং সে সফল হয় আমি দেখেছি।
1: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কেন, ইউ নো, রিসার্চ, একটা লেটেস্ট রিসার্চ ওরা বলছে যে সেলস স্কিল থাকতে হবে। এখন সেলস স্কিল মানে আমরা কিন্তু যদি বুঝি যে একটা প্রোডাক্ট বিক্রি করা নট রিয়েলি, এটা কিন্তু না। একটা সেলস স্কিল বলতে কিন্তু কমিউনিকেশন স্কিল বোঝায়, কনভেন্সিং স্কিল বোঝায়, নেগোসিয়েশন স্কিল বোঝায়, প্রবলেম সলভিং বোঝায়, অ্যাডভোকেসি বোঝায়। দ্যাট মিন্স মানে সেলস বলতে যে ট্রেডিশনালি আমরা যেটা বুঝি যে কোনো কিছু বিক্রি করা, নো, সেলস এই যে আপনি বিক্রি করলেন, এই করতে গিয়ে কোনো না কোনোভাবে আপনি তাকে কনভিন্স করেছেন, তার সাথে নেগোসিয়েশন করেছেন, তার সাথে কমিউনিকেশন করেছেন, তাকে অ্যাডভোকেসি করেছেন কোনটা ভালো কোনটা খারাপ। সো এই অনেকগুলো যে স্কিল, কমিউনিকেশন স্কিলের যে অনেকগুলো পার্ট, ইফ ইউ গো ফর দ্য সেলস দেন ইউ ক্যান লার্ন অটোমেটিক্যালি।
0: এক্সেলেন্ট, খুবই সুন্দর বলেছেন। আমাদের আপকামিং যারা আসলে জব সিকার আছে তাদের জন্য খুবই কাজে লাগবে এটা, কারণ সেলসে কাজ করতে চায় না অনেকে। এখন আমার মনে হয় যে এই বিষয়গুলো জানার পরে তাদের আগ্রহ বাড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা সেলসে কাজ করছে ওরাও এই আপনার এই স্পিচ থেকে অনেক ইন্সপিরেশন পাবে আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনার জবে আসাটা কি শুরুতেই সেলস দিয়ে?
1: এক্সকিউজ মি, রাইট, হ্যাঁ, আমি তো বলেছি যে আমার শুরুটাই হচ্ছে সেলস দিয়ে।
0: সেটা কোথায়?
1: মানে সেটা ছিল, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল বাংলাদেশে, ওদের এটা গ্রুন্ডিক, এটা ইলেকট্রনিক্স কোম্পানি ছিল, এটা খুবই একটা ফেমাস ব্র্যান্ড জার্মানিতে, এবং আমাদের দেশের সব বিটিভি বা বড় বড় রেডিও স্টেশনগুলো আগেকার সময়কার কথা বলছি, সো গ্রুন্ডিকের অডিও সিস্টেম খুব ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম করা অডিও সিস্টেমগুলো ছিল।
0: আমি নামটা জানি,
1: রাইট। তো ওদেরই আমার মানে ওদের সেলস শোরুমে আমার আমার প্রথম জব হয়।
0: সুপার,
1: এটা আমার প্রথম জব হয়। ভাই, আপনি বলছিলেন, আই থিঙ্ক আমাদের সাথে অনেক স্টুডেন্ট বা যারা জব করবেন বা স্টুডেন্ট আছেন, এরকম অনেকেই আছেন, রাইট, ওনাদের উদ্দেশ্যে ঠিক এই জায়গাটাতে একটা কথা না বললে
0: অবশ্যই,
1: সেটা হচ্ছে যে আপনি ভলেন্টারি ওয়ার্ক করেছেন কিনা। হ্যাঁ, এটা কিন্তু একটা কোশ্চেন করে, রাইট। সো ভলেন্টারি ওয়ার্কটা, সাপোজ আপনার আপনার অফিসে, সরি, আপনার স্কুলে আপনি একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হবে, তো ওখানে যদি আপনি ভলেন্টারি করেন, তাহলে যদি আপনি ওখানকার কোনো একটা, সাপোজই আপনি একটা লজিস্টিকের দায়িত্ব পেয়েছেন, এই লজিস্টিকের দায়িত্ব করতে গেলে আপনার পুরো প্রোগ্রামটা তৈরি করার জন্য আপনাকে মাইক ভাড়া করতে হবে, আপনাকে স্টেজ বানানোর জন্য
0: সাউন্ড সিস্টেম,
1: সাউন্ড সিস্টেম,
0: লাইটিং,
1: লাইটিং, এগুলো কিন্তু
0: পারফর্মার্স
1: পারফর্মার্স এগুলো কিন্তু কেউ একা দেয় না, মানে এটা কিন্তু যে লাইট করে সে লাইটিংই করছে, যে ডেকোরেশন করে, এখন হয়তো আমরা ইভেন্টের একজনকে কাছে বলছি, কিন্তু আমরা যখন স্কুলের এই কাজগুলো করি বা ভলেন্টারি আছে, ভলেন্টারি ওয়ার্কস, তো এই যে একসাথে এতগুলো মানুষকে ম্যানেজ করা, তাদেরকে ইনভাইটেশন করা, তাদের কাছ থেকে প্রাইজিং নিয়ে আসা, নেগোসিয়েশন করে তাদেরকে কাজটা করা এবং তাদেরকে দিয়ে কাজটা উঠিয়ে নেওয়া, এই যে ভলেন্টারি ওয়ার্ক করতেছি, এইটা কিন্তু আমাদের ব্রেনে না রেকর্ডিং হয়ে যাচ্ছে এই কাজগুলো, যে আপনি কিভাবে করলেন, কয়, ধরেন প্রোগ্রাম শুরু হবে 10টা, 10টার আগেই আপনাকে মঞ্চ, মানে অডিয়েন্স, স্টেজ তৈরি করে ফেলতে হবে, রাইট, ইলেকট্রিসিটি ঠিক আছে না, ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে এটার ব্যাকআপ কি হবে, সেই জেনারেটারের ব্যবস্থা আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনি ভলেন্টিয়ার দিয়ে করে যাচ্ছেন। তো এই জায়গাতে আমি একটা সুন্দর একটা কথা বলতে চাই, আমরা কেউ না কেউ দেখেছি যে রাস্তায় বিভিন্ন শীতের সময় বা একটা কোনো কোনো গরিব মানুষকে বা একটা অসহায় মানুষকে বা একটা ক্যান্সার রোগের আক্রান্তের জন্য টাকা তুলে, রাইট, আসলে আমরা একটু খেয়াল করে যদি আপনি দেখেন সবাই কিন্তু টাকা দেয় না, কারেক্ট। তো আমি ধরেন একজনের মানুষের কাছে গেলাম, উনি কিন্তু আমাকে খুব খারাপ বিহেভ করবে, মানে তার এক্সপ্রেশনটা ছিল এরকম যে এই টাকাগুলো আমরা চুরি করে নেব, রাইট। আবার আরেকটা লোকের কাছে যখন যাচ্ছি, সে কিন্তু খুব স্বতঃস্ফূর্ত, ও তাই, আচ্ছা নেও না বাবা, এত টাকা দিলে হবে, আবার আরেকটা লোকের কাছে গেলাম, সে কিন্তু দিচ্ছে না, আবার কেউ দিচ্ছে, এই যে একজন দিল না, আমি যে মনটা খারাপ হইল, আবার যে আরেকজন দিল, আমার মনটা ভালো হইল, এবং আমি থার্ড জায়গায় গেলাম, এই যে ফেরত আসা ফেরত যাওয়া, এটা কিন্তু আমার ব্রেনের মধ্যে রেকর্ডিং হচ্ছে, এবং পরবর্তী পর্যায়ে আমরা যখন প্রফেশনে আসি, যখন আমরা কোনো একটা অফার নিয়ে কোনো কারোর কাছে যাই, তখন তারা যদি রিজেক্ট করে, আমার কিন্তু মন খারাপ হয় না, কেন, আমি ওই যে ভলেন্টিয়ারি ওয়ার্ক করেছিলাম, আমি যে জানি যে ওখানে কেউ কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে, কেউ রিজেকশন করেছিল, আমার মাথার মধ্যে রেকর্ডিং আছে, ওই স্মৃতি আমার মনে আছে, সো দ্যাট আমি কিন্তু রিজেকশন করলে খারাপ লাগছে না, আমি তখন আরেকজনের কাছে যাচ্ছি এবং হয়তো সেও রিজেকশন করলো। এটাই, এগুলোই কিন্তু হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখেন আপনারা, তো রিয়েল লাইফে এরকম দুইটা রিজেকশনের পরে যখন থার্ড নম্বরে যে আমি সাকসেস হই, তখন কিন্তু আমার খুব ভাল লাগে। তো সেই জন্যই আমাদের, আমরা যারা আমাদের এই প্রোগ্রাম শুনছেন এবং ঢাকা এফএম এর যে অডিয়েন্স, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যে পজিশনেই থাকেন না কেন, আপনারা স্টুডেন্ট থাকেন, আপনারা কর্মজীবী হন, আপনারা রিটায়ার পারসন হন, আপনারা ভলেন্টারি সার্ভিসের সাথে সংযুক্ত হন, নিজে অ্যাক্টিভ থাকুন, দেশের কাজও হয়ে যাবে, নিজের অ্যাক্টিভ থাকা হয়ে যাবে, অনেক কিছু শেখা হবে। ভাইয়া আপনি বলতেছেন
0: চমৎকার, আপনার কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগতেছিল, এবং এর পাশাপাশি আমি কমেন্টসগুলো দেখছিলাম, অনেকেই কমেন্টস করছেন, প্রত্যেকটা কমেন্টস খুব পজিটিভ। ফারুক কমেন্টস করেছেন, রাকিব কমেন্টস করেছেন, আরেকটা বলেছেন, সালাম দিয়েছেন এবং অনেক ভালো কিছু জানতে পারবো আশা করছে। তারপর আবার লিখেছে একজন খুব সুন্দর একটা, যে এই সেলস থেকেই ভালো কিছু হয়েছে পৃথিবীতে, যারা মানে অনেক বড় হয়েছে, ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যাবে তারাও প্রথম জীবনে সেলস থেকে উঠেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিঠু ভাই লিখেছেন।
1: মিঠু ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য। আমরা
0: খুবই সুন্দর সুন্দর অনেকগুলো কমেন্টস আছে, এগুলো আসলে সময়ের কারণে আমরা পড়তে পারছি না, তা যারা কমেন্টস করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
1: হ্যাঁ, আমিও ভাইয়ের সাথে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, ফারুক, রাকিব, মিঠু ভাই এবং অসংখ্য আপনারা যারা করছেন। আমি কিন্তু হয়তো আপনাদের সব প্রত্যেকের নাম আমরা নিতে পারছি না।
0: রেজা ভাই আছেন, রেজা ভাই আশা আছেন, তারপর আপনার সাইফুল ইসলাম, রিপন, অনেকেই আছেন, সাক্ষীন চন্দ্র,
1: রিপন, তো আপনাদের সবাইগুলো কিন্তু আমরা,
0: সজল আহমেদ,
1: সজল, আমরা কিন্তু এই শো করার পরে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার
0: চেষ্টা করি। অনেকে আসছেন, হ্যাঁ, খুব ভালো ভালো আপনার কমেন্টস পাচ্ছি, আমি খুব খুব হ্যাপি যে কমেন্টসগুলো দেখে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর তাহলে ব্যাংকিং জবে আসলেন কবে?
1: রাইট, আসলে আমরা যখন ওই সময়টা, যেটা আমরা ওই যে রেল লাইনের ওই পোস্টের কথা বলছিলাম, আজম খানের যে গানগুলো, ওই সময়কার না, তখন ড্রিমিং জব ছিল হচ্ছে টেলিকমিউনিকেশনস এবং ব্যাংক।
0: আচ্ছা,
1: রাইট, তখন জিপি, গ্রামীণ ফোন, তখন কিন্তু ব্যাংকের থেকে টেলিকমিউনিকেশন আই থিঙ্ক বেশি ডিমান্ডেড ছিল
0: বাজারে। আসলে স্যালারির যে ইয়েটা মানে বুম করা, এটা আসলে টেলিকমিউনিকেশনই
1: করেছে প্রায় পেমেন্ট, তো আমাদের তখন সাথে ব্যাংকেও ডিমান্ড,
0: তার পাশাপাশি ব্যাংকে একই ভাবে মানে,
1: রাইট রাইট, তো ইনফ্যাক্ট আমিও জিপিতে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের গুলশান দুয়ে যে জিপি হাউস যেটা ছিল, এখন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ওর পেছনে, ওখানেও আমি কয়েকবার পরীক্ষা দিয়েছি। ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ছাত্র হিসেবে কিন্তু আমি দারুণ ছিলাম। হ্যাঁ, সেই ইডেন মহিলা কলেজের ওখান থেকে যে আমি বের হয়ে এসেছি এবং জিপি সেন্টারে যে আমি ওভাবে কৃতকার্য হতে পেরেছি কিনা, এটা আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাই,
0: ইডেন মহিলা কলেজের ছাত্র না,
1: ওখানে তো আমার প্রথম অ্যাডমিশন টেস্ট হয়, রাইট, সো এটাই আর কি। রাইট, ছাত্র হিসেবে খুব বেশি ভালো ছিলাম না, আবার খারাপও ছিলাম না, কেন জানি আমি এইসব অ্যাডমিশন টেস্টগুলোতে আমি খুব বেশি একটা ভালো করতে পারি নাই। হ্যাঁ, তো পরবর্তীতে আমি আমার
0: ব্যাংকিং জব শুরু,
1: ব্যাংকিংয়ে আমার
0: কোন ব্যাংকটা দিয়ে শুরু হলো?
1: আমার শুরু হয়েছিল আসলে ব্র্যাক ব্যাংক থেকে। আমি 2008 সালে ব্র্যাক ব্যাংকে, প্রথম ব্র্যাক ব্যাংকে আমি ঢুকি, ওখান থেকে অনেক বছর ব্র্যাক ব্যাংকে আমার বড় হওয়া, প্রায় 10 বছরের মতো আমি ব্র্যাক ব্যাংকে কাজ করেছি। এরপরে আমরা আরেকটা বড় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক, সেখানেও কাজ করেছি প্রায় 3 বছরের মতন। তারপরে আরেকটা ফোর্থ জেনারেশন ব্যাংক, এখন আর ফোর্থ জেনারেশন বলা যাবে না, একটা খুব ভালো ব্যাংক, ছোট ব্যাংক, খুব ভালো ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সেই মিডল্যান্ড ব্যাংকেও তো 6 বছরের উপরে হয়ে গেল। আমি পরে আপনি কিছুক্ষণ আগে যেন একটা কথা আমরা যখন কথা বলছিলাম ওই যে ভলেন্টারি ওয়ার্ক সেক্টর, তো আমরা যারা ব্যাংকিং, যেহেতু আমি এখন ব্যাংকিং এ আছি, যদি আপনি আমাকে আমরা অফ আওয়ারে যে কোশ্চেনগুলো করছিলেন যে মানুষ ব্যাংকে চাকরি আসতে গেলে কিভাবে কিভাবে করতে পারে, কি কোনটা ভালো হবে, কি করা দরকার, বেসিক্যালি আপনি যদি ব্যাংক প্রফেশনে চাকরি করতে চান তাহলে আমি বলবো যে আপনার বাসার আশেপাশে যদি কোথাও মিডল্যান্ড ব্যাংক থাকে তাহলে আপনি আপনি যে কোনো ব্যাংকে যেতে পারেন। যেহেতু আমি মিডল্যান্ড ব্যাংকে আছি তাই আমি মিডল্যান্ড ব্যাংকের কথা বললাম, আপনি মিডল্যান্ড ব্যাংকে একটু দেখেন, আপনি মিডল্যান্ড ব্যাংকে ঢুকেন, ব্রাঞ্চে একটু প্রবেশ করেন, ব্রাঞ্চের মানুষগুলো আপনাকে কিভাবে ওয়েলকাম করে, ইউ ক্যান গো এনি ব্যাংক, রাইট, যে কোনো ব্যাংক আপনার বাসার যে পাশে যেটাই হোক, সেখানে ব্রাঞ্চের মানুষগুলো আপনাকে কিভাবে ওয়েলকামিং করে, আপনি কেন যাবেন, আপনি যাবেন একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে অথবা একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে, কি কি ডকুমেন্টস লাগে এটা জানার জন্য, বাট আপনার কাজটা হবে অবজার্ভ করা যে তারা কিভাবে আপনাকে ওয়েলকাম করে, তারা কিভাবে কথা বলে, তারা যখন আপনাকে ওয়েটিং এ রাখছিল তখন আপনি কিভাবে কোথায় বসতে দিয়েছিল, তারা কিভাবে আপনাকে যে সময় লাগছে সেটা বলছে, এবং কি কি ডকুমেন্টস লাগে আপনি তাদের কাছ থেকে লিখে নিয়ে আসলেন, লিখে নিয়ে চলে আসলেন, আসলে আপনি একটু বুঝতে পারলেন যে ব্যাংকে জব করতে গেলে আপনি যদি ওই জায়গাতে যান তাহলে আপনাকে এই কাজগুলো কিন্তু শুরু করতে হবে, রাইট।
0: এখন ওখানে অনেক কিছু লার্নিং এর আছে, আপনি যেটা বললেন তাদের বিহেভিয়ার, অ্যাপিয়ারেন্স এবং তাদের যে সার্ভিস, তাদের রিসেপশন, সবকিছু দেখে কিন্তু আপনার মধ্যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
1: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রাইট ভাই, আমি আপনার ওই ওই জিনিসটাকেই আসলে হাইলাইটেড করতে চাচ্ছি যে আমাকে যদি জব করতে হয় তাহলে আমাকে এই জিনিসগুলো কিন্তু লার্ন করতে হবে, আমাকে এগুলো শিখতে হবে। একটা সত্যি কথা বলতে কি, মায়ের আমরা যদি জন্মের পর জন্মগতভাবেই কিন্তু আমরা কোয়ালিটিসগুলো নিয়ে আসি না, এগুলো কিন্তু তৈরি করতে হয়। পৃথিবীতে যত প্রাণী আছে হিউম্যান বিং সহ কাউকে শিখতে হয় না, কিন্তু এরা জন্মের পরের থেকে কিন্তু তারা খেতে জানে, তারা হাঁটতে জানে, শুধু একমাত্র উই মানে মানুষ আমাদেরকে কিন্তু শিখতে হয়, আমাদেরকে হাঁটতে শিখতে হয়, আমাদের কথা বলা শিখতে হয়। তো সেই কাজগুলোই আপনি যখন কর্মক্ষেত্রে আসতে চাচ্ছেন তাহলে যদি আমার শেখার সুযোগ থাকে, যেটা আমরা বলছিলাম যে অবজার্ভ করাটা এবং কি কি ডকুমেন্টস লাগে, এবং এইগুলা আপনি আবার কালেক্ট করে আপনি মিডল্যান্ড ব্যাংকের অন্য একটা ব্রাঞ্চে যান অথবা কোনো অন্য কোনো অন্য কোনো ব্যাংকে অন্য কোনো ব্রাঞ্চে যান, তারা কিভাবে কথা বলে, সেখানে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, এই যে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন আপনি কিন্তু ভাইয়া যেভাবে আপনি বলছিলেন যে অনেক কিছু শিখে ফেললেন। সো যদি কখনো আপনি ব্যাংকের কোনো ইন্টারভিউতে যান তাহলে কিন্তু আপনি আগে থেকে একটা আপনার ব্রেনের মধ্যে কিছু সিনারিও, কিছু কোশ্চেনের যেটা আপনি বলছিলেন উত্তর চলে আসবে, এই জিনিসগুলো কিন্তু আপনার ভিতরে আগে থেকে চলে আসতো।
0: এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যে আপনি যেভাবে বললেন, আসলে স্টুডেন্টরা এখন অনেক স্মার্ট, ওরা গেলে কিন্তু খুব দ্রুতই বিষয়গুলো আয়ত্ত নিতে পারবে। আর তাহলে এখন আমার যে প্রশ্নটা, আপনার জবে কি কি চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করেছেন?
1: দেখেন মানে ডেফিনেটলি আমাদের আমরা আমরা যে সময় বড় হয়েছি ওই সময় কিন্তু ইন্টারনেট ছিল না,
0: জি
1: রাইট। আমার আমার মনে আছে 2001 সালেও বোধ হয় একটা চ্যানেল ছিল, বিবিসি অর সিএনএন এরকম
0: এরকম কিছু,
1: বা চার পাঁচটা মানে ম্যাক্স চার পাঁচটা চ্যানেল ছিল, রাইট। তো এখন কিন্তু মানে হাজার হাজার ডিশের চ্যানেল, রাইট, ইন্টারনেট এখন হাতের মধ্যে, রাইট,
0: ইউটিউব যখন যা খুশি দেখতে
1: পাচ্ছেন, কিছু আছে, রাইট। তো আসলে আসলে আমাদের আমাদের সময়কে কোনো ক্যারিয়ার মেন্টর ছিল না, এখন তো ইউনিভার্সিটিগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং হয়, আমাদের কোনো মেন্টর ছিল না, কিন্তু আমাদের কি ছিল জানেন, আমাদের তীব্র জানার আগ্রহ ছিল, শেখার আগ্রহ ছিল এবং শ্রদ্ধাবোধ ছিল,
0: রাইট।
1: আমাদের যে সিনিয়রগুলো জানা সিনিয়র যারা ছিলেন তারা যে কথাগুলো বলতেন আমরা সেই কথাগুলোই অনেকটা মনে করেন বাইবেলের মতন, আমরা যেটা বলে দেখি যে বাইবেল অর যদি বলি রুলস আইনের মতন মেনে নিতাম এবং আমরা বিশ্বাস করতাম যে এই কাজটা করলেই হয়তো আমরা সাকসেসফুল হব। যেহেতু আমার কোনো স্পেসিফিকভাবে মেন্টর ছিল না, তো আমরা সবাই আমার মেন্টর, আপনিও কিন্তু আমার মেন্টর। সো এই যে আপনার কাছ থেকে একটা ভালো কিছু শিখলাম এটা কিন্তু আমি সারাটা জীবন ক্যারি করব, রাইট।
0: হ্যাঁ,
1: সো যেহেতু আমাদের মেন্টর ছিল না সেহেতু আমাদের চ্যালেঞ্জগুলো অনেক ছিল, আমাদের কিন্তু অনেক ঠেকে ঠেকে শিখতে হয়েছে, আমরা কথা বলতে গিয়ে আমরা ভুল করেছি, আমরা একটা সেলস কেন হলো না সেটা আমরা বুঝলাম যে আমি অতিরিক্ত কথা বলার কারণে আমার সেলসটা হলো না।
0: হ্যাঁ,
1: এটা যখন সেলসটা হলো না তখন আমরা যখন রিভিউ করলাম যে কেন সেলসটা হলো না, তো এখন তো সেলসের যারা ট্রেনার আছে, যারা গুরুরা আছে, তারা বলে কি, হোয়েন কাস্টমার সে ইয়েস, শাট ইয়োর মাউথ। মানে আইডিওলজিটা এরকম, কাস্টমার যদি বলে যে হ্যাঁ, তাহলে আমার মুখ দিয়ে আর কোনো কথা বলা যাবে না, আমার উনার ওই কাজটা এক্সিকিউট করে ফেলতে হবে। কারণ আমার কোনো কথাই আবার কাস্টমারের মন ঘুরে যেতে পারে, কাস্টমারের আবার নতুন ডিমান্ড তৈরি হয়ে যেতে পারে, রাইট? এইরকম অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের ছিল। তবে একটা চ্যালেঞ্জের কথা আমরা জানি না আমাদের সময় হবে কি না।
0: হ্যাঁ, আমরা আরো 10 মিনিট সময় পাবো,
1: রাইট? আমরা এটা মনে হয় সম্ভবত 1999 সালের দিকে, তখন ভনিক ক্রেডিট কার্ড বাংলাদেশে আনছে।
0: হ্যাঁ,
1: ভনিক ক্রেডিট কার্ড, তখন যেটা ছিল একটা মেশিন ছিল, মেশিনের পর ওই প্রেসের মতো, আমরা ওখানে একটা কাগজ রেখে, মানে ওই কার্ডটা ওই মেশিনের পরে বসাতে হইতো, ওর উপরে কাগজ দিতে হতো, তারপরে এই ডান থেকে এরকম করে টেনে লেফট টু রাইট টান দিলে ওই কার্বনে কপি পড়ে যেত।
0: আচ্ছা,
1: তো আমার মনে আছে, আপনি বুঝতেই পারছেন যে ওই সময় একজন ক্রেডিট কার্ড হোল্ডার সে কিন্তু অনেক মানে প্রায়োরিটি কাস্টমার, রাইট? কারণ তখন তো আর ক্রেডিট কার্ড সবার পকেটে ছিল না, আর সবাই তখন ক্রেডিট কার্ড পেতও না। তো এই যে টানতে গিয়ে আমির ওই হাতের মিসব্যালেন্স হওয়ার কারণে এই কার্ডটা, যে প্লাস্টিক কার্ডটা নিচে বসানো ছিল, ওই প্লাস্টিকের কার্ডটা বেঁকিয়ে যায়, একটা কর্নার বেঁকিয়ে যায়। সো আই ক্যান স্টিল রিমেম্বার একটা কাস্টমার, এই তার কার্ডটাকে যে আমি বেঁকিয়ে ফেললাম, বাঁকিয়ে ফেললাম, ওই মানে প্রপার ম্যানারে আমি লেফট রাইট না করতে না পারাই, সোয়াইপ না করতে পারাই, এটারে হ্যাঁ না করতে পারাই, উনি যেভাবে আমাকে বললো, রাগারাগি করলো, আমাকে বকাবকি করলো, আমার ম্যানেজার বকাবকি করলো, স্টিল আই ক্যান রিমেম্বার, আই লার্ন লট অফ থিংস ফ্রম দ্যাট মানে ইনসিডেন্ট, রাইট? এর পরবর্তীতে কিন্তু আমার আর সোয়াইপ করতে গিয়ে কিন্তু আর কোনো কার্ড ব্যাক মানে বাঁকা হয়নি, রাইট? তো হয়তো সেদিন ওই ভদ্রলোক আমার সাথে ওরকম ব্যবহার না করলে আজকে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। আমি ওই চ্যালেঞ্জের যে কথাটা আপনি বললেন, ওই ভদ্রলোককে আমাকে ম্যানেজ করতে হয়েছে, ওই ভদ্রলোককে কুল করতে হয়েছে, আমার ফ্লোরে যারা অন্য কাস্টমার ছিল তাদেরকেও ম্যানেজ করতে হয়েছে, আমার লাইন ম্যানেজারকে ম্যানেজ করতে হয়েছে,
0: একটা বড় চ্যালেঞ্জ ছিল,
1: অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে মিট করতে হয়েছে ওই সময়তে। বাট লাভ যেটা হয়েছে যে আমার পরবর্তীতে এই যে একটা অ্যাংরি কাস্টমারকে কিভাবে কুল করতে হয়, একটা আপনার পাশের যে কাস্টমারগুলো আছে তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, এর অনেক কিছু কিন্তু তখন পুরোপুরি হয়তো না শিখলেও কিছুটা তখন শিখতে পেরেছিলাম, আর তখন শিখতে পেরেছিলাম বলে হয়তো আজকে এত দূর আসা সম্ভব হয়েছে। তো এই জায়গাতে আমি যেটা বলবো যে আমাদের এখন তো আমার অনেক মেন্টর আছে, রাইট? আপনি ইউটিউবে ঢুকলেই আপনি মেন্টরশিপ পাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং স্কিল পাচ্ছেন ফ্রি অফ কস্ট, রাইট? তো আপনি, আমি যেটা সবাইকে বলি যে আপনার অ্যাটলিস্ট 5টা মেন্টর থাকা উচিত লাইফে, মিনিমাম 5টা। একটা আপনার একটা থাকা উচিত আপনার রিলিজিয়াস, আপনি যে ধর্মেরই হোক না কেন সেই ধর্মের কোনো উন্মুক্ত মানে মুক্তমনা মানুষের আপনি তাকে মেন্টর হিসেবে দেখতে পারেন। আপনার একটা ফিনান্সিয়াল মেন্টর থাকা উচিত যে কিনা আপনাকে ফিনান্সিয়াল অ্যাডভোকেসি করবে, কিভাবে আপনি টাকা সঞ্চয় করবেন, কিভাবে আপনি 1 টাকাকে 2 টাকা বানাবেন, কিভাবে আপনি আপনার বিপদের সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন, এর জন্য একটা ফিনান্সিয়াল থাকা মেন্টর থাকা উচিত। আপনার একটা ক্যারিয়ার এর জন্য, ক্যারিয়ার ডেভেলপ করার জন্য একটা মেন্টর থাকা উচিত। আপনার কিছু ডাক্তারের সাথে আপনার পরিচয় থাকা উচিত, রিলেশনশিপ থাকা উচিত, বন্ধুত্ব থাকা উচিত, এবং আইনের কিছু, দ্যাট মিনস সেটা অ্যাডভোকেট হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা ইউনো মানে অ্যাডমিন ক্যাডারের কিছু মানুষ আপনার যদি মেন্টর থাকে। আমরা যদি এখন থেকেই এই 5টা সেকশনে, আবার কেউ একজন আপনার পুরো মেন্টর হতে পারে, কিন্তু
0: এবং এই আপনি যে 5টা বা 6টা সেক্টরের কথা বলেন, এই জায়গাগুলোতে আমার মেন্টর অনেকে হতে পারে। এছাড়াও আমার যদি যোগাযোগ থাকে, কমিউনিকেশনটা থাকে, 5টা জায়গায় আমার খুব বেশি মিক্সিং থাকে, আমার তো মনে হয় না যে কোথাও আটকাবে।
1: অ্যাবসলুটলি, সেটাই আমি আপনাকে বলছিলাম যে এই যে আপনার যে একটা 5 জনের ভিতর থেকে আপনি যে লাইক আপনি নেটওয়ার্ক
0: কনসোলিডেটেড,
1: রাইট, আপনি তো যে নেটওয়ার্কের কথাই বলতেছিলেন, রাইট? এটা নিয়ে একটা সুন্দর কথা আছে, নেটওয়ার্ক মানে নেট ওয়ার্থ, আপনার যেটা নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক মানে আপনার যতটা নেটওয়ার্ক আছে ততটাই আপনি অর্ডিনেস আপনার মানে স্বচ্ছলতা বলতে পারেন বা মানে এটাই আপনার অ্যাসেট রাইট নেটওয়ার্ক। তো ওই জায়গাতেই এদের মধ্যে কেউ না কেউ আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে উপরে ওঠার সঠিক পথ দেখানোর সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছানোর সুযোগ করে দিবে রাইট। সো এই মেন্টরশিপটা এখন চাইলে আমরা করতে পারি, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা করবো কিনা।
0: হ্যাঁ আবেদ ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে না যে এরকম কোনো ঘটনা ঘটেছে, কারণ আপনি যে এরকম মানুষ আমি বুঝতে পারছি। তারপরেও প্রশ্নটা জিজ্ঞেস করি, চাকরি কি হারিয়েছেন কখনো?
1: ভেরি গুড কোশ্চেন। চাকরি হারিয়েছি বলতে গেলে টু বি ফ্রাঙ্ক থ্রেট তো পেয়েছি। চাকরি যদি বলেন চাকরি হারিয়েছি, হ্যাঁ হারিয়েছে রাইট।
0: কেমন সেটা?
1: চাকরিটা হারাতে হয়েছে। তো ওই যে একটু আগে যে কথাগুলো বলছিলাম যে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আপনার ক্যারিয়ার অ্যাডভাইজার, তো এই মানুষগুলো আমার সাথে ছিল বলেই আমাকে হয়তো মানে কঠিনতম পরিস্থিতির আগেই আমি আমি নিজেকে সামলে নিতে পেরেছি।
0: আচ্ছা,
1: আমি সুযোগটা করে নিতে পেরেছি, আমি আরেকটা জবে নিজেকে সেটেল করতে পেরেছি।
0: মানে একেবারে চূড়ান্ত দুর্ঘটনা ঘটার আগেই হয়তো বা আপনি শিফট করার সুযোগটা তৈরি করে নিয়েছেন
1: বিকজ অফ আমার ওই মেন্টর ছিল, আমার অনেকগুলো যেটা আমরা বলছিলাম যে নেটওয়ার্ক, আপনি যেটা বলছিলেন নেটওয়ার্ক। তো এই ধরনের পরিস্থিতিতে আমি একটা কথা বলতে চাই আমাদের, যে আপনি আগামীকালে যদি যুদ্ধ করতে চান তাহলে আগামীকাল তো আপনাকে সুস্থ থাকতে হবে রাইট। তো আপনি আজকে হতাশায় ভুগবেন, আপনার চাকরি হচ্ছে না, আপনি আজকে হতাশায় থাকবেন, ডিপ্রেশন যেটাকে বলে, মন খারাপ করে থাকবেন, ঘরের মধ্যে বসে থাকবেন, মুখ গুজে বসে থাকবেন, এই কাজটা না করা যাবে না। কেন করা যাবে না? কারণ আগামীকাল আমাকে যুদ্ধ করতে হবে, আগামীকাল আমাকে যদি যুদ্ধ করতে আমাকে সুস্থ থাকতে হবে আজকে রাইট। তো আজকে যদি আমি সুস্থ থাকতে পারি তাহলে আগামীকাল আমি যুদ্ধ করতে পারবো। সেই জন্য আসলে যে আমি নিজেকে ব্লক না করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, মানে ছোট্ট একটু গল্প বলি,
0: অবশ্যই
1: আমাদের সময় খুবই স্বল্প, আমি জানি যে মানে গ্রিকের এক দেবতা বলল যে এই বক্সটা তুমি ওই দেবতার কাছে নিয়ে যাওয়া এবং তোমার যাওয়ার পথে বক্সটা কিন্তু তুমি কখনো খুলো না রাইট। তো তো আপনারা জানেন যে আমাদের হিউম্যান মানে আমরা আমাদের নেচার যেটা যেটাতে নিষেধ করা হয় আমরা সেটাই আরো বেশি করে। তো উনি যখন ওই গ্রিক দেবতার কাছ থেকে ওই বক্সটা নিয়ে আরেকটা দেবতার কাছে যাচ্ছিল, ওই রাস্তার ফাঁকে তাকে তো তার মন উদ্বুদ্ধ করলো, সে খুললো। সে যখন বক্সটা খুললো তখন সে দেখলো বক্সের ভিতর থেকে সুখ, শান্তি, ভালোবাসা, টাকা, ইউনো সমৃদ্ধি, সম্পদ সব উড়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ও কি করলো কি, ও বক্সটা বন্ধ করে ফেললো। এবং এই বক্সটা বন্ধ করার পরে ও ও আর ও তো ভয় পেয়ে গেল যে যারা যারা উড়ে গেল, টাকা পয়সা উড়ে গেল, সুখ শান্তি উড়ে গেল। তো যখন এই বক্সটা দেবতার কাছে যে পৌঁছালো এবং দেবতা যখন বক্সটা খুললো, বক্সের মধ্যে একটা জিনিস ছিল, জানেন সেটা কি
0: কি ছিল?
1: সেই বক্সের ভিতরে কিন্তু ছিল, অডিয়েন্স আপনারা কি বলতে পারবেন? ওকে, 1 2 3 4, ঠিক আছে আমি বুঝে নিয়েছি আপনারা বলেছেন। ওই বক্সের ভিতরে আসলে ছিল আশা, হোপ। তো আমাদের জীবনে এই গল্পের মতনই এই একটা জিনিসই আছে যেটা হোপ। সো এই আশাটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং আগামীকাল যে আমি যুদ্ধ করব এবং যুদ্ধে জয়ী হব, সেটার জন্য আজকে আমাদের মন খারাপ করে থাকার কোনো সুযোগ নাই। আমি ওই যে একটু আগে যে নেটওয়ার্কের গুলো কথা বলছিলাম তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, একটু আগে আমি ভলেন্টিয়ারের কথা বলছিলাম যে রিজেকশন করবে, একটা জায়গায় রিজেকশন হবে, সেই আরেকটা জায়গায় রিজেকশন হবে, এরকম করতে করতেই কিন্তু আমাদের ওই সূর্যের আলো আমরা পাব। আর আগামীকালকে ভোর হবে সেই পর্যন্ত আমার মূল কথা হলো আগামীকাল ভোরের জন্য অপেক্ষা করা যাবে না। দ্যাটস
0: থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন, সেলসে আসার জন্য আর কিভাবে প্রলুব্ধ বা উদ্বুদ্ধ করতে পারেন আমাদের জেনারেশনকে, নেক্সট জেনারেশন বা এখন যারা কাজ করছে বা যারা সেলসে আসতে চায় না, অনেকে পছন্দ করে না, তাদের জন্য কি বলতে চান? এখানে আমি আমি একটু বলি, অনেক প্রফুল্ল করে কিন্তু সেলস পার্সন
1: রাইট,
0: যারা সেলসে জব করে ওরা সবসময় প্রফুল্ল থাকে।
1: আমাদের যেহেতু অধিকাংশ মানুষই আমরা আমাদের দেশে মুসলমান, আমরা মুসলিম, আমাদের দেশে অন্যান্য ধর্মেরও আছে, তো আমি শিওর গীতাতে বা ত্রিপটকে নিশ্চয় কোথাও এই আয়াতটা আছে, শ্লোকটা আছে। বাট কোরআন শরীফের মধ্যে একটা কথা বলছে আল্লাহ বা স্রষ্টা কোরআন শরীফের মধ্যে বলছে যে আমি কারোর উপরে অতিরিক্ত বোঝা চাপাই না। সো এই আয়াতটাতে মিনিং করলে এটাই হয়, যদি আপনার কাছে কোনো কাজ চলে আসে এটা আপনার জন্য বোঝা না, এটা আপনি পারবেন, স্রষ্টা জানেন। আমরা যদি ওই আয়াতটাকে সত্য তো মানতেই হবে, রাইট? তাহলে কি হচ্ছে যে কাজটা আমি পারবো, পারবো বলেই কাজটা আমার কাছে এসছে, রাইট? আমাদের সেলসের কি থাকে, আমাদের ভয় থাকে যে আমরা টার্গেট থাকে, আমরা টার্গেট অ্যাচিভ করতে পারবো কিনা, আমরা রোদে যেতে হবে, আমাদেরকে অফিসে অফিসে দৌড়াতে হবে। এই ভাইয়া বলেন তো, পাউরুটি গরম, প্রচন্ড গরমের মধ্যে পাউরুটি দিয়ে চা খাইতে কেমন লাগে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আপনি যদি ঘরের মধ্যে থাকেন আপনি কি এরকম পাউরুটি দিয়ে চা খাইলে ওই ফিলটা পাবেন রাস্তায় যখন একটা টঙ্গির পাশে যে আপনার চা আর পাউরুটিটা খাওয়া?
2: কখনোই না,
1: রাইট? তো আমরা যেটা বলতেছিলাম যে যেহেতু আল্লাহ আমাদের পরে, স্রষ্টা আমাদের পরে অতিরিক্ত বোঝা চাপান না, সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না, শব্দটা এরকম সাধ্যের অতিরিক্ত, তাই আমাদেরকে ধরে নিতে হবে আমরা পারবো। এখন আমি কিভাবে পারবো? আমি যদি বুঝি যে আমি পারছি না, তাহলে আমরা কিভাবে পারবো সেইটাকে আমাকে খুঁজতে হবে। আমার এখানে আপনার হেল্প লাগবে, আমার আরেকজনের হেল্প লাগবে, সে হেল্পটা নিলে আমরা পারবো, রাইট? তাই ভয় পাওয়ার কিছু নাই। আপনি আপনি আজকে যদি কমফোর্ট জোনে থাকেন তাহলে আগামীকাল ডিসকমফোর্টে চলে যাবেন। তাহলে আপনি কি আগামীকাল মানে আপনার 40 বছর পর, 50 বছর পর আপনি ডিসকমফোর্টে থাকতে চান, নাকি আজকে একটু ডিসকমফোর্টে থাকেন, 40 বছর বয়সে বা 50 বছর বয়সে আপনি কমফোর্টে থাকবেন? যদি তাই হয় তাহলে সেলফ প্রফেশনকে ভয় পাওয়ার কিছু নাই। আর যেহেতু আপনি একটা উদীয়মান এবং আপনার ভিতরে স্রষ্টা রয়েছেন, তাই স্রষ্টার ওই বাণীটাকে যদি আমরা ধরে নিই যে সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আমাদের ভিতরে নাই, কারণ পারবো না কেন, অবশ্যই পারবো, হয়তো আজকে পারবো না কিন্তু কিছুক্ষণ পরে পারবো। এইটাই হচ্ছে যে যদি বলতে চাই উদ্বুদ্ধের জন্য এটা একটা আমার মনে হয়
2: চমৎকার বলেছেন। তাহলে গানের একটা লাইন,
1: না না আমাদের হাতে আজকে না হয়, এটা না হয় আমাদের অডিয়েন্সের কাছে আরেক দিনকার জন্য আমরা একটা ইয়ে দিয়ে রাখি,
2: ঠিক আছে? আমরা পারমিশন পেয়ে গেছি আমার বন্ধুরা যারা দেখছেন শুনছেন যে উনি আরেকদিন সময় দিবেন আমাদের। তো আমি একটা কথাই বলবো লাস্ট, শেষ করবো এটা বলে, আর তার আগে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে আজকে আমাদের সময় দেওয়ার জন্য ঢাকা এফএম 90.4 পক্ষ থেকে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল কলাকুশলীদেরকে। আমি এটা বলে শেষ করব যে সেলস পার্সন কত কমপ্লিট হয়, কতটা মানে বাকপটু হয়, কতটা কনভিন্সিং হয়, ম্যানেজিং হয়, এবং কতটা স্মার্ট হয়, হ্যাঁ কতটা রোমান্টিক হয়, এটা হচ্ছে আমাদের আবিদ ভাইকে দেখলে বোঝা যায়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প. মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে. আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব. অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ. আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই. এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি. এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা. একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও. শুনতে থাকুন ঢাকা এফএম 90.4.

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হল আজ। অন্তর্বর্তী সরকারের সময় করা সকল মামলা যাচাই বাছাই করে আগামী এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজব ও অপতথ্য প্রতিরোধে সরকার একটি সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে, ডিসি সম্মেলনে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে, ব্রিফিংয়ে বললেন পরিবেশ মন্ত্রী। দেশে 15 লাখ ডোজ হামের টিকা এসেছে, ভবিষ্যতে টিকার আর কোনো সংকট হবে না জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। পাকিস্তানের মধ্যস্থতায় উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 16 জন নিহত। এবং আগামীকাল ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের বেশ কয়েকটি খেলা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন বিস্তারিত। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হয়েছে। আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, তথ্য সম্প্রচার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, সমাজকল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের সময় করা সকল মামলা যাচাই বাছাই করে আগামী এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্য ও সম্প্রচার সহ 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 64 জেলার জেলা প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে হওয়া সম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ও 2009 সালের 6 জানুয়ারির আগে লাইসেন্সকৃত অস্ত্র ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান মন্ত্রী।
3: 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনা এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম ইতিপূর্বে। সেই কমিটির বিবেচনায় যেগুলো নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে, সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিবে। গায়েমে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল আওয়ামী ফেসিবাদী সময়ে, আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি জেলা পর্যায়ে যে কমিটিটা আমরা করে দিয়েছিলাম তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন।
2: মাঠ পর্যায়ে মিথ্যা ও অপতথ্য প্রতিরোধে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানও উপস্থিত ছিলেন।
4: টেলিভিশন মালিক সমিতির সঙ্গেও সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং এটা মূলত উদ্যোক্তার বিষয় এবং এখানে এমপ্লয়ার হচ্ছেন তারা, এমপ্লয়ি হচ্ছেন সম্মানিত সাংবাদিক। আমরা সরকারের পক্ষ থেকে এমপ্লয়াররা আপনাদের মতো সম্মানিত এমপ্লয়ীদেরকে যথাযথ আইন অনুযায়ী মর্যাদাবান বেতন কাঠামোতে রাখলেন কিনা, জবের সিকিউরিটি থাকলো কিনা, নিরাপত্তা থাকলো কিনা, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে নিশ্চিত করার উদ্যোগ আমরা গ্রহণ করব।
2: সম্মেলনে অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে আর পরিবেশ, বন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হবে।
5: গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না।
2: ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে মত বিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য কোন মাঠ ব্যবহার করতে দেয়া হবে না।
6: আমাদের যে আটটি ইভেন্টের স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছি, প্রত্যেকটি ইভেন্টে কিন্তু চমৎকার ভাবে আমাদের সেই 12-14 বছরের কিশোর কিশোরীরা খেলাধুলায় অত্যন্ত উৎসাহিত হয়ে উদ্দীপনার মধ্য দিয়ে তারা খেলাধুলা পরিচালিত হচ্ছে।
2: এছাড়াও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সরকারের দেয়া সামাজিক প্রকল্পগুলো দুর্নীতিমুক্ত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। সবশেষ মন্ত্রী পরিষদ কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে শেষ হয় চার দিন ব্যাপী এই ডিসি সম্মেলন। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: হাম, রুবেলা, পোলিও সহ 10 ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই নতুন চালান আসে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখওয়াত হোসেন বিমানবন্দরে টিকার এই চালান গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, ইতিমধ্যে 15 লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে, ভবিষ্যতে টিকার আর কোনো সংকট তৈরি হবে না।
7: আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, আমরা 1 for each person 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরো রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস এন্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র।
0: স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে ইউনিসেফকে $83.6 মিলিয়ন প্রদান করেছে। আগামী 10ই মে মধ্যে আরও প্রায় 1,08,00,000 ডোজ দেশে পৌঁছাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে এর বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে। গণমাধ্যমে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানব সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি আজ সচিবালয়ে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গাল মার্টিনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, WTO বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবায়নাধীন ইসি4জে প্রকল্পকে একটি সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল, তবে চুক্তির ধারা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে আলোচনার সুযোগ রয়েছে। তিনি আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন ক্লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় সরকার। গার্মেন্টস পণ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ওষুধ শিল্পসহ বিভিন্ন পণ্যের বাজার তৈরি করতে চায় বাংলাদেশ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম।
8: বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক সংলাপে অংশ নিয়ে একথা জানান। মন্ত্রী বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় কাজ করছে বর্তমান সরকার। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আহমেদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, গবেষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন ঈদ উল আজহার দেশের বিভিন্ন স্থানে বসা পশুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। তিনি আজ রাজধানীর গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাটে কোরবানির গরু বা পশু আনা নেওয়ার সময় চাঁদাবাজির কোন ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন্নেসা ইন্তেকাল করেন। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের হাম সংক্রমিত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল পাঁচজনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হাম রোগীর সংখ্যা ১২৮১ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৪২৬০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৭৩ জন। গত ১৫ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬০৯৯ জন। সারা দেশে পৃথক স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই মাঠে ধান কাটা ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন। ইউএনবি জানায়, আজ দুপুর থেকে বিকেলের মধ্যে নওগাঁ, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় এই ঘটনা ঘটে। দেশের শিল্পখাতে আবারও গতি ফিরিয়ে আনতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। বন্ধ ও রুগ্ন শিল্প কারখানা চালু, বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি এবং জরুরি পণ্য নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে নেওয়া হচ্ছে সমন্বিত কর্মপরিকল্পনা। সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। বন্ধ হয়ে থাকা শিল্প কারখানাগুলো পুনরায় চালু করে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি করায় এখন প্রধান লক্ষ্য। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, প্রায় ৫০টি রুগ্ন ও বন্ধ মিলকে ধাপে ধাপে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে নতুন বিনিয়োগ আসবে এবং শিল্পখাতে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, সরকারের এই উদ্যোগ সময় উপযোগী ও ইতিবাচক। তারা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প কারখানা চালু হলে দ্রুত উৎপাদন সক্ষমতা ফিরে আসে এবং নতুন করে বড় বিনিয়োগ ছাড়াই অর্থনীতিতে গতি আনা সম্ভব। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ এর নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান,
10: অনেক প্রতিষ্ঠানের দ্বারা কার্যক্রম বন্ধ থাকার কারণে অনেক শিল্প কারখানা বন্ধ বা অকেজ হয়ে আছে, অচল হয়ে আছে। এগুলাকে মনে করেন অচল যদি হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির যেমন সমস্যা, সার্বিকভাবে ব্যক্তির সমষ্টি হলে সরকার, দেশের সরকারের দেশের উৎপাদন কমে যাচ্ছে, ফলে দেশের ক্ষতি হচ্ছে। সুতরাং সরকার একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে আইদার সেই সব মানুষগুলোকে ফিরিয়ে আনে এই প্রতিষ্ঠানটা চালানোর ব্যবস্থা, অথবা তৃতীয় সরকারের উদ্যোগে অথবা তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা লিজ দিয়ে বা বিভিন্ন চালানো নেওয়ার পরিকল্পনা করতেছে। এটা অবশ্যই একটা দেশের জন্য দরকার।
9: তবে এই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
10: সীমাবদ্ধতা, সেটা হলো যে তারা যারা নিল, তারা এই বেনিফিটটা নিল, কিন্তু শিল্প কারখানা সময় মতো চালাইনি, এরকম করলো। আবার একটা সময় তারা মনে করলো যে বাজেট একটা বরাদ্দ করছে, ৬ মাস অপেক্ষা করার বলে যে জিনিসপত্রের দাম সমস্ত বেড়ে গেছে, এই বরাদ্দকৃত টাকা হচ্ছে না, আবার বাড়ান। এইসব যদি করে, তাহলে নাইজার শিল্প কারখানাগুলা তারা ভালোভাবে চালু করতে পারবে, পাশাপাশি আপনি দেশের সরকারের বড় ধরনের অর্থনীতি ক্ষতি হবে।
9: বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ শিল্প খাতে নতুন গতি আনবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের মধ্যস্থতায় উপসাগরীয় যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। আলোচনার বিষয়ে অবগত মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র আজ বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে। পাকিস্তানি সূত্রটি জানায়, উপস্থাপিত স্বাক্ষর স্মারকটি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের পূর্বেকার প্রতিবেদনের সঠিক ছিল। প্রতিবেদনে বলা হয়, এক পৃষ্ঠার চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য তিন দিন ধরে চলা একটি নৌ অভিযান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থগিত করার কয়েক ঘণ্টা পরই এই প্রতিবেদনটি প্রকাশিত হল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে পরবর্তী 48 ঘণ্টার মধ্যে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সর্বশেষ এই পদক্ষেপকে একটি বিজয় হিসেবে বর্ণনা করে এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটেছেন বলে দাবি করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপকে অবৈধ বলে বর্ণনা করেছেন। তিনি বেইজিংয়ের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন এবং যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বান জানান। এদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে অন্তত 8 জন নিহত এবং 41 জন আহত হয়েছেন। সূত্র জানায়, গতকাল আন্দিশে শহরের বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগলে আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং একটি বড় বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আজ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে এবং 4 জন আহত হয়েছে। সূত্র জানায়, একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারের টায়ার বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ফলে এসব হতাহতের ঘটনা ঘটে। খেলার খবর। ক্রিকেট। আগামীকাল রাজধানী ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন মাঠে ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে আবাহনী লিমিটেড, সিটি ক্লাবের, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স, লিজেন্ডস অব রূপগঞ্জের, গুলশান ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ঢাকা লেপার্ডের মুখোমুখি হবে। সবকটি খেলাই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। খেলার আরও খবর। ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিক পিএসজির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় আজ রাত 1টায় খেলা শুরু হবে। এদিকে লিভারপুলকে 3-2 গোলে হারিয়ে 2 মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া সৌদি প্রো লিগে আজ রাত 12টায় আল আহলি আল ফাতের বিরুদ্ধে মাঠে নামবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হল আজ। অন্তর্বর্তী সরকারের সময় করা সকল মামলা যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজব ও অপতথ্য প্রতিরোধে সরকার একটি সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে, ডিসি সম্মেলনে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে, ব্রিফিংয়ে বললেন পরিবেশমন্ত্রী। দেশে 15 লাখ ডোজ হামের টিকা এসেছে, ভবিষ্যতে টিকার আর কোনো সংকট হবে না, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। পাকিস্তানের মধ্যস্থতায় উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 16 জন নিহত। এবং আগামীকাল ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের বেশ কয়েকটি খেলা। শেষ হল।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
13: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: গরমে নাজেহাল অবস্থা, আমবারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Tarka FM 90.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
0: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: ধুর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকা।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে।
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।